আকাশবাণী মুর্শিদাবাদ, আজ রবিবার, 14ই আষাঢ় 1948 শকাব্দ, 20ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 5ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টায়, সূর্যাস্ত হবে সন্ধে 6টা বেজে 23 মিনিটে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5টা বেজে 55 মিনিট হয়ে 48 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন।

এখন অমৃতবাণী, আজ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। তুমি আর তোমার, এটি জ্ঞান, আমি আর আমার, এটি অজ্ঞান। জ্ঞান সদরমহল পর্যন্ত যেতে পারে, ভক্তি অন্দর মহলে যায়। আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না, সাধন নাই, জ্ঞান নাই, বিবেক বৈরাগ্য নাই, দু চারটে শিখে এমনই লেকচার। ফল বড় হলে ফুল আপনি উড়ে যায়, দেবত্বের প্রভাব বাড়িলে নবত্ব থাকে না, শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু তার নজর ভাগারে। যাঁরা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি, শকুনির মতো পচা মড়া খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে দয়া, ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। রাজযোগে মনের দ্বারা যোগ হয়, ভক্তির দ্বারা, বিচারের দ্বারা যোগ হয়। শাস্ত্রে দুই রকম অর্থ, শব্দার্থ ও মর্মার্থ। মর্মার্থটুকু বলতে হয় যে অর্থ ঈশ্বরের বাণীর সঙ্গে মিলে।

মন মুখ এক করাই প্রকৃত সাধনা। সকল লোকের শক্তি কি সমান হতে পারে? বিভুরূপে সর্বভূতে এক হয়ে আছেন বটে, কিন্তু শক্তি বিশেষ। হৃদয় সরোবর যখন কামনা বায়ুতে চঞ্চল থাকে, তখন ঈশ্বর দর্শন অসম্ভব। ঈশ্বর এক, কিন্তু তার ভাব বিভিন্ন। যেমন বাড়ির কর্তা এক, কিন্তু তিনি আবার কাহারো পিতা, কাহারো ভ্রাতা, কাহারো পতি। ভাব ভিন্ন ভিন্ন, ব্যক্তি এক, ঈশ্বর সেই রকম। ঈশ্বর সকল কার ভিতরেই আছেন, কিন্তু সকলে তার ভেতরে নাই।

শুনলেন অমৃতবাণী আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন ভক্তিগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আজ প্রথম গানটি শুনুন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: শম্পা কুণ্ডুর গাওয়া গানটির সঙ্গেই শেষ হল আজকের ভক্তিগীতির আসর। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন কলকাতা কেন্দ্রের বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছে শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফর করছেন। যথাযথ মর্যাদায় রাজ্য জুড়ে আগামীকাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালিত হবে। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফিফা বিশ্বকাপ ফুটবল চলাকালীন গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সহ বিভিন্ন বড় শহরে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটের সানন্দে সিজি সেমির অত্যাধুনিক আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্ল্যান্টের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের পাশাপাশি বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই উদ্যোগটি ভারতের বৈদ্যুতিন বিপ্লবের পরবর্তী ধাপ, যে বিপ্লব ইতোমধ্যেই ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত করেছে। সানন্দের এই কেন্দ্রটি

0: দেশের অভ্যন্তরীণ চিপ উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করবে, প্রযুক্তিগত স্বনির্ভরতা বৃদ্ধি করবে এবং বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। তিনি আশা করেন এই যুগান্তকারী প্রকল্পের মাধ্যমে সানন্দ আন্তর্জাতিক ক্ষেত্রে একটি উদীয়মান সেমিকন্ডাক্টর ক্লাস্টার হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি আরও বলেন, ভারত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। একে বিকশিত ভারতের রূপরেখা এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির দ্বিতীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি।
1: পাঁচ সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমি কন্ডাক্টর হাব বানায়েঙ্গে। হাম ডিজাইন ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া কে মন্ত্র কো লেকর আগে বড়ে ওর আজ দেশ কে তীসরে সেমি কন্ডাক্টর প্লান্ট মে ভি চিপ প্যাকেজিং কা কমার্শিয়াল প্রোডাকশন শুরু হো রাহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী গতকাল রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মাধ্যমে রাজস্থানের পরিকাঠামো, জ্বালানি, পরিবহন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সুবিধা হবে। প্রধানমন্ত্রী যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি বালোতারা জেলার পচপদ্রায় দেশের অত্যাধুনিক গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া সংঘাতের ফলে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। যখন অনেক দেশ জ্বালানি সংকটে সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
1: হমনে সংকট শুরু হতেই রিফাইনারিজ কে সামর্থ্য পর ফোকাস কিয়া, ঔদ্যোগিক কাম কে লিয়ে জো গ্যাস বনতি থি উসকি জগহ রিফাইনারিজ কো রসোই গ্যাস এলপিজি বানানে কে লিয়ে কাহা গয়া আর 7 দিনোঁ কে ভিতর ভিতর এলপিজি কে উৎপাদন মে বড়োত্রি হুই। পহলে জো 35,000 মেট্রিক টন এলপিজি কা উৎপাদন দেশ মে হোতা থা, সংকট কে দৌরান ও 54,000 মেট্রিক টন বড় গয়া।
0: প্রধানমন্ত্রী ডিজিটাল সংস্কারের মাধ্যমে দেশের উপভোক্তা বিষয়ক বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর এক নিবন্ধ উদ্ধৃত করে শ্রী মোদী গতকাল বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনার পর ই জাগৃতি প্ল্যাটফর্মটিকে আরও পরিমার্জিত করা হয়েছে। ই জাগৃতি প্ল্যাটফর্মের ওপর লেখা এই নিবন্ধে মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এর লক্ষ্য হল একজন উপভোক্তার অভিযোগের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটিকে ডিজিটাইজ করার মাধ্যমে ভারতের উপভোক্তা বিচার ব্যবস্থার আধুনিকীকরণ করা। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে 8 তারিখ পর্যন্ত ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন। এটি হবে ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ সফর এবং 2018 সালের মে মাসে ভারত ইন্দোনেশিয়া সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার পর প্রথম দ্বিপাক্ষিক সফর। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান সফরে থাকবেন। এই দেশগুলো সফরের সময় ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করা। ওমান সফর শেষে 2028-29 মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদের জন্য ভারতের আনুষ্ঠানিক প্রচারের সূচনা করতে ডক্টর জয়শঙ্কর 13 জুলাই নিউ ইয়র্ক যাবেন। এরপর 14 ও 15 জুলাই ব্রাসেলসে তিনি তৃতীয় ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের বৈঠকে যোগ দেবেন এবং ইউরোপীয় ইউনিয়ন ও বেলজিয়ামের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিবস পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন।

কথা বাংলার ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পূর্বতন সব সরকার কোণঠাসা করে রাখার চেষ্টা করেছে বলে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মন্তব্য করেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সার্ধশত জন্মবর্ষ উদযাপনের প্রাক্কালে গতকাল কলকাতায় ভারত সেবাশ্রম

0: বর্ষণে জনজীবন বিপর্যস্ত। মুম্বাই, থানে, পালঘর, রায়গড়, পুনে এবং নাসিকে প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। বিধায়কদের কাজ শুধু আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়া নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাও তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মনে করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার অধ্যক্ষ বলেন, জনগণ বিপুল আস্থা ও বিশ্বাস নিয়ে বিধায়কদের নির্বাচিত করেন, তাই সে বিশ্বাসের মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল জুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে, এর ফলে বিদ্যুৎ গ্রিডগুলির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে এবং ফিফা বিশ্বকাপ ম্যাচের প্রস্তুতির কাছে ব্যাঘাত ঘটাচ্ছে। হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্ক নজিরবিহীন তাপমাত্রার মোকাবিলার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। একই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ও মধ্য আটলান্টিক উপকূলীয় এলাকাগুলিতেও তাপপ্রবাহজনিত সতর্কতা জারি করা হয়েছে। এই চরম তাপমাত্রার মোকাবিলায় নিউ ইয়র্ক শত শত সরকারি ভবনকে কুলিং সেন্টার বা শীতলীকরণ কেন্দ্রে রূপান্তর করেছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খোঁজখবর নেওয়ার জন্য স্বেচ্ছাসেবক মোতায়েন করা এবং শহরের সব পাবলিক সুইমিং পুলের কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে। বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মুখোমুখি হবে। গতরাতে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। খেলার 70 মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সের পক্ষে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। অন্য প্রি কোয়ার্টার ফাইনালে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল 5 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে ভারতকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেটে করেছিল 190 রান। জবাবে জেকব বেথেলের অপরাজিত 76 রানের সুবাদে ইংল্যান্ড 1 ওভার বাকি থাকতেই 6 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। খবর শেষ হলো, এরপরের খবর 7:25।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে শুনলেন বাংলা খবর। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

একটু জানিয়ে রাখি, আজ সকাল লাইফ ওন ইনের বিষয় সম্পর্কে আজ সকাল 8টা থেকে 9টা পর্যন্ত একটি ঘন্টা থাকব আপনাদের সঙ্গে কংক্রিট ছেড়ে সবুজের টানে এই বিষয় নিয়ে। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সঙ্গে ভাগ করে নিন আপনাদের কথায় ও বার্তায় 9434921300 অথবা 03482259648 এই নম্বর দুটিতে। কংক্রিট ছেড়ে সবুজের টানে।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পীরা ছিলেন প্রমিতা মল্লিক, দেবব্রত বিশ্বাস, ইন্দ্রাণী সেন, মনোময় ভট্টাচার্য এবং সুদেষ্ণা বসু।

আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআর অ্যাপ থেকে। এখন নজরুল গীতি শুনবেন।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন কৃষি পরামর্শ। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ অনুযায়ী ফসল বিষয়ক পরামর্শবলীর ক্ষেত্রে বলা হয়েছে, বিশেষ করে পাটের জন্য জুন মাসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে পাট ফসলের বৃদ্ধি ও আঁশের গুণমান বজায় রাখতে আগাছা নিয়ন্ত্রণ, সুষম সার প্রয়োগ, জল নিষ্কাশন এবং পোকামাকড় ও রোগ দমনের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বর্ষাকালে আবহাওয়া পাট গাছের দ্রুত বৃদ্ধির পক্ষে অনুকূল হলেও অতিরিক্ত আর্দ্রতা রোগ প্রকার আক্রমণ বাড়াতে পারে। জমি ও ফসল ব্যবস্থাপনার ক্ষেত্রে জানানো হয়েছে, জমিতে অতিরিক্ত জল জমতে দেবেন না, প্রয়োজনে দ্রুত নিকাশি ব্যবস্থা করুন। গাছের স্বাভাবিক বৃদ্ধি ও বায়ু চলাচল বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী থিনিং বা গাছ পাতলা করুন। আগাছা নিয়ন্ত্রণের জন্য নিড়ানি বা হাত দিয়েও আগাছা পরিষ্কার করে নিতে পারেন। আগাছা থাকলে পুষ্টি ও আর্দ্রতা বৃদ্ধি পায়। হালকা বৃষ্টির পরে মাটির উপরিভাগ আলগা করলে শিকড়ের বৃদ্ধি ভালো হয়। সার ব্যবস্থাপনা, টপ ড্রেসিং হিসেবে প্রয়োজন মতো নাইট্রোজেন সার প্রয়োগ করুন। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে সার প্রয়োগ কিছুদিন স্থগিত রাখতে পারেন, যাতে সার ধুয়ে না যায়। জৈব সার বা গোবর সার ব্যবহার করলে মাটির গঠন ও আর্দ্রতা ধারণ ক্ষমতা উন্নত হয়। পোকামাকড় ও রোগ দমনের জন্য জুন মাসে পোকা ও রোগের আক্রমণ দেখা দেয়, তাই জুট সেমিডুপার, হেয়ারি ক্যাটারপিলার, জুট অ্যাপিয়ন, স্টেম রট রোগ নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করুন এবং আক্রান্ত পাতা বা ডগাগুলো নষ্ট করুন। প্রাথমিক অবস্থায় নিম ভিত্তিক

জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। আক্রমণ বেশি হলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে পারবেন। বজ্রঝড় ও দমকা হাওয়ার সময় জমিতে কাজ করা এড়িয়ে চলুন। ভারী বৃষ্টির পর জমিতে জল দাঁড়িয়ে থাকলে দ্রুত বের করে দেবেন। বৃষ্টির পরে রোগের প্রকোপও বাড়তে পারে, তাই নিয়মিত নজরদারি করাও প্রয়োজন। উদ্যান পালন বিষয়ক পরামর্শ বলিতে জানানো হয়েছে, উঁচু জমিতে রিজ ও ফাড়ো পদ্ধতিতে লঙ্কা বেগুন টমেটো ও কুমড়ো জাতীয় ফসলের চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত করে বীজ বপন শুরু করুন। বীজ বপন বা চারা রোপণের আগে ভালোভাবে পচানো কম্পোস্টের সঙ্গে তাজা মাটি মিশিয়ে নিন এবং ব্যবহার করুন, যাতে চারার বৃদ্ধি ভালো হয়। সহজ ব্যবস্থাপনা ও পরবর্তীতে প্রতিস্থাপনের সুবিধার জন্য পলিথিন ব্যাগ বা মাটি ভর্তি পাটের ব্যাগেও চারা তৈরি করা যেতে পারে। আগামী দিনে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বীজতলায় জল জমা এড়াতে উপযুক্ত নিকাশি ব্যবস্থাও গ্রহণ করুন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী মুর্শিদাবাদ জেলার আবহাওয়া প্রধানত শুষ্ক ছিল। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে জেলার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জেলার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে সতর্কবার্তায় জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গেই 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন লোকগীতি, প্রথম শিল্পী কার্তিক দাস বাউল।

0: কার্তিক দাস বাউল ও রুনা লায়লার কণ্ঠে শুনলেন লোকগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দেব চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। কিছুক্ষণের মধ্যেই সকাল 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং সকাল 7:35 কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ রিলে করে শোনানো হবে। সকাল 7:45 বাংলা ছায়াছবির গান শুনবেন। সকাল 8:00 রয়েছে শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের বিষয় কংক্রিট ছেড়ে সবুজের টানে। সকাল 9:05 যথাক্রমে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি ইংরেজি সংবাদ, 9:10 শোনা যাবে মুম্বাই কেন্দ্র থেকে বিবিধি ভারতীর অনুষ্ঠান, সকাল 10:00 কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শুনবেন, সকাল 10:30 পডকাস্ট সিরিজ প্রকৃতি কি বাত আকাশবাণীকে সাথের অষ্টম পর্ব আপনাদের দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বেলা 2:20 অনুরোধের আসর শুনবেন নজরুল গীতি, অতুল প্রসাদের গান আপনাদের অনুরোধের উপস্থাপনায় থাকবেন অপর্ণা।

চৌধুরী, বেলা 2:05। মাফ করবেন, হ্যাঁ, বেলা 2:30 সবুজের মেলা অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন। এই অনুষ্ঠানে আজ আবৃত্তি পরিবেশন করবেন অহনা মণ্ডল, নাফিসা মন্তাজ ও সৌরস্নাত দাস। রবীন্দ্রসঙ্গীতকে শোনাবেন অর্পিতা মণ্ডল ও লোকগীতি গিয়ে শোনাবেন অন্বেষা ঘোষ। বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 দিল্লি কেন্দ্র থেকে শোনা যাবে ইংরেজি সংবাদ, 3:10 শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান। বিকেল 5:00 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত এবং 5:15 নজরুলগীতি লোকগীতি শুনবেন। 5:30 6:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 অনুষ্ঠান। সুস্থ থাকুন। আজকের বিষয় পরিবেশজনিত শারীরিক সমস্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর অনিন্দ সেন এবং তার সাক্ষাৎকার নিয়েছেন সুমনা সেনগুপ্ত। ৬:30 কর্মখালি সংক্রান্ত খবর জীবিকার জন্য। 6:40 আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ 2026 ফাইনালে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচের ইংরেজি ও হিন্দি ধারাভাষ্য আপনারা শুনবেন। এই অনুষ্ঠানটি আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে রেলে করে শোনানো হবে। এছাড়াও আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের অনুষ্ঠানগুলি আপনারা শুনতে পাবেন নিউজ অন এআর অ্যাপ থেকে। 7:30 বিজ্ঞাপনী অনুষ্ঠান, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 8:00 এবং 8:05 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন। 8:10 8:25 বিজ্ঞাপনী অনুষ্ঠান, 8:40 মহিলা ক্রিকেট বিশ্বকাপের ধারা বিবরণী। এই অনুষ্ঠানটি আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে শুনবেন। 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ শুনলেন। আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং 7:35 কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ রিলে করে শোনানো হচ্ছে এখন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাচ্ছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন সরকার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। ফিফা বিশ্বকাপ ফুটবল চলাকালীন গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সহ বিভিন্ন বড় শহরে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটের সানন্দে সিজি সেমির অত্যাধুনিক আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্ল্যান্টের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের পাশাপাশি বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন এই উদ্যোগটি ভারতের বৈদ্যুতিন বিপ্লবের পরবর্তী ধাপ, যে বিপ্লব ইতোমধ্যেই ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত করেছে। তিনি আশা করেন এই যুগান্ত প্রকল্পের মাধ্যমে সানন্দ আন্তর্জাতিক ক্ষেত্রে একটি উদীয়মান সেমিকন্ডাক্টর ক্লাস্টার হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি আরো বলেন ভারত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। একে বিকশিত ভারতের রূপরেখা এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির দ্বিতীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি।
1: 5 সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমিকন্ডাক্টর হাব বানায়েঙ্গে। হাম ডিজাইন ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া কে মন্ত্র কো লেকর আগে বড়ে ওর আজ দেশ কে তীসরে সেমিকন্ডাক্টর প্লান্ট মে ভি চিপ প্যাকেজিং কা কমার্শিয়াল প্রোডাকশন শুরু হো রাহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী গতকাল রাজস্থানে

1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া সংঘাতের ফলে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত

0: रिफाइनरीज के सामर्थ्य पर फोकस किया, औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरीज को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, संकट के दौरान वो 54,000 मैट्रिक टन बढ़ गया।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরের প্রাক্কালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজ ভারতকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, আগামী বুধবার থেকে 10 জুলাই পর্যন্ত শ্রী মোদী সেদেশ সফর করবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং দ্রুত বৃদ্ধির অর্থনীতি হিসেবে ভারত অস্ট্রেলিয়ার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হয়ে উঠেছে। অ্যালবেনিজ বলেন, দুদেশের সম্পর্ক সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং গভীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ দ্বারা তা সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা ও প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্যই সুফল বয়ে আনছে। এই অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই 3 দেশ সফরে রওনা হবেন। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের উপর বিশেষ জোর দেওয়া হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাবেন। এই দেশগুলি সফরের সময় ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করা। সরকার পেঁয়াজের সংগ্রহ মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয় মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই সংশোধিত ক্রয়মূল্য পেঁয়াজ চাষিদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুদ গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড NCCF এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইথানল কোনো নতুন ধারণা নয় এবং 1 শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরী বলেন, সরকার তার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তিনি আশ্বাস দেন, সরকার প্রাপ্ত পরামর্শগুলি তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করবে ও প্রয়োজনীয় সংশোধন আনবে। শ্রী পুরী আরও উল্লেখ করেন, ভারতে ইথানল মিশ্রণের ধারণাটি প্রথম কংগ্রেস নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের আমলেই শুরু হয়েছিল। 2006 থেকে 2008 সাল পর্যন্ত ব্রাজিলে ভারতের রাষ্ট্রদূত হিসেবে তার কার্যকালের কথা স্মরণ করে তিনি বলেন, তখন 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 5% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সে সময় মাত্র 1.4% মিশ্রণ অর্জন করা সম্ভব হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। ভারী এবং অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বাই সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলা। আজ মুম্বাইয়ে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। শহর এবং শহরতলির বিস্তীর্ণ অঞ্চলে রাস্তাঘাট জলমগ্ন। শহরের কোনো কোনো জায়গায় রেললাইন ডুবে যাওয়ায় লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল জুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। এর ফলে বিদ্যুৎ গ্রিডগুলির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে এবং ফিফা বিশ্বকাপ ম্যাচের প্রস্তুতির কাজে ব্যাঘাত ঘটছে। হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। চরম তাপমাত্রার মোকাবিলায় নিউ ইয়র্ক শত শত সরকারি ভবনকে কুলিং সেন্টার বা শীতলীকরণ কেন্দ্রে রূপান্তরিত করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে যে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় হিট ইন্ডেক্স বোস্টনে 41 ডিগ্রি, ফিলাডেলফিয়ায় 44 ডিগ্রি এবং ওয়াশিংটনে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত

পৌঁছতে পারে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মুখোমুখি হবে। গতরাতে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। খেলা 70 মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সের পক্ষে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। অন্য প্রি কোয়ার্টার ফাইনালে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। লর্ডসে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে ভারতকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেটে করে 190 রান। জবাবে ইংল্যান্ড 1 ওভার বাকি থাকতেই 6 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এর ফলে সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে গেল। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে দুটি বড় অঘটন। দ্বিতীয় বাছাই কাজাকস্তানের এলিনা রাইবাকিনাকে হারিয়ে শেষ 16-এ পৌঁছেছেন বেলজিয়ামের এলিস মের্টেন্স। অন্য ম্যাচে তৃতীয় বাছাই পোল্যান্ডের ইগা সুয়েটেক ফিলিপিন্সের আলেকজান্দ্রা ইয়ালার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। মহিলাদের সিঙ্গলসে আজ শেষ 16-র ম্যাচে শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা মুখোমুখি হবেন জাপানের নাওমি ওসাকার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাবেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ যে আস্থা বিধায়কদের উপর দেখিয়েছেন তার উপযুক্ত মর্যাদা দিতে হবে। রাজ্য বিধানসভার দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ভাষণে তিনি গতকাল এ কথা বলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কলকাতায় আসছেন। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আশ্বাস দিয়েছেন বলে হকার সংগঠনগুলি দাবি করেছে। অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্পে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তার যথাযথ তদন্ত হবে বলে রাজ্য স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়াই বিধায়কদের কাজ নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে তাদের। গতকাল রাজ্য বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অধিবেশনে ভাষণে তিনি একথা বলেন। পশ্চিমবঙ্গের মানুষ যে আস্থা বিধায়কদের উপর দেখিয়েছেন তার উপযুক্ত মর্যাদা দেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষ আহ্বান জানিয়েছেন।
1: पश्चिम बंगाल की जनता ने बहुत विश्वास के साथ भरोसे के साथ आपको चुनकर भेजा है। ये विश्वास ये भरोसा कायम रहे, हम उनके विश्वास भरोसे उनकी आकांक्षाओं को भी पूरा करें और उस राज्य के विकास की नई इबादत भी लिखें, क्योंकि ये राज हमेशा विचारों के आध्यात्मिक धर्म संस्कृति और अलग अलग कालखंड के अंदर एक नए बदलाव को राष्ट्र को नई दिशा देने का राज्य रहा है।
0: বিধানসভার মর্যাদা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বিধায়কদের আরও দক্ষ করে তুলতে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ প্রক্রিয়া চলবে বলে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস জানিয়েছেন। এদিকে রাজ্য বিধানসভা আগামী 100 দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলেও তিনি জানান।
2: পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজু তিনি এটা দেখছেন, উনি বলেছেন 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা পেপারলেস হবে। তার মৌ স্বাক্ষরিত হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, টাকাও কেন্দ্র থেকে স্যাংশন হয়ে গেছে এবং আমরা সেই দিকে এগোচ্ছি।
0: রাজ্যপাল আর এন রবি বিধানসভার মর্যাদা বজায় রেখে জনগণের স্বার্থে বিধায়কদের কাজ করার আহ্বান জানান। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

0: এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য জুড়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপি এই প্রথম সরকার গঠন করেছে, তাই এই জন্মদিন পালন নিঃসন্দেহে ঐতিহাসিক।
1: এটা প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কর্মীর কাছে অত্যন্ত আনন্দের বিষয়। যারা বিজেপি করেছেন, যারা আমাদের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদের কাছে উল্লেখযোগ্য দিন নিঃসন্দেহে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এতদিন পর্যন্ত শ্যামাপ্রসাদকে পাঠ্যপুস্তক সহ বিভিন্ন জায়গায় প্রাপ্ত করে দেখা, আজকে শ্যামাপ্রসাদের সরকার প্রতিষ্ঠা হবার পর শ্যামাপ্রসাদ চর্চিত হচ্ছেন, তার ভূমিকা পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে তার অবদান, এবং এই প্রজন্ম বুঝতে পারছে যে আজকে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারছেন তার একমাত্র কারণ ডক্টর শ্যামাপ্রসাদ।
0: সর্বভারতীয় সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতীর পশ্চিমবঙ্গ শাখা আগামীকাল সল্টলেকের ইজেডসিসিতে এই উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। কলকাতার তারাতলায় দুর্ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিভিন্ন বাহিনীদের কর্মীদের সম্মান জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আলিপুর বডিগার্ড লাইন্সে গতকাল আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্ধারকারী বাহিনীর সদস্যদের সাহস, পেশাদারিত্ব, মানবিকতার ভূয়সী প্রশংসা করেন।
2: हमारी जो बजट हुआ उसमें स्पेशल 200 करोड़ का प्रोविजन हम लोग किया, मॉडर्न इक्विपमेंट और एक 200 स्पेशल हमारी एक सर्विसमैन या तो अग्निवीर को लोग लेकर अच्छा ट्रेनिंग देकर एक टीम बना के हिल में, सागर आइलैंड में और कलकत्ता में सिविल डिफेंस डिजास्टर मैनेजमेंट SDRF का अच्छा टीम हम लोग बनाने का काम करूंगा।
0: এদিকে তারাতলা বিপর্যয় কাণ্ডে ধৃত 6 জনের ফের 8 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। এর মধ্যে রয়েছেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র ফিরাদ আকিমের OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায়। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলোর উপর অর্থবহ বিতর্ক হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবার অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। দলের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সহ সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার সিগনেটারি দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন তিনি। এদিকে চন্দ্রিমা ভট্টাচার্য ইস্তফা দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব তিনি নিজেই সামলাবেন বলে মমতা ব্যানার্জি জানিয়েছেন। গতকাল সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি সাধারণ সম্পাদক হিসেবে মদন মিত্র এবং কুণাল ঘোষের নাম ঘোষণা করেন। রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে রাজ্য সরকার বরিষ্ঠ IAS আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সোশ্যাল মিডিয়া বার্তায় বলেছেন, রাজ্য সরকার নিয়োগ কমিশনগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল এটি তারই অঙ্গ। এদিকে ESI অধিকর্তা তন্ময় চক্রবর্তীকে গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের সচিব করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আশ্বাস দিয়েছেন বলে হকার সংগঠনগুলি দাবি করেছে। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত শাহের নেতৃত্বে 3 সদস্যের একটি দল গতকাল মুখ্যমন্ত্রী জনতার দরবারে কর্মসূচিতে যান। হকারদের সমস্যাগুলি তারা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। সেখানেই মুখ্যমন্ত্রী এই আশ্বাস দিয়েছেন বলে অসিতবাবু জানান।
3: উচ্ছেদের বিষয় এবং হকার আইন অ্যাক্ট, স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট 2014 নিয়ে আলোচনা হয়েছে। তাতে উচ্ছেদের বিষয়ে আমরা কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম, সেক্ষেত্রে উনি সেটাকে এগ্রি করেছেন এবং বলেছেন যে অক্টোবর পর্যন্ত আমরা এই মুহূর্তে কোনো উচ্ছেদ করব না, এই পূজো পর্যন্ত যাতে হকার ভাইরা যারা করে খাচ্ছে তারা যেন করে খেতে পারে।
0: তবে রেলে জমিতে হকার উচ্ছেদে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্পে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তা যথাযথ তদন্ত হবে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শরদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। গতকাল খড়গপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সেবাশ্রয় প্রকল্পে হাতুড়ে ডাক্তার এমনকি আয়ুষ চিকিৎসকদেরকেও বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে দেখানো হয়েছিল।
4: আমাদের সন্দেহ আছে সেবাশ্রয়ে যা যা মেশিন লেগেছিল, যে যে ডাক্তার এসেছিল কোনোটাই সঠিক নয়। আমাদের আশঙ্কা সঠিক ডাক্তার কেউ ছিল না।

0: পুরোটাই আয়ুষের পড়ুয়ারা ছিল। তদন্ত শুরু হয়েছে, স্বাস্থ্য দপ্তর স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, পুলিশ দপ্তর তার তদন্ত শুরু করেছে। যারা যারা অনাচার অবিচার করেছে, স্বাস্থ্য আধিকারিক হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, প্রশাসনিক আধিকারিক হোক, পুলিশ আধিকারিক হোক, সঠিক জায়গায় সঠিক বিচার হবে।
1: তোলাবাজি এবং দুর্নীতির মামলায় ধৃত বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ চার কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে বিশেষ তদন্তকারী দল এসআইটি। সিটির সন্দেহ অন্তত 30 জন এই অসাধু চক্রের সঙ্গে জড়িত, আরও বেশ কয়েকজনকে তলব করা হতে পারে বলে তদন্তকারীদের সূত্রে খবর। ডিসি গ্লোবাল নামে একটি নির্মাণ সংস্থার কথাও জানা গেছে, এই সংস্থার মাধ্যমে কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা আবেদনপত্র অনলাইনে আপলোড না করায় অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাননি বলে অভিযোগ তুলে গতকাল পূর্ব মেদিনীপুরের তমলুক পৌরসভায় বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। আয়ুষ্মান ভারতের আবেদন একইভাবে আটকে দেওয়া হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন। নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বেশ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্রে চড়াই আটকে পড়া একটি ট্রলার থেকে 7 মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেছে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। গতকাল তাদের মৎস্য বন্দরে ফিরিয়ে আনা হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ যে আস্থা বিধায়কদের উপর দেখিয়েছেন তার উপযুক্ত মর্যাদা দিতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কলকাতায় আসছেন। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আশ্বাস দিয়েছেন বলে হকার সংগঠনগুলি দাবি। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে বাংলা এবং স্থানীয় সংবাদ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠানে শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে আজ প্রথম শিল্পী আশা ভোঁসলে, ছবি লালকোঠি।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

অজস্র ধন্যবাদ ছবির গান শুনলেন শৈলেন্দ্র সিং এর কণ্ঠে। বাংলা ছায়াছবির গান শুনছেন অরুন্ধতী হোম চৌধুরী, এবারের শিল্পী ছবি ভালোবাসা ভালোবাসা।

লতা মঙ্গেশকর এবং মান্নাদের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন শঙ্খবেলা ছবি থেকে। এই সঙ্গে শেষ হল আজকের বাংলা ছায়াছবির গানের আসর। পরবর্তী অনুষ্ঠান শুভ সকাল লাইফ অন ইন্ডিয়া।

নমস্কার, সুপ্রভাত সকল শ্রোতা বন্ধুকে জানাই আজকের শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত। আর সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিলাম আজকের শুভ সকাল লাইভ ফোন ইন। সঙ্গে রয়েছে আমি আপনাদেরই বন্ধু মানসী। বেশ, গত কয়েকদিন ধরে আমরা কি চাইছি বলুন তো? বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, একটু মেঘ, একটু বৃষ্টি, তাই না? হাঁসফাঁস করছি আমরা দম বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম, তাই নয় কি? চাতক পাখির মতো সকলে যেন আকাশের দিকে চেয়ে আছি, কখন আকাশ কালো করে অঝোর ধারায় ঝমঝমিয়ে নামবে বৃষ্টি আর স্নিগ্ধ শান্ত হব আমরা। প্রকৃতি কেমন যেন পরিবর্তিত হয়ে যাচ্ছে, তাই না? এই যে চারপাশে এত কংক্রিট, এত ইট পাথর সব মিলিয়ে আমরা সত্যি যেন হারিয়ে ফেলছি সবুজকে। কবিগুরুর কথায় বারবার ফিরে আসে, তাই দাও ফিরে সে অরণ্য লও হে নগর। আকুলতা আজ এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আরও যেন এই কথাগুলো বা এই লাইন প্রাসঙ্গিক। মানুষ সৃষ্টির আদি লগ্ন থেকেই তো প্রকৃতির কোলেই বড় হয়েছে, কিন্তু দেখুন এই আধুনিকতার দৌড়ে গিয়ে বা এই নগরায়ন শিল্পায়নের ভিড়ে আজ আমরা সত্যি কংক্রিটে বন্দী, চার দেওয়ালি।

0: আনন্দে থাকছি। আমাদের বাড়িঘর বলুন, আমাদের কর্মক্ষেত্র বলুন, ইটকাট পাথরের এই কৃত্রিম জগৎ থেকে কিন্তু আমরা মাঝে মাঝেই চাই মুক্তি। আমাদের মন ব্যাকুল হয়ে ওঠে, আর এই ব্যাকুলতাই তো টানে আমাদের প্রকৃতির কাছে, আমাদের নিয়ে যায় সবুজের কোলে। তাই আজকেও আমরা সেই কথা নিয়েই এই আসরে। আপনারা তো জানেন যে বন মহোৎসব সপ্তাহ পালিত হচ্ছে, তো কেন পালিত হচ্ছে সেটাও জানেন, তার জন্য আর বিশদে বলার কিছু নেই। আজ তাই সবুজের কথা হোক, কংক্রিট ছেড়ে আমরা যেন যেতে পারি সবুজের টানে, সবুজের কোলে। শ্রোতা বন্ধু ইতিমধ্যেই উপস্থিত, তার কাছে যাব। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো।
1: হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, বলুন কে কথা থেকে আগে শুনি। সুপ্রভাত।
1: হ্যাঁ, আমি বাহিরি বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: বলুন।
1: দেখুন দিদি ভাই, এই মুহূর্তে আমাদের এখানে কিন্তু আবহাওয়া মেঘলা, মেঘ করে আছে সকাল থেকে।
0: খুব ভালো। হ্যাঁ, মানে আমি যখন আসছি আজকে সকালে, মানে সকাল কি ভোরই বলি স্টুডিওয়, তখন দেখলাম একটু জের জেরে বৃষ্টি, কিন্তু তারপর আবার মনে হলো পরিষ্কার। তো এখন আমি ভেতর থেকে বুঝতে পারছি না, তার মানে মেঘ করেছে, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এখানে মেঘের মুখ কিন্তু ভার, মনে হয় যে কোনো সময় বৃষ্টি হয়তো নামতে পারে।
0: এটাই তো আমরা চাইছিলাম না বেশ কিছুদিন ধরে।
1: হ্যাঁ সত্যি তাই চাইছি আমরা, কিন্তু মেঘ জমছে কিন্তু
0: জীবনে আটকে আমরা পড়ে আছি না, এই একঘেয়েমি লাগে না কোনো সময়? মনে হয় একটু বেরিয়ে পড়ি, একটু যাই প্রকৃতির কাছে, সেই কথা শুনি আজকে, বলুন।
1: যখন আমার খুব একঘেয়েমি লাগে, তখন আমি কাছাকাছি যেগুলো আমাদের সবুজ একদম বনে ঘেরা সেই রকম জায়গা, আমাদের বোলপুরে অনেকগুলো রয়েছে, সবুজ বন আছে, সোনারঝুড়ি আছে, হ্যাঁ, তারপর মা কঙ্কালীতলা রয়েছে, মা রয়েছেন, তো এইসব জায়গাগুলো কিন্তু আমি একটু মানে যেদিনই দেখি আর যে ভাল লাগছে না একটু ঘুরে আসি, তখন কিন্তু আমি এই জায়গাগুলো যাই একটু ঘুরে আসি। আর দেখুন সত্যি আমাদের যেভাবে আজকে নগর উন্নয়ন হচ্ছে, সেখানে যেভাবে জনসংখ্যা বাড়ছে, এটারও প্রয়োজন আছে। কারণ জনসংখ্যা যখন বাড়ছে তখন আমাদের তো ঘর বাড়ি নিশ্চয়ই দরকার। হ্যাঁ, তাহলে সেখানে দেখছি আমরা যেভাবে গাছপালা কেটে বড় বড় কংক্রিটের ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, হ্যাঁ, সেখানে তো সবুজ মানে হারিয়ে যাচ্ছে, আর এই সবুজ হারিয়ে যাচ্ছে বলেই কিন্তু আজকে আমরা এইভাবে মানে বিশ্ব উষ্ণায়নের দিকে চলে যাচ্ছি। তারপর নদী পুকুর ভরা হয়ে যাচ্ছে, কোনো মানে তারপর প্লাস্টিক ব্যবহার, এইসব নানা কারণে দূষিত হচ্ছে আমাদের পরিবেশ। হ্যাঁ, যার জন্য আমরা কিন্তু চারিদিকে মানে কংক্রিটের সত্যি তাই
0: আমরা সবুজের অরণ্য ছেড়ে কংক্রিটের জঙ্গলে বাস করতে চলেছি, তাই তো? তবু এর মধ্যে থেকেই আমাদের এক টুকরো সবুজ খুঁজে নিতে হবে, প্রকৃতির কাছে যেতে হবে। হ্যাঁ, খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন, অনেক অনেক ধন্যবাদ। আমি চলে যাই আপনাদের পাঠানো মেসেজে। এবারে প্রথম যেটি পড়ছি আজকের বিষয় নিয়ে, অর্থাৎ কংক্রিট ছেড়ে সবুজের টানে, লিখছেন শৌভিক সরকার কসবা হালতু থেকে। কংক্রিটের দেওয়াল, ব্যস্ত শহর আর যান্ত্রিক জীবনের ভিড়ে আমরা যেন ধীরে ধীরে প্রকৃতির স্পর্শ ভুলে যাচ্ছি, অথচ সবুজের মাঝে লুকিয়ে আছে এক অদ্ভুত প্রশান্তি যা ক্লান্ত মনকে নতুন করে বাঁচার শক্তি দেয়। গাছের ছায়া, পাখির ডাক, নদীর কলতান আর খোলা আকাশ আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল সৌন্দর্য প্রকৃতির সান্নিধ্যেই। চলুন মাঝে মাঝে কংক্রিটের জঙ্গল ছেড়ে সবুজের টানে ফিরে যাই, প্রকৃতিকে ভালোবাসি, গাছ লাগাই, পরিবেশকে রক্ষা করি, কারণ সবুজ বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলেই বাঁচবে আমাদের ভবিষ্যৎ। শৌভিক সরকার কসবা থেকে লিখেছিলেন আমাদের বেসরভিত্তিক তার এই বার্তা, অনেক অনেক ধন্যবাদ।

0: ধন্যবাদ, সত্যিই তাই, সবুজকে বাঁচানোই আজকের দিনে যেন আমাদের শপথ হয়ে উঠেছে। নমস্কার, শ্রোতা বন্ধু রয়েছেন, কে আছেন? হ্যালো, হ্যালো, সঙ্গে কোনো শ্রোতা বন্ধু আছেন? হ্যালো, ফোন লাইনের অপর প্রান্তে অপেক্ষা করছেন, আমি দেখতে পাচ্ছি, যোগাযোগ করে উঠতে পারছি না। নমস্কার, কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে না। হ্যালো,
1: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। বিজয়,
0: শুনতে পাচ্ছেন এবার?
1: হ্যাঁ
0: শোনা যাচ্ছে,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি।
0: হ্যাঁ বলুন, আপনি কে কোথা থেকে বলছেন?
1: আমি নওগাঁ থানা গোহাটা হালদাবার নর্থ হালদা বলছি।
0: বলুন দাদা, স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: আচ্ছা, আজকে প্রোগ্রামটা আপনি দিয়েছেন, খুব সুন্দর প্রোগ্রাম।
0: আচ্ছা, আপনি আমাদের এখানে
1: গতকালকে একটু বৃষ্টি হয়েছিল, তবে আজকে মেঘের মেলা ভাব আছে, ঠান্ডা হাওয়া, খুব আবহাওয়াটা ভালো লাগছে। আর এবার পরিবেশ, যেটা বড় বড় গাছগুলো মানে রাস্তার ধারে ছিল, সেসব গাছগুলো কিন্তু বর্তমানে এমনই সব দুষ্কৃতি হয়ে গেছে, কতগুলো রাস্তার মহলে সেসব গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে ওরা। বড় বড় গাছ আমাদের এখানে মেহগুড়ি গাছ ছিল, তারপরে আপনার এখানে কোন গাছ ছিল, চুমুড়ি গাছ, বড় বড় গাছ আমরা কেটে নিয়েছে। কিন্তু আমি যদি মানে কয়েকটা গাছ লাগিয়েছি, একটা কাঁঠাল গাছ লাগিয়েছি, একটা বেল গাছ, গোটা তিন চারিক মানে নারিকেল গাছ আছে, মানে বাইরেটা খুব সুন্দর ঠান্ডা হয়ে থাকে, জানেন এই গরমের সময় রোদের তাপে
0: পরিত্রাণ খুঁজে নিতে হবে, তাই না? এই পরিত্রাণ পেতে গেলে আমাদের নিজেদেরকে গাছ লাগাতে হবে অনেক অনেক করে। বলুন।
1: তো মানে কি বলবো, পরিবেশ যেখানে গাছ একটা নষ্ট করতে সেখানে গাছ একটা লাগানো দরকার।
0: আচ্ছা, আজকে আজকে যেটা আমি জানতে চাইবো, এই ধরুন সত্যি তো আমরা তো এখন খুবই ব্যস্ত, মানে দৌড়েই চলেছি, তো মাঝে মাঝে কিরকম মনে হয় এই ইট কাঠ পাথর ছেড়ে একটু অন্য কোথাও চলে যায়, একটু নিজেকে একা করে নিই প্রকৃতির মাঝে?
1: হ্যাঁ, প্রকৃতির মাঝে কোন জায়গায় যাওয়ার জন্য মানে প্রোগ্রাম করতে হয়, কিন্তু গেলে ভালো লাগে একটু মানে অন্য জায়গাতে। তা আমি ধরুন অন্য কোথাও আর যাই না, বাড়ির বাড়ির মেয়ে ছেলে আবার মারা গেছে, বুঝলে, 8 বছর হয়ে গেল, তা আমি কোথাও যাই না, বাড়িতে থাকি এদিক ওদিক, এই কলকাতায় এদিকে মানে
0: সবুজ ধ্বংস হয়ে গেল। আপনি যেখানে থাকেন আশেপাশে নিশ্চয়ই এখনো সবুজের ছোঁয়া রয়েছে?
1: হ্যাঁ হ্যাঁ সবুজ, হ্যাঁ সবুজ আছে, কতগুলো জায়গায় আছে সবুজ। আপনি যেমন নৈহাটি যাই, নৈহাটিকে গঙ্গার ধার দিয়ে গাছ গুচারে লাগানো আছে, সেখানে পার্ক করা আছে, ওখানে গিয়ে একটু বসে রাত্রি 10টার দিকে, আর ওই নদীর হাওয়া আছে ত্রিপে মানে চিত্রা ঘাটে, সে ফেরি ঘাটে, বুঝলেন?
0: হ্যাঁ সেটাই আমি জানতে চাইছিলাম, ইচ্ছে তো করে তাই না, যে একটু প্রকৃতির সান্নিধ্যে কখনো কখনো থাকি। খুব ভালো,
1: মানে প্রচুর লোক আপনার ওই নদীর ধারে যায় সব, মানে ফুচকা টুকাই যায় সেটা, মানে বহু রকম মানে লোকজন বসে থাকে ওখানে, কি আমও বসি ওপারে, নদীর হাওয়া আছে, বড় গঙ্গার হাওয়া,
0: খুব ভালো। এভাবে হ্যাঁ এভাবেই যখনই সময় পাবেন একটু চেষ্টা করবেন প্রকৃতির সাথে, সবুজের সাথে থাকতে। খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন, আর হ্যাঁ আর শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ অনেক ধন্যবাদ, ভালো থাকুন, ভালো থাকুন। হ্যাঁ সবারই একটু ইচ্ছে করে না যে এই সবুজের টান যেটাকে আর কি বলে, বা প্রকৃতির কাছে একটু যায় একটু নিজের মতো করে। তো এই যে সবুজের যে টান বা প্রকৃতির প্রতি যে ভালোবাসা, সেটা গাছপালার প্রতি ভালোবাসা তো অবশ্যই, কিন্তু আমরা যদি দেখি আমরা হয়তো ওই শিকড়ে ফিরতে চাই, একটা আকুতি থাকে আমাদের ভেতরে, এই যে চারপাশে এত যান্ত্রিকতা, অর্থাৎ আমাদের জীবনটাও তো যন্ত্রের মতোই হয়ে যাচ্ছে দিনের পর দিন, তাই না? চারিদিকে দূষিত বাতাস, কোলাহল, এসব যখন আমাদের মনকে একদম ক্লান্ত করে চলে, আমরা যখন শ্রান্ত হয়ে পড়ি, তখন কিন্তু সত্যি এক চিলতে সবুজ আমাদেরকে অনেকটা প্রশান্তি এনে দেয়। দেখবেন এই ভোরের বেলায় ঘাসের যে শিশির বিন্দু, বা গাছের পাতার মচমচ শব্দ, কিংবা গভীর অরণ্যের নিস্তব্ধতা আজ যেন আবার নতুন করে বাঁচতে শেখায়, সত্যি পুনরুজ্জীবিত করে যেন। আর এই টান সহজাত শ্রোতা বন্ধু রয়েছেন, তিনি কিভাবে থাকতে চান সবুজের কাছে একটু শুনি। হ্যাঁ নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, শ্রোতা বন্ধু রয়েছেন, বলুন কে আছেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন, বলুন।
2: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে একটু শুনি।
2: আমি মারগ্রাম শিবতলাপাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
0: আচ্ছা দাদা, বলুন আজকের বিষয় নিয়ে শুনবো।

0: আর্জেন্টিফাই কংক্রিট ছেড়ে সবুজে টানে। ভাই আমরা তো 24 ঘন্টায় কংক্রিটের মধ্যে আবদ্ধ, আমরা বাইরে বেরোচ্ছি তখনও তো কংক্রিটের রাস্তায় আমরা হেঁটে যাচ্ছি। তো দিনের পর দিন সবুজায়ন ধ্বংস করে কংক্রিটের ইমারত তৈরি হচ্ছে। তো এগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকর। তা এরই মধ্যে আমরা কংক্রিটের মধ্যে থেকেও মাঝে মধ্যে, আমাদের গ্রামে একটা নদী আছে দ্বারকা নদী, সেই নদীর ধারে অনেক বন জঙ্গল আছে, সেখানে আমরা বইকালে বেড়াতে যাই বা সেখানে বসে থাকি, অনেক লোকজন যাতায়াত করে সেগুলো দেখতে পাই, আর ওই নদীতে নৌকা চলে সেগুলো দেখা দৃশ্য দিদি ভাই, সেগুলো দেখলে পরে মানে মন জুড়িয়ে যায়।
1: একদমই তাই, আমি এটাই শুনতে চাইছি আজকে সকলের কাছ থেকে, বলুন।
0: আর আর ওই সন্ধ্যায় একটু সন্ধ্যা লেগে গেলেই তখন শিয়ালের ডাক মানে কানে আসে, বা সময় ক্ষেত্রে দেখতেও পাই শিয়ালগুলো,
1: দেখাও যায় বা
0: বা চুরি করছে ধারে,
1: তখন কিন্তু একটু অন্যরকম লাগে না? হ্যাঁ হ্যাঁ, একটু অন্যরকম হয়ে যায় যেন আমরা সে সময় দেখবেন, তখন না থাকে রাগ, না থাকে কোনো ক্রোধ, হিংসা, সব কিছু ভুলে আমরা অন্যরকম হয়ে যাই। অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার চলে যাই আপনাদের বার্তায়। শুভ সকাল দিদি ভাই, আজকের বিষয় হলো কংক্রিট ছেড়ে সবুজের টানে। আমাদের জীবনযাত্রার মান যতই উন্নত হচ্ছে, আমরা সবুজায়ন থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের ঘর বাড়ি, রাস্তাঘাট, এছাড়াও ঘরের আঙ্গিনাটুকু কংক্রিট বানিয়ে তুলছি। প্রয়োজনের বেশি আগের দিনে ঘাসের উপর শিশির পড়ে থাকতো, তার উপর পা দিয়ে হাঁটতাম আমরা, পায়ে কাদা লাগাতাম, সেটাই ভালো লাগতো। নিজের পায়ে নিজেই আমরা কুঠার মারছি, তাই সবুজায়নের কথা আমাদের ভাবতে হবে। এই সুন্দর বার্তাটি আমাদের কাছে পাঠিয়েছেন বীরভূম বিষ্ণুপুর থেকে বঙ্কিম দাস। একদম তাই, আমরা নিজেই তো হত্যা করছি আমাদের ভবিষ্যৎকে, আমাদের যে আগামী প্রজন্ম, তাদের জন্য আমরা কী রেখে যাচ্ছি বলুন তো? তো সচেতন হতে হবে, এখনও কিন্তু সময় আছে। ধন্যবাদ শ্রোতা বন্ধু রয়েছেন, দেখি কি বলছেন তিনি, তার কাছে যাব। নমস্কার, সঙ্গে কে আছেন? হ্যালো,
2: নমস্কার,
1: হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা,
2: প্রকৃতির মধ্যে সবই ছিল, আর তখন এই সবের মধ্যে অবিশ্রান্ত বৃষ্টি দিয়ে বাড়ি ওই রাস্তা দিয়ে আপনার সব জল মানে জল ঘুরে যেত, আমরা ওই আপনার ওই দিয়ে নৌকো নিয়ে সব খেলা করতাম, আমাদের প্রকৃতি মানুষ। কিন্তু একটা বড় হলাম যখন তখন কৌশলে আমাদের দিয়ে দিয়ে দেবে এইবার উঠছিল থেকে লোক সংখ্যা বেড়েছে, হ্যাঁ চাহিদাও হচ্ছে, যার জন্য মানে এই অনেক জায়গা আপনার হারিয়ে গেল, কিভাবে আমাদের রাস্তা দিয়ে জল বেরিয়ে তো আমরা সেই ওই কাগজ দিয়ে নৌকো বানিয়ে ছাড়তাম,
1: এগুলো এই কাজটা আমরা সকলেই কম বেশি করেছি তাই না? বৃষ্টির জল জমলে কাগজের
2: নৌকো এত রকম প্রকৃতির মধ্যে চলে চলছে। এখন এই বয়স হওয়ার পরে দেখছি কংক্রিটের জঙ্গলে চলে এসেছে, সবুজের মাত্রাটা কমে চেষ্টা করছি আমরা ওই নদীর মধ্যে আমাদের গিরির কাছে ওখানে পাহাড় আছে, ওখানে আমরা যাই সবাই বেড়াতে, যাই হোক ভালো লাগলো আপনার বিষয়টা, সকলকে ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। এবারে চলে যাই আপনাদের পাঠানো বার্তায়, আজকের বিষয় নিয়ে। খাগড়াকান্তনগর থেকে সুব্রত দত্ত লিখেছেন, কংক্রিট ছেড়ে সবুজের টানে এই একটি অসম্পূর্ণ বাক্যই কিন্তু বর্তমান বিশ্বের একটি জ্বলন্ত সমস্যাকে চোখের সামনে সুন্দরভাবে তুলে ধরতে যথেষ্ট। বিশ্বের যে কোনো ছোট বড় শহরে গেলেই, বিশেষ করে আমাদের কলকাতাতেও চোখে পড়বে বিশাল বিশাল সব আকাশ জুড়ে কংক্রিটের জঙ্গল, যাদের মধ্যে বেশ কিছু কিন্তু একেবারেই দৃষ্টিনন্দন নয়। আলো বাতাস আবার কংক্রিটের এই তথাকথিত জঙ্গলের সমস্ত কোণাতেই সঠিকভাবে পৌঁছাতে পারে না। আর সবুজের কথা যদি বলেন, কোনো কোনো ক্ষেত্রে তার বিন্দুমাত্র আভাসও থাকে না, তবে আমাদের মন কিন্তু সচেতনভাবেই সবুজের একটু ছোঁয়া পেতে চায়। তাই এখন আমরা জীবন বাঁচাতে একটু তাজা বাতাস পেতে সবুজের খোঁজে ছাদ বাগান, বারান্দা বাগান, সবুজে ঢাকা স্কাই ওয়াক আর বনসাইয়ের মাধ্যমে দুধের স্বাদ ঘোলে মেটানোর আপ্রাণ চেষ্টা করে চলেছি। আর একটু ছুটু ম্যানেজ করতে পারলে যে যার সামর্থ্য মতো বেরিয়ে পড়ছি সবুজের সন্ধানে, সবুজের সান্নিধ্যে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটিয়ে সজেত সতেজ হতে। নমস্কার, সবাইকে ভালো থাকার কামনা জানিয়ে তার এই এসএসটি আমাদের কাছে পাঠিয়েছেন খাগড়াকান্তনগর থেকে সুব্রত।

0: দত্ত, অনেক অনেক ধন্যবাদ। একদম ঠিক, আপনার কথার সঙ্গে আমিও একমত যে আমরা একটু ছুটি যদি একসঙ্গে পাই আমরা কিন্তু বেরিয়ে পড়ি দেখবেন কোথাও না কোথাও, তাই না? যদি সব পরিস্থিতি অনুকূল হয় তো এই যে আমরা ছুটি যাই কেন, আমরা হাঁপিয়ে উঠছি, তাই মুক্ত বাতাসে প্রাণ খুলে বাঁচতে চাই, বুক ভরে নিয়ে নিতে চাই অক্সিজেন আগামীর জন্য। শ্রোতা বন্ধু রয়েছেন তার কাছে যাব। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে রয়েছেন ফোনের অপর প্রান্তে? 9434921300। শ্রোতা বন্ধু কিন্তু রয়েছেন, আমি দেখতে পাচ্ছি ফোনের ওপারে, হয়তো শুনতে পাচ্ছেন আমার কথা। হ্যাঁ বলুন যদি থাকেন ফোন লাইনে। হ্যালো, না যোগাযোগ করে উঠতে পারলাম না আমি। অপর আরেকটি যে নম্বর রয়েছে সেখানেও শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন আমাদের জন্য, আমি তার কাছে যাব। নমস্কার, কে আছেন বলুন। হ্যালো
1: হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন?
0: শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি, কিন্তু একটু দূরে সরে আসুন, খুব ফিডব্যাক আসছে, আপনার কথা ভালো বোঝা যাবে না।
1: আমি কিন্তু শুনছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতা ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ দাদা নমস্কার বলুন।
1: যেখানে মানুষ জঙ্গল গেটে বসতি স্থাপন করবে না, আমার গন্তব্য সেখানে যেখানে মানুষ নতুন করে বন সৃজন তৈরি করবে, অর্থাৎ যে বিষয় আজ দিয়েছেন কংক্রিটের কংক্রিট ছেড়ে সবুজের টানে, আমার গন্তব্য সেখানে। তো দিদি আমরা যখন এই যে ধরুন এই বৃষ্টি বর্ষাকাল যে বৃষ্টি কম, হ্যাঁ চারিদিকে এত মানে কি বলবো মানে কৃষকরা ঠিক মতো চাষ করতে পারছে না, হ্যাঁ এর দায়টা কিন্তু আমরা আমরা পুরোপুরি আমাদের, কারণ আমরা হ্যাঁ যখন তখন যেখানে সেখানে জঙ্গল কেটে রাতারাতি বসত তৈরি করছি, আর তার ফলে যেটা হচ্ছে মেঘ কিন্তু সৃষ্টি হচ্ছে না, সৃষ্টি হলেও বর্ষাকে
0: আমরা তো বাস্তব জীবনে দেখতে পাচ্ছি না যে প্রকৃতি কিরকম ভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ দিদি হ্যাঁ তাই, আর এই জন্যই আমাদের দরকার সবুজকে আরো বেশি করে আঁকড়ে ধরে থাকা, গাছকে আমরা আঁকড়ে ধরে বলতে চাই যে তুমি আমাদের ছেড়ে যেও না, যে তোমার মূলে কোঠার আঘাত করবে হ্যাঁ তার যেন সর্বনাশ হয়। আর আমরা এভাবেই যদি উদ্ভিদকে কাছে টেনে নিতে পারি তাহলে আপনার আজকের বিষয়ের সার্থকতা সেখানে।
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আমাদের। হ্যাঁ এবারে চলে যাই কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহার বার্তায়। নমস্কার, শুভ সকাল। কংক্রিট ছেড়ে সবুজের টানে সবুজ প্রকৃতির এক নিঃস্বার্থ দান, সৃষ্টিকর্তা যেন তাঁর নিপুণ হাতে তা স্তরে স্তরে সাজিয়ে রেখেছেন মানব কল্যাণের অলিন্দে। এ সবুজ সাধারণ কোনো রঙের বাহার নয়, এ তো প্রাণের সঞ্চার, বেঁচে থাকার স্বাদ। আধুনিক সভ্যতার অগ্রগতির সাথে সাথে শহরগুলো যেন কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে, সে জঙ্গল এখন প্রায় গ্রামাঞ্চলের সীমানা পর্যন্ত বিস্তৃত। চারিদিকের বোঝাই করা ইঁট পাথর আর সৌখিনতায় সবুজ প্রায় হারিয়ে যাচ্ছে, কোথাও বা সবুজ ফ্যাকাশে। একঘেয়ে যান্ত্রিক জীবনে সত্যিই আজ একমুঠো শ্বাসের বড্ড অভাব, সবুজ যেন কংক্রিটের প্রাচীরে অনেকাংশে চোখের আড়াল হয়ে গেছে। শারীরিক ও মানসিক অস্বস্তি দৈনন্দিন জীবনকে আরও কঠিন করে তুলেছে, তাই হয়তো শুধু এক বুক শ্বাসের জন্যই সব আড়াল ভেঙে ছুটে যায় প্রকৃতির কোলে সবুজের টানে, অনায়াসে হারিয়ে যায় নিজের মধ্যে, নিজেই মনে হয় এ এক পরম শান্তি। সবুজের সাথে ক্ষণিকের এই পরশ যেন প্রাচুর্য আর আধুনিক জীবনযাত্রার অহংকারকে নিমেষে ভুলিয়ে দিয়ে সত্যিকারের সুখী হওয়ার মন্ত্র শেখায়। কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা আমাদের কাছে আজকের বিষয় নিয়ে তার বার্তা পাঠিয়েছিলেন। একদমই তাই, সবুজ আমাদের মনকে ভালো করে দেয়। সবুজ মানেই তো প্রকৃতি, প্রকৃতির নানা রূপ আমাদের মনে দোলা জাগায়। এই যে এই ব্যস্ততা, এই যে দৌড়ে চলেছি আমরা সারাক্ষণ, আর তারপর সারাক্ষণ এই কংক্রিটের জঙ্গলে থাকতে থাকতে তো আমরা হাঁপিয়ে উঠি, তাই না? তখন মন চায় না একটু সবুজের ছোঁয়া যেন আমরা নিই, তখন সত্যিই মনে হয় সবুজকে আঁকড়ে আমরা বাঁচি।

0: সকালে পাখির ডাক শুনি, সন্ধ্যায় সূর্য ওঠা দেখি। তো প্রকৃতিকে রক্ষা করতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে, কিভাবে আমাদেরকে প্রচুর গাছ লাগাতে হবে।
1: মানে আমরা দেখুন প্রকৃতির সঙ্গে সেই যদি দেখি একদম ভোর থেকে সূর্য উঠছে আর সন্ধেবেলা সূর্য অস্ত যাচ্ছে, তো প্রকৃতির সঙ্গে আমরা নানাভাবে থাকি, তাই তো? কিন্তু এই যে আমাদের এখন যে বসবাস বা আমাদের যে কর্ম ব্যস্ততা, চারিদিকে তো আমরা প্রকৃতিকে কি খুব পাচ্ছি না কংক্রিটের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছি?
0: আমরা আবদ্ধই হয়ে যাচ্ছি। কেন, আমার আমার বাড়ির পেছনেই সুন্দর আম বাগান ছিল, সেই আম বাগানটাকে তুলে দিয়ে আজ বড় বড় বিল্ডিং তৈরি হলো। সেখানে তো আমরা আর তো ওখানে অক্সিজেন বা ফুল বা ফল পাচ্ছি না, কারণ এতে সত্যিকারেরই আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। সেটা কিন্তু আমাদের দোষে, আমরা যেমন গাছ কেটেছি ঠিকই আছে, কিন্তু যদি একটি করে ওই বাড়িতে আবার গাছ লাগানো হয় না, সেখান থেকেও কিন্তু আমরা অক্সিজেন পাবো এবং ফলও পাবো, দুটোই পাবো। তাই
1: আপনি যখন ব্যক্তিগতভাবে হাঁপিয়ে উঠছেন সত্যিই এই ব্যস্ততম জীবনে, বা যদি এই কংক্রিটের জঙ্গলে থাকতে থাকতে, তখন কিভাবে আপনি নিজেকে খুঁজে নেবেন প্রকৃতির কাছে?
0: প্রকৃতির কাছে আমি নিজেকে খুঁজে নিব বা নিয়েছি, কারণ আমি বাড়িতে অনেক কিছু গাছ লাগিয়েছি, এবং শুধু বাড়িতে মাটিতেই না, আমি ছাদেও পূর্ণ করেছি গাছ। তবে ছাদে যতটাই আমি দেখাশোনা করতে পারি পারি না কেন, তবে আমার বৌমা এবং আমার আপনার বৌদি কিন্তু গাছ দেখাশোনা করে, জল দেওয়া সবকিছু। আমি গাছ কিনে নিয়ে যাই, কিন্তু ওরা পরিচালনা করে বেশি আমার থেকেও। তো এইভাবে আমি নিয়ে আছি। আর
1: মানে আপনি নিজের মতো করে সবুজকে জড়িয়ে থাকতে চাইছেন?
0: সবুজকে জড়িয়ে আছি। আর সব থেকে একটু বেড়াতে যেতে তো ইচ্ছা হয় দিদি ভাই, তবে দোকান থেকে সেরকম যেতে পারি না। তবে বুধবারের দিন আমরা এক জায়গায় বেড়াতে যাব অল ফ্যামিলি, একদম সবাই মিলে।
1: খুব ভালো, ঘুরে আসুন সবাইকে নিয়ে, প্রকৃতির মাঝে বেরিয়ে পড়ুন, খুব ভালো থাকুন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। এবারে আপনাদের বার্তায় যাব। আজকের বিষয়ে লিখছেন অদিত দাস ভগবানগোলা থেকে, লিখছেন কংক্রিট ছেড়ে সবুজের টানে, সঙ্গে প্রিয় দিদি মানুষের দিদি ভাই। একেবারে সত্য কথা জানেন দিদি ভাই, এখন গ্রামের সব রাস্তাঘাট কংক্রিট ঢালায়। রাস্তা দরকার অবশ্যই, তবে সবুজকে ধ্বংস করে নয়। তাই তো আমাদের সকল শ্রোতাদের কাছেই অনুরোধ, আমার বিশেষ অনুরোধ, আর এটাই উপযুক্ত সময় গাছ লাগান, পৃথিবীকে ধ্বংস হতে রক্ষা করুন। আরেকটি কথা না বললেই নয়, আমাদের এখানে 50-60টি লম্বু গাছ লাগিয়েছি, গাছ লাগানোর পর তার কাটা দিয়ে ঘেরা হয়ে গেছে, আর তারপর মশারির জাল দিয়ে ঘিরে দিয়েছে। অনেক দেখলাম ভুল ত্রুটি মার্জনা করবেন, না না ভুল ত্রুটি কেন, এই যে আপনাদের যে মনের ভাবনাগুলো থাকে, আমাদের বিষয় ভিত্তিক যে চিন্তা ভাবনা, যে মতামত আপনারা ব্যক্ত করেন, সত্যি সেটা আমাদেরকে উৎসাহিত করে, আমরা উদ্বুদ্ধ হই। খুব ভালো থাকুন আর এইভাবে গাছ লাগাতে থাকুন, সবুজকে নিয়ে থাকুন। নমস্কার, সঙ্গে শ্রোতা বন্ধু এসেছেন আমাদের জন্য, কি বার্তা নিয়ে তিনি এলেন একটু শুনি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, বলুন কে কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি গোবর্ধমানের দাইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
1: হ্যাঁ দাদা নমস্কার, বলুন।
2: এই যে সবুজায়ন, সবুজায়ন আমাদের যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, আমরা ছোটবেলায় যেভাবে ঋতু পরিবর্তন দেখেছি, সেই ঋতু পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক সময়ে বর্ষা হচ্ছে না, গরমের প্রচন্ড চলছে, মেঘ ঘোরাফেরা করছে কিন্তু বৃষ্টি হচ্ছে,
1: বৃষ্টি হচ্ছে না।
2: এই এই এই যে সবুজায়ন, এই সবুজায়ন শুধু সবুজ করলেই হবে না, বৃক্ষ রোপণ করতে হবে, বৃক্ষকে রক্ষা করতে হবে, পৃথিবীর যে সমস্ত মাটি ক্ষয় হয়ে যাচ্ছে সেই ক্ষয়গুলোকে রোধ করতে হবে, সেই রোধ করার জন্য আমাদের যে বৃক্ষরোপণ সেগুলো করতে হবে। এতে আমাদের যে মানুষের যে অস্তিত্ব, পৃথিবীর যে অস্তিত্ব, সেইটা কিন্তু খুব রক্ষা হবে। আজকে দেখা যাচ্ছে যে যেভাবে বিপর্যয় হচ্ছে, মানে সেই বিপর্যয়গুলোকে মোকাবিলা করতে হবে, মানুষকে একত্র হয়ে সেই মোকাবিলা করতে হবে। আর আমাদের যে গাছ লাগানো শুধু তো সবুজায়ন নয়, এখানে আমাদের মাটি ক্ষয় রোধ করছে, দূষণ রোধ।

0: অক্সিজেন ঠিক মতো দিচ্ছে, তারপরে এ সমস্ত অনেক কিছুই করছে। তা সেই জন্যে আমাদের সবুজকে রক্ষার জন্যে আমাদেরকে ভাবতে হবে কিভাবে সবুজ রক্ষা হবে, তার জন্য যেগুলো প্রয়োজন গাছ লাগানো থেকে আরম্ভ করে এগুলো করতে হবে। আমাদেরকে পরিচ্ছন্ন ভাবে বাঁচার জন্য এই সবুজের দরকার, গাছ লাগাতে হবে। আর প্রকৃতি আমাদেরকে যে জীবন দিচ্ছে, সেই জীবন দেওয়ার জন্য যে প্রকৃতিকে রক্ষা করতে হবে সেটা আমাদের কিন্তু বড় একটা দায়িত্ব, আর এই দায়িত্বটাই কিন্তু আমাদের সব পালন করতে হবে।
1: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন। ঠিকই তাই, আমাদের প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব একটা থেকেই যায় এই প্রকৃতির প্রতি। শুধুই আমরা সবুজ সবুজ মুখে বলবো তাহলে তো হবে না, কিছুটা দায়িত্ব নিজেদেরও পালন করতে হবে। দেখুন, আমরা এই যে বলছি আমরা যন্ত্রের মতো হয়ে যাচ্ছি, আমরা কংক্রিটের জঙ্গলে বাস করছি, তখন যেন আমাদের এই শ্রান্ত মন ভাব, এই যে ক্লান্ত হয়ে পড়া, সেখান থেকে অনেকটা অনেকটা অক্সিজেন যোগিয়ে দিচ্ছে প্রকৃতি। আমরা যদি দেখি এই যান্ত্রিকতার সঙ্গে প্রকৃতির একটা সম্পর্ক কিন্তু রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো দেখতে পাচ্ছি যে আমরা যে যেখানেই থাকছি সেটা সত্যি কংক্রিটের, আর যারা আমরা বহুতল ভবনে থাকছি, দেখুন আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসবাস করছি, আবার সেই রকম ঘরে কাজ করছি, আবার স্ক্রিনের সামনে আমরা ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছি। একে হয়তো আমরা প্রগতি বলবো, প্রযুক্তির উন্নতি বলবো, কিন্তু কোনোভাবেই যেন আমরা প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি, তাই না? টিভির স্ক্রিনে বলুন, মোবাইল স্ক্রিনে বলুন, সেখানে হয়তো দেখছি প্রকৃতি সংক্রান্ত নানা জিনিস জানছি, কিন্তু তবু সরাসরি সংযোগ হচ্ছে না, আর এভাবেই হয়তো আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়ছি। আমাদের মানসিক চাপ বেড়ে যাচ্ছে, নানা রকম শারীরিক অসুস্থতাতেও কিন্তু আমরা ভুগছি। চিকিৎসা বিজ্ঞানও কিন্তু এখন বলছে যে মানসিক সুস্থতার জন্য প্রকৃতির সান্নিধ্য কিন্তু অপরিহার্য, আর একে জাপানি ভাষায় বলা হয় সিনরেন ইয়োকু বা অরণ্য স্নান, ফরেস্ট বাইদিং। পরিবেশের ভারসাম্য আর বজায় রাখতে সবুজের যে একটা ভূমিকা আছে সেটা আমরা জানি, আর এই যে সবুজের প্রতি আমাদের ভালোবাসা বলুন, আমাদের টান বলুন, সেটা শুধুই তো আমাদের মানসিক তৃপ্তির জন্য নয় বা অন্যতম বিষয় সেটা নয়, এটা আমাদের বেঁচে থাকার জন্যই প্রয়োজন, এবং বেঁচে থাকার অন্যতম শর্ত হিসেবেই এটা আমরাকে ভাবতে পারি। আমরা সেটাকে অক্সিজেনের যোগান, গাছ আমাদের প্রাণবায়ু দেয়, অক্সিজেন দেয়, আর ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইডকে সে শুষে নেয়, এটা আমরা সকলেই জানি, ছোটোবেলা থেকে আমরা এটা পড়ে আসছি। জলবায়ু নিয়ন্ত্রণ, তাপমাত্রা বৃদ্ধি বা গ্লোবাল ওয়ার্মিং যদি আমরা বন্ধ করতে চাই তাহলেও সবুজের কোনো বিকল্প নেই। আবার দেখুন, জীববৈচিত্র্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানে অরণ্য হলো হাজার পশু পাখির আশ্রয়স্থল, হাজার হাজার পশু পাখি তাদের আশ্রয় খুঁজে নেয় অরণ্যের কাছেই। তাই সবুজ যদি ধ্বংস হয়, এক কথায় এর অর্থ কিন্তু খাদ্য শৃঙ্খল ভেঙে পড়া, মানে আমাদের পুরো বাস্তুতন্ত্রটাই হয়তো ভেঙে পড়বে। তাই এই কংক্রিটের জঙ্গল থেকে আমাদের কিন্তু মাঝে মাঝে মনেই হয় যে সবুজের যে হাতছানি সেদিকেই আমরা ছুটে যাই।

এই সবুজের ভাবনা নিয়েই আবারও ফিরে এলাম আপনাদের কাছে। চলে যাব আপনাদের পাঠানো বার্তায়। রীনা রায় মণ্ডল বহরমপুর গোড়াবাজার থেকে লিখছেন, বিষয় কংক্রিট ছেড়ে সবুজের টানে। আদিম সভ্যতা ছিল অরণ্য সভ্যতা, তখন মানুষ বাস করত বনে জঙ্গলে গুহায়। বন থেকে সংগৃহীত খাবার ছিল তাদের খাবার, পোশাক ছিল গাছের পাতা, পুরোটাই ছিল সবুজ আবৃত। কংক্রিটের কোনো চিহ্ন ছিল না। সভ্যতার ক্রমবিকাশ ঘটেছে বর্তমানে প্রযুক্তির হাত ধরে। বন জঙ্গল বা পাহাড়ের গুহা থেকে এখন আমরা কংক্রিটের বহুতল অট্টালিকা স্কাই স্ক্র্যাপারে বাস করছি। আজকের বিষয় কংক্রিট ছেড়ে সবুজের টানে। তার মানে কি আমরা প্রযুক্তির হাত ধরে সামনে এগিয়ে না গিয়ে আবার পিছিয়ে যাব? না, আজকের বিষয়ের তাৎপর্য তা নয়। আমরা অবশ্যই পাকা বাড়ি তৈরি করব, কিন্তু প্রত্যেক বাড়ির সীমানায় খানিকটা মাটি রাখার চেষ্টা করব। সেই মাটিতে হবে আমার শখের, আমার প্রয়োজনের গাছপালা, যা আমাকে সকাল থেকে সন্ধ্যা অক্সিজেন যোগাবে, সৌন্দর্য ছড়াবে। আমার শহরের সমস্ত রাস্তা যেগুলো রয়েছে আমরা সম্পূর্ণভাবে পাকা করে ফেলেছি। এটা না করে রাস্তার মাঝখানটা পাকা করে দুপাশে কাঁচা মাটি রাখলে গাছপালা লাগানো যাবে, আর ওই মাটি দিয়েই বৃষ্টির জল চুঁয়ে চুঁয়ে মাটির তলায় প্রবেশ করবে। তাতে করে মাটির জলস্তরও বৃদ্ধি পাবে। এভাবে চলতে পারলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সুন্দর পরিবেশ দিতে পারব। আমি বলতে চাইছি আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে। পাকা বাড়ি, পাকা রাস্তা এবং সবুজের ঘনঘটা যেন পাশাপাশি অবস্থান করে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, তবেই আজকের এই বিষয় সার্থকতা পাবে। রীনা রায় মণ্ডল বহরমপুর গোড়াবাজার থেকে তিনি জানিয়েছেন আজকের বিষয় নিয়ে তার মতামত। অনেক অনেক ধন্যবাদ। একদমই তাই, আমাদের সত্যিই একটা ব্যালেন্স করতে হবে, কারণ আমরা প্রযুক্তিকে তো অস্বীকার করতে পারি না। আজকের এই বর্তমান সমাজে দাঁড়িয়ে আমরা প্রযুক্তির ওপরই নির্ভর করে রয়েছি। তাই একদম আপনি যা বলেছেন সেভাবেই জন্যে আমরা একটু একটু করে সকলে ভাবতে পারি, অর্থাৎ নগরায়নের সঙ্গে সঙ্গে সবুজায়নও কিন্তু আমাদের

0: ঘটাতে হবে। দুটো পাশাপাশি চললেই হয়তো এই সমস্যার সমাধান হবে বলেই আমাদের আশা। এই প্রসঙ্গে একটু আবহাওয়ার খবরটা জানিয়ে রাখি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে মুর্শিদাবাদ জেলার আবহাওয়া প্রধানত শুষ্ক ছিল, বৃষ্টিপাত হয়নি। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে জেলার বিক্ষিপ্ত অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে জেলার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। হ্যাঁ, আবহাওয়ার খবর আমরা জানলাম। আচ্ছা, এবার চলে যাই, শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, তিনি কি বলতে চাইছেন একটু দেখি। হ্যালো, কে আছেন সঙ্গে বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন।
1: শুধু গাছ লাগালো হবে না, জাফরি যেটা বেড়া বলি আমরা চলতি ভাষায় বলি জাফরি।
0: হ্যাঁ,
1: গাছ লাগার সঙ্গে সঙ্গে আগে জাফরি বা বেড়া। হ্যাঁ,
0: সবুজের বাতাবরণের মধ্যে নিয়ে যাবে, তাই কংক্রিটের থেকে।
1: তারপরে একটা দামি গাছ,
0: হ্যাঁ সবুজ,
1: আমার নাতনির বিয়েতে কাজে লাগবে, আমি এই আশা করি লাগিয়েছি।
0: বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগলো। হ্যাঁ, সঙ্গে থাকুন আপনারা সকলে। হ্যাঁ দেখুন, নানাভাবে মানুষদের সচেতন করার চেষ্টা চলছে, প্রশাসনিক দিক দিয়ে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে আমরা একটু সচেতন হয়ে যদি আমরা সত্যি প্রকৃতিকে আগলে রাখি, যত্নে রাখি, তবে সেও আমাদের ভালো লাগবে। শুভ সকাল। কংক্রিট ছেড়ে সবুজের টানে, সবুজের মধ্যে একটা আলাদা ভালো লাগা আছে। সবুজ মানে চোখ ও মনের শান্তি। বর্ষাকালে সবুজ বন যেন নবরূপে সজ্জিত হয়ে ওঠে। বর্ষার জলের স্পর্শে সবুজ পাতাগুলো যেন নবরূপে আন্দোলিত হয়। বিশেষ করে গ্রামের পরিবেশে এই সৌন্দর্য বেশি করে উপভোগ করা যায়। সবুজের কোলে আমরা যেন সুরক্ষিত। হ্যাঁ, আজকের বিষয় নিয়ে তার বার্তা আমাদের কাছে পাঠিয়েছেন রজত বেশা চাঁদপুর নদিয়া থেকে। এবারে আমি যাচ্ছি যে পাঠিয়েছেন রতন ব্যানার্জি রামপুরহাট থেকে। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। সভ্যতার উন্নতির সাথে সাথে আমরা জঙ্গল কেটে বসত বাড়ি বানিয়েছি। সেটা প্রথম দিকে মাটি দিয়ে বানানো হতো, তারপর সেটা বিজ্ঞানের আশীর্বাদে আরও দীর্ঘস্থায়ী করার জন্য বর্তমানে কংক্রিটের বাসস্থান নির্মাণ করতে পেরেছি। আমরা জানি কংক্রিট থেকে পিছিয়ে আর মাটির বাড়িতে ফেরা যায় না। আজও আমাদের মন কংক্রিট ছেড়ে সবুজের দিকে টানে, কারণ গাছ আমাদের পরম বন্ধু। তাই পরিবেশকে বাঁচানোর জন্য বৃক্ষরোপণ করাটা আমাদের একান্ত কর্তব্য। ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। রতন ব্যানার্জি রামপুরহাট থেকে লিখেছিলেন। এবারে রয়েছেন শ্রোতা বন্ধু। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো,
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
2: আমি রানীনগর বাজার থেকে রফিকুল মন্ডল
0: বলি।
2: সত্যি এমন একটা বিষয় দিয়েছেন, মন কাড়া বিষয়। আমরা বেতার শ্রোতা পরিবারের মধ্যে আমরা প্রতি বছরই বৃক্ষরোপণ অনুষ্ঠান পালন করি। শুধু রোপণ করে আমরা ছুটি নয়, সেই গাছের পরিচর্যা করি। আমরা ছোট যখন ছিলাম তখন আমাদের গ্রাম বাংলায় বাড়ি, তখন আমাদের সবুজ সবুজ আর সবুজ, তখন কংক্রিট ছিল না। এখন কংক্রিট যা ছিল তা বা আমাদের সরকারের তুলনায় কংক্রিট এখন দিন দিন বেড়েই চলে যাচ্ছে, এবং রাস্তাঘাটও ছিল মেট্রো পথের রাস্তা, মাটির রাস্তা, এখন রাস্তাও কংক্রিটের রাস্তা হয়ে যাচ্ছে। তাই কংক্রিটের সঙ্গে যেমন বাড়ছে, তেমনি আমরাও কিন্তু বেতার শ্রোতা পরিবারের মধ্য থেকে আমরাও কিন্তু শুরু করেছি দিদি, আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান। তাই এবছরও আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করব। আর গাছ লাগান, প্রাণ বাঁচান। একটা গাছ 10টা শিশুর প্রাণ, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই আমরা গাছ লাগানোর জন্য আমরা প্রাণপণ চেষ্টা করেছি এবং এখনো করে যাচ্ছি। আমার বাড়িতে বহু গাছ আছে, তেঁতুল গাছ আছে, শিমুল গাছ আছে, আমার ছাদের উপরে শিমুল ফুলের ফুল হবে, শিমুল গাছ আছে, আবার ড্রাগন গাছ আছে, বিভিন্ন ফুলের গাছ আছে, এবং আলুর গাছ লাগিয়েছি এবং ডালিম গাছ লাগিয়েছি, বিভিন্ন গাছ ছাদের উপর ছাদ বাগান করে রেখেছি।
0: খুব ভালো, খুব ভালো।
2: তেঁতুল গাছে

0: বছরে তেঁতুল ফুল হয়, এখন ফল হয় না,
1: তাছাড়া
0: হ্যাঁ হ্যাঁ হবে। তবে এইভাবে যদি সবাই খাবে এবং মাটির মাটিতেও যে জমি আছে, জমিতেও আমি প্রচুর গাছ লাগিয়েছি, প্রায় 12-13টা আম গাছ লাগিয়েছি, 12-13টা মতন নারকেল গাছ লাগিয়েছি। নারকেল গাছ একটা গাছে বারবার পোকা লাগে, অনেকবার বীজ প্রয়োগ করেছি কিন্তু সেটা এখন তাজা আছে। তবে এইভাবে যত্ন করি, লাগিয়ে দিয়ে ছুটি নয়। তাই আপনি আপনি হয়তো ভাববেন যে আমরা বেতার সুতা পরিবারের মধ্যে গাছ লাগিয়েছি, তা নয়। আমরা সত্যি আমরা ফেসবুকেও পোস্ট করা হয় এই গাছের গোলা, তাই এবছরও করব দিদি, চেষ্টা করব আপনাদেরকেও সঙ্গে নিতে সেই বৃক্ষরোপণ অনুষ্ঠানে।
1: অনেক অনেক ধন্যবাদ। আর আমরাও অবশ্যই চেষ্টা করব আপনাদের আহ্বানে সাড়া দিতে। এভাবেই আবার আমরা সবাই মিলে সবুজায়নের লক্ষ্যে এগিয়ে চলব। নগরায়নের সাথে সাথে দুটো আমাদের মাথায় রাখতে হবে যে সভ্যতা তো এগিয়েই যাবে প্রযুক্তিকে সঙ্গে নিয়ে, আর তার সঙ্গে সঙ্গে আমরা বাঁচাবো প্রকৃতিকে। এবারে আপনাদের পাঠানো SMS মানে বার্তা যেটা রয়েছে মেসেজে যাব, কিন্তু তার আগে একটা ভালো খবর বলি। অনূর্ধ্ব 17 বছর বয়সী ছেলেদের ফুটবল শনিবার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব এই ফুটবল খেলায় 13-0 গোলে হারিয়েছে সৈয়দাবাদের উজ্জ্বল শঙ্খকে। খুব খুশির খবর, একটা জয় এসেছে। আর এমনি তো আমরা জানি বিশ্বকাপ চলছে, আমরা সকলে ফুটবলে মুদ হয়ে রয়েছি। এবারের যে বার্তা, শুভ সকালে শুভেচ্ছা জানিয়েছেন মানসী বড়াল মধুপুর মুর্শিদাবাদ থেকে। আমি প্রতিদিন সূর্য ওঠার আগেই তিনতলার ছাদে যাই, চারিদিকে পাখিদের মিষ্টি আওয়াজ, স্নিগ্ধ বাতাস, নীল আকাশে পাখিদের ডানা মেলে উড়ে যাওয়ার দৃশ্য আমাকে ভীষণ আকর্ষণ করে। এখানে প্রচুর গাছপালা, টবে লাগানো গাছগুলোর গায়ে হাত বোলাই, পাখিদের খেতে দিই। ওই নির্জন সময়টা আমি নিজেকে চিনতে পারি, প্রকৃতির সঙ্গে নিজেকেও ভালোবাসি। মানসী বড়াল মধুপুর মুর্শিদাবাদ থেকে লিখেছিলেন, অনেক অনেক ধন্যবাদ। এবারে নমস্কার দিদি ভাই, আমি খাগড়া থেকে নমিতা রায় বলছি, শুভ সকাল। আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আমি ছোটবেলায় বোলপুরে কংক্রিট থেকে বেরিয়েই সবুজের দেখা পেতাম, এখন কংক্রিট থেকে বেরিয়ে সবুজের সংস্পর্শে যেতে গেলে অনেক দূরে যেতে হয়, যেমন শান্তিনিকেতন, সোনাঝুরি, সবুজ বন, কঙ্কালীতলা, আশ্রয়নিকেতন ইত্যাদি। তাই মনে হয় যত দিন যাচ্ছে সবুজ আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এইভাবেই সবুজ কমতে কমতে কংক্রিটে বন্দী হয়ে যাচ্ছি আমরা। নমিতা রায় খাগড়া থেকে লিখেছিলেন। এবারে শুভেন্দু সাউ হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, শুভ সকাল, নমস্কার দিদিভাই। হ্যাঁ নমস্কার, কংক্রিটের মাঝে সবুজ পৃথিবী সত্যি হারিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য রাখতে হবে বড় বড় উঁচু উঁচু বিল্ডিংও বানাতে হবে, আবার প্রচুর বনভূমি তৈরি করতে হবে। বনভূমিকে ধ্বংস করে আমাদের কোনো কিছুই করা একদম উচিত নয়। বাড়ির ছাদ বলুন বা বাড়ির আশেপাশে বলুন, যেখানেই ফাঁকা পাবেন যতটা সম্ভব সেখানে গাছ লাগিয়ে দিতে হবে। আমার মেয়ে হওয়ার পর আমার বাবা মেয়ের নামে বেশ কয়েকটি গাছ লাগিয়েছিলেন, তার মধ্যে একটি কাঁঠাল গাছ ছিল। আর এবছর সেই কাঁঠাল গাছে 5টি কাঁঠাল হয়েছে। গত 13 ফেব্রুয়ারি আমার পুত্র সন্তান হয়েছে। কয়েকদিন আগে আমার বাবা সেই পুত্র সন্তানের নামে 30টি গাছ বসিয়েছেন। সকল শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, সকলেই গাছ লাগান এবং প্রচুর পরিমাণে গাছ লাগান, পরিবেশকে রক্ষা করুন। সোমনাথ দাস এবারে লিখছেন, উড়িষ্যা থেকে লিখছেন, সম্বলপুর। কংক্রিট ছেড়ে সবুজের টানে বর্তমানে জেট উন্নতির যুগে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃত উল্লেখেই বলতে পারি, দাও ফিরে সে অরণ্য লওই নগর। সবুজের প্রতি আকর্ষণ মানুষের চিরন্তন, আমাদের সুস্থতার কারণে বর্তমান প্রজন্মকে রক্ষা করার জন্য একমাত্র বাঁচার উপায় হলো অরণ্য, সৃষ্টি ধ্বংস নয়। দূষণমুক্ত বিশ্ব গড়ে তোলার একমাত্র উপায় ফাঁকা জায়গায় গাছ লাগানো। আন্তরিক শুভেচ্ছা সহ সোমনাথ দাস, তাই বার্তাটি আজকের বিষয় নিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকেই। হ্যাঁ দেখুন, গাছ আমাদের লাগাতেই হবে, কারণ যদি আমরা সবুজের মাঝে বাঁচতে চাই, সবুজের এই আহ্বানকে আমাদের মনে মনে শুধু অনুভব করলে হবে না, আমাদের কাজের ক্ষেত্রেও তা প্রকাশ করতে হবে। ওই যে আমরা বারবার বলি, একটি গাছ একটি প্রাণ, এইটাই যদি মন্ত্র হয়, এটাকেই যদি আমরা মনের মধ্যে গেঁথে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের নিয়মিত গাছ লাগাতে হবে। হ্যাঁ, আমরা ছাদ বাগান করতে পারি, আমাদের বাড়ির গৃহকোণকে সবুজ করে সাজিয়ে তুলতে পারি। যারা শহুরে জীবনে অভ্যস্ত বা সত্যিই কংক্রিটে তো আমাদের থাকতেই হচ্ছে, সেখানে জায়গার অভাব, তো সেখানে মাটির অভাব, তো আমাদের কী করতে হবে বা আমরা কী করতে পারি, আমরা সেই ঘরের কোণ, ছাদ বা একটু

যদি জায়গা থাকে সেখানেই আমরা সবুজায়ন করতে পারি, আমরা প্রকৃতির মধ্যে বেরোতে পারি। আমরা কৃত্রিম বিনোদন অনেক সময় নিয়ে থাকি, কিন্তু আমরা সুযোগ পেলে প্রকৃতির মাঝে যেতে পারি, পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদী, এদের সাথে আমরা সময় কাটাতে পারি। আর সচেতন অবশ্যই আমরা হব, প্লাস্টিকের ব্যবহার কমাবো, পরিবেশের ক্ষতি করে এমন কোনো কাজ আমরা করব না। আপনাদের সাথে কথায়, আপনাদের বার্তায় অনেক অনেক কিছু ইতিমধ্যেই উঠে এসেছে যে কীভাবে আমরা আবারও সবুজকে নিয়ে বাঁচতে পারি। খোসেদ আলী মণ্ডল তালপুকুর থেকে লিখছেন, শুভ সকাল মানুষের দিদিভাই, আমার শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। আজকে শুভ সকালের বিষয় কংক্রিট ছাড়ে সবুজের টানে। আমরা বর্তমানে প্রকৃতির কাছে একটু বৃষ্টি চাইছি যাতে বাংলা সবুজের মধ্যে ভরে থাকে, তাই এই সবুজকে কেটে যেভাবে তৈরি করা হচ্ছে তাতে আমরা অন্ধকারে ডুবে যাচ্ছি। সবুজ আছে বলে বেঁচে আছি, একটি গাছ কাটলে কম করে দুটি গাছ লাগানো উচিত। উনি এটুকুই আমাদের জানিয়েছেন, খোরশেদ আলী মণ্ডল, অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধু রয়েছেন, একটু তার কাছে যাব, তিনি কী বলছেন শুনি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যালো, কেউ রয়েছেন ফোনের অপর প্রান্তে? হ্যালো, হ্যালো, না, একদম সময় শেষ, তো তাই আর সময় নষ্ট করতে পারছি না। আমি বরঞ্চ আপনাদের পাঠানো বার্তাগুলোতে চলে যাই। এবারে পাঠিয়েছেন, আমি পড়তে শুরু করি, পাঠিয়েছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। কংক্রিটের দেয়াল ছেড়ে যান্ত্রিক কলকারখানা ছেড়ে শহরের গাড়ির ধোঁয়াকে বিদায় জানিয়ে চলে যাওয়া যাক সবুজ কোনো পল্লী মাটির টানে। ধুলোবালি মেখে পথ হেঁটে ক্লান্ত দুপা সবুজ পাতার ছোঁয়া পেলে সব হয়ে যাক মাফ। মাঠের ওপারে ওই নীল পাহাড় রেখা, ঘাসের বুকে নতুন স্বপ্নের দেখা, পায়রার ডানায় ভর করে দূর অজানায় প্রকৃতি যেন তার আপন ছন্দে মাতায়। তাই কংক্রিটের পিছু টান ভেঙে দিয়ে আজ সবুজের টানে গড়ি প্রকৃতির নতুন সাজ। নীলিমার নিচে পেতে সবুজের চাদর, মন ফিরে যায় তার হারানো আদর। তবে শহরে বাড়িতে, শপিং মলে, অফিস ভবনে, আবাসিক এলাকায়, হাসপাতালে, চিলড্রেন পার্কে, বাড়ির আনাচে কানাচে যেখানে সামান্য একটু ল্যান্ডস্কেপ করে সবুজ জাতীয় অনেক ধরনের লতানো গাছগুলো প্ল্যান্টেশন করা যেতে পারে, পুরোপুরি বায়োফিলিক ডিজাইন করে যে কোনো হোম, দ্বিতল বা ফোর্থ ফ্লোর বিল্ডিংকে সবুজ দিয়ে মনোরম করে তুলতে পারা যাবে। তাই আমাদের সচেতনতা আগামী সুন্দর ও বাসযোগ্য পৃথিবী, বিশ্ব পরিবেশ দিবসে শপথ হোক, প্রকৃতিকে ভালোবাসি, পরিবেশকেই বাঁচাই। যিনি আমার কালকে কোনো বন্ধু, আচ্ছা, আমাদের এই বিষয় ভিত্তিক বার্তা পাঠিয়েছিলেন, আচ্ছা, আমি সকল শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ করব, ব্যক্তিগত কোনো বিষয় আপনাদের বার্তায় উল্লেখ না থাকলেই ভালো, একদমই বিষয় নিয়ে যে কথা সেটুকুই থাকুক, আপনারা ব্যক্তিগত জিনিস ব্যক্তিগতভাবেই আলোচনা করে নেবেন। শেষ মোহাম্মদ শিশান পাইক ফারা বীরভূম থেকে, যেদিন মানুষ আগুনের ব্যবহার শিখল সেদিন থেকেই অরণ্য ধ্বংস হতে লাগলো। মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে অরণ্য ধ্বংস করেছে, আস্তে আস্তে সিমেন্ট আবিষ্কার হলো, সিমেন্টের ব্যবহার হলো বাড়িঘর তৈরি করতে, কিন্তু জানলা, দরজা, আলমারি, টেবিল, চেয়ার দরকার উদ্ভিদ, অতএব উদ্ভিদ বনভূমি ধ্বংস চলল। গাছ লাগান, আমি অনেক গাছ লাগিয়েছি বাড়িতে, আমের গাছ, কাঁঠাল, আনার, লেবু, সাফেদা, আপেল ইত্যাদি ইত্যাদি, তাই বলি দাও সে অরণ্য লৌহিনগর। হ্যাঁ, সত্যি তাই, কবির এই কথা যেন আজ শাশ্বত বাণী হয়ে গিয়েছে। আমিও শেষ করব, সময় নেই, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই বিষয়ে খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে থাকার জন্য। দাও ফিরে সে অরণ্য লৌহিনগর, লৌ যত লৌহ, লৌষ্ট্র, কাষ্ঠ ও প্রস্তর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্যচ্ছায়া রাশি, গ্লানিহীন নীলগুলি সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত শ্যামগান, নিবার ধান্যের মুষ্টি, বলকল বসন, মগ্ন হয়ে আত্ম মাঝে নিত্য আলোচন, মহাতত্ত্বগুলি পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি, নিরাপদ রাজভোগ নব নাহি, চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, দাও ফিরে সে অরণ্য লৌহিনগর, সবুজের টানে সারা দেওয়া আজ সত্যি আর কোনো বিলাসিতা নয়, বরং মানব জাতির টিকে থাকারই একটা লড়াই। প্রকৃতি কিন্তু আমাদের কাছে সব কিছু উজাড় করে দেয়, বিনিময়ে
তারা হয়তো একটু

যত্ন আর ভালোবাসা চাই। তাই আসুন না আমরা সবাই শুনি এই সবুজের ডাক, আমাদের পৃথিবীকে আবারও সবুজ, সুন্দর বা সুযোগ্য করে তুলি। সেই অঙ্গীকার হোক এ বিশ্বকে, এ শিশুর বা সুযোগ্য করে যাব আমি। সবুজ বাঁচালে বাঁচবে প্রাণ, আর সবুজেই হবে বিশ্বের কল্যাণ। সময় একদম শেষ, তাই আর যাবার পালা। আবারও হয়তো কথা হবে অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে অন্য কোনো দিন। ততদিন সবাই খুব খুব ভালো থাকুন, ভালো রাখুন সকলকে, আর অবশ্যই সুস্থ এবং সচেতন থাকুক। অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে শুভ সকাল। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু আমি মানসী, আমার সঙ্গে কারিগরি সহায়তায় ছিলেন সাধন চন্দ্র সর্দার।

0: दिन की भागदौड़ के बाद सुकून का एक कोना,
1: मैं और मेरी तन्हाई,
0: सुनहरे गानों का बिछौना, यादों का मीठा राग, जज्बात की नरम छांव, प्यार की चुवन, अपने पन का गांव, छाया गीत, रोज रात 10 बजे सिर्फ विविध भारती पर।
2: এতক্ষণ আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শুনবেন।
3: দশটা যখন যাবি বিজি, নাবার জন্য করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ি করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া, গুরুমশাই দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে, তিনি যদি বলেন সিলেক্ট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশায় শুনি তখন কবে, বাবু মশায় আসি এখন তবে, খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করবো না তো ভয়, মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো নাকি মামা হয়েছে যে বাবার মতো বড়, দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার, সেই খোকা আর নাই তো। আমি যেদিন প্রথম বড় হব মাসি দিনে গঙ্গা স্নানের পরে, আসবে যখন খিড়কি দূর দিয়ে, ভাববে কেন গোল শুনি না ঘরে, তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে, মা দেখি তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তরো, আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছে যে বাবার মতো বড়, ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার, যাও তো চাই মা এনে দেব আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজন তলার হাটে, বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে, বাবা মনে ভাববে সোজাসুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি, ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরু, আমি বলবো দাদা পরুক এসে আমি এখন তোমার মতো বড়, দেখছো নাকি যে ছোট মাপ জামার পরতে গেলে আট হবে যে আমার।
4: জয়শ্রী সেন, জয়শ্রী শোনালো দুটি কবিতা পরপর শোনাই দিয়েছে, প্রথমে আমরা শুনলাম সুকান্ত ভট্টাচার্যের কবিতা, আর তারপরে ও শোনালো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট বড়। খুব সুন্দর হয়েছে আবৃত্তি, খুব ভালো বলেছে, খুব সুন্দর।
5: হ্যালো,
4: বলো।
5: আমি অনুষ্কা বলা বলছি দীঘা থেকে।
4: দীঘা থেকে অনুষ্কা বলছো, আচ্ছা বলো কি খবর তোমার, কেমন আছো সেটা আগে বলো। আমিও খুব ভালো আছি। আজকে তো ছুটি, সারাদিন কি করবে? বৃষ্টিতে ভিজবে? এ মা বকবে তো, একটু একটু।

0: নাকি? একটুখানি বলবে? আচ্ছা ঠিক আছে, বলো কি শোনাবে?
1: একটি কবিতা শোনাবো।
0: শোনো।
1: কবিরাম বেলুন বাড়ি শঙ্খ ঘোষ, তোমরা সবাই নতুন মানুষ, আমার আছে বেলুন বাড়ি, সেই বেলুনে সমস্ত দিক শূন্য রেখে দিচ্ছি তার। তোমরা দেখো মাথার রূপে কেমন করে মেঘ চলে যায়, সেই মেঘকে দেখছি আমি পায়ের উপর থেকে, সেই মেঘকে দেখছি আমি পায়ের তলা, একটা দেশে তোমার বাগান, আমার দেশটি হাজার হবে, এমনি আমার বেলুন বাড়ি কোনো সময় এই থাকে না যার। তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চালার সাধু, নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো।
0: সুন্দর, খুব সুন্দর।

টেলিফোন এসে গেছে আমাদের পরের বন্ধু। হ্যালো, হ্যালো, কে আছে টেলিফোনে? লাইনটা তো ধরে আছো। হ্যালো, কে বলছো? ও, এই তো, কোথায় থাকো? কোথেকে বলছো বলো? আচ্ছা, তারপর কি খবর? হয়ে গেল প্রজাপতির গান? সুন্দর হয়েছে। প্রজাপতির গান, তোমরাই তো ছোট্ট ছোট্ট প্রজাপতি, খুব সুন্দর। এইখানেও

0: অনেক প্রজাপতির মেলা আমার স্টুডিওতে। এইবারে তো রেডি হয়ে বসে আছে অভিপ্সা, তাই না? বলো অভিপ্সা, বলো আগে পুরো নাম বলো।
1: আমার নাম অভিপ্সা দাস, কবি সুকুমার রায়ের কবিতা বিষম চিন্তা। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাবদার। সবাই বলে মিথ্যে বাজে বকিস নেয়ার খবরদার। অমন ধারা ধমক দিলে কেমন করে শিখবো সব, বলবে সবাই মূর্খ ছেলে, বলবে আমায় গো গর্ধব। কেউ কি জানি দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর, বর্ষা হলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর। গাধার কেন শিং থাকে না, হাতির কেন পালক নেই, গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই ধেই, সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ গড়ে, কেমন করে রাখবে টিকে মাথায় যাদের টাক পড়ে, ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়, মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয়। কতই ভাবি এসব কথা, জবাব দেবার মানুষ কই, বয়স হলে কেতাব খুলে জানতে পাবো সমস্তই। আমি আরেকটি কবিতা বলছি, কবি সুনির্মল বসুর কবিতা এমন কি আর খাই। তোমরা যাই বলো না ভাই, এমন কি আর খাই, আজ তো পাঁঠা হলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে, যদি তার সঙ্গে ফুলকো লুচি গন্ডাভিষেক পাই এমন কি আর খাই, চপ কাটলেট পড়লে পাতে আপত্তি আর নাই কোতাতে, আর কোপ্তা কাবাব কালিয়াতে অমত আমার নাই এমন কি আর খাই। হয় না হজম এখন দাদা, খাওয়া দাওয়ায় অনেক বাধা, এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই, এমন কি আর খাই। শের পাঁচ ছয় রাবড়ি দধি তোমরা আমায় খাওয়াও যদি, কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই, এমন কি আর খাই। সন্দেশ আর পান্তুয়াতে রুচি বিশেষ নাই কোতাতে, আপাতত দোষের হলে ঠান্ডা হয়ে যাই, এমন কি আর খাই। মাকে দে কয় এমন করে না খেয়ে তুই যাবি মোরে, শুকিয়ে শরীর আমসি হলো কি আর করি ছাই, এমন কি আর খাই।
0: খুব সুন্দর বলেছে কিন্তু অভিপ্সা, দুটো কবিতাই চমৎকার হয়েছে। সুকুমার রায়ের কবিতা, সুনির্মল বসুর কবিতা পরপর শুনিয়ে দিল অভিপ্সা, অভিপ্সা দাস। এর মধ্যে পরের বন্ধু রেডি, কি নাম পরের বন্ধুর?
2: আমি সৌহার্দ জানা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার।
0: বলো।
2: সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হওয়া গাড়ি, রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছো এসে সকল বারের পরে, আকাশ পারে তার বাড়িতে দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে, সমঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যেই, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই, রবিবারকে কে যে এমন বিষম তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে, আকাশ

0: বাড়িতে তার কাজ আছে সবচেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে, সমঙ্গল বুধের যেন মুখগুলো সব ভারী, ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শনি রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে, যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে।
1: সৌহার্দ্য জানা রবিবার কবিতাটা আবৃত্তি করে শোনালো আমাদের, খুব ভালো বলেছে। বলছো, বলো। নমস্কার। বাপরে বাপ, কি সাংঘাতিক সেই জায়গাটা। যাবে এখানে মজার দেশটা? ঠিক আছে। সেইরকম একটা মজার দেশ থেকে চলো ঘুরে আসি।

0: হট্টমালার দেশ থেকে ঘুরে আবার চলে এসেছি আমার স্টুডিওতে বন্ধুদের মাঝখানে। সেখানে বসেছে আবৃত্তির আসর।
1: আমার নাম অকৃষ কুমার পণ্ডা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা বিচিত্র স্বাদ বলবো। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই, চুড়ি চাই, সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি, ঘরে ফিরি 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি, বাবুদের ওই ফুল বাগানের মাঝে, কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে, মা তারে তো পরায় না সাপ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি, ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়, জানলা দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিট মিটিয়ে জলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি, ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি।
0: বাহ সুন্দর। আচ্ছা পরের বন্ধু এগিয়ে এসো।
2: আমার নাম অতৃশ সামন্ত।
0: হুম।
2: আমার প্রথম নিবেদন হাস্যকবি সুকুমার রায়ের ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি, খগেন কি তো চেনো, শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর জেনো, শ্যামের জামাই কৃষ্ণমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো, আমড়াতলার মোড়ে তিন মুখো তিন রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে, চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বাঁয় পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো, ফিরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে, তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে, তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কো মোড়ে।
0: আমার
3: নাম সৌহার্দ্য জান, সুকুমার রায়ের লেখা নারদ নারদ। হ্যাঁ রে হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে, আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো, আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাঁড়িয়ে, কেন রে বেটা স্টুপিড।

0: ஒரு குருபு டீட் சுப்ரா தும் ஸ்பிக் டி நாட் மார் உரகே பட்டா பாட் ஃபேர் ஜுதி டராபிச்சு கிம்பாபர் குருபி ரோக் கிம்பா ஜுதி ஒம்னி கொரி মিথ্যে মিথ্যে চেঁচাস জোরে আই ডোন্ট কেয়ার কানা করি জানিস আমি শ্যান্ড করি ফের লাফাচ্ছিস অল রাইট কমন ফাইট কমন ফাইট ঘুঘু দেখেছ ভাত দেখনি টেরটা পাবে আজ এখনি আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতো ধামা আরে আরে মারবি নাকি দাঁড়া একটা পুলিশ ডাকি রাগ করো না করতে চাও কি তাই বলো না হ্যাঁ হ্যাঁ তা তো সত্যি বটেই আমি তো চটিনি মোটেই মিথ্যে কেন লড়তে যাবি ভেরি ভেরি সরি মশলা খাবি শেখ হ্যান্ড আর দাদা বল সব সদবুধ ঘরে চল ডোন্ট পালোয়া All right. How do you do? Good night.
1: সৌহার্দ আর একটা কবিতা শোনালো আমাদের নারদ নারদ। আচ্ছা এবারে কি বলবে অকৃষ, তুমি আরেকটা বলো, আরেকটা কবিতা শোনাও।
2: আমার নাম অকৃষ কুমার পণ্ডা। এবারে আমি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ঝিঙে ফুল বলবো। ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল ঝিঙে ফুল গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢলো ঢলো স্বর্ণে ঝলমল দোলে দুল ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোঁটাতে গান তব শুনি সাজে তব ফোটে ওঠাতে পৌষের বেলা শেষ পরিজাপ রানী বেশ মরা মাচার নির্দেশ করে তুল মাসগুল ঝিঙে ফুল শ্যামলি মায়ের কোলে সোনা মুখ খুকুরে আলো থালো ঘুমু যা রোদে গলা দুকুরে প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয় আসমানে তারা চায় চলে আয় এ অকুল ঝিঙে ফুল তুমি বলো আমি হাই ভালোবাসি মাটি মায় চায় নায় অলকায় ভালো এই পথ ভুল ঝিঙে ফুল।
1: অকৃষ দুটো কবিতা বলেছে, এবারে তাহলে অতৃষ তুমি আরেকটা কিছু বলো। বলবি তো, বলো এবার কোন কবিতা বলবে।
3: আমার নাম অতৃষ সামন্ত, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সন্ধ্যা তারা। ঘোমটা পড়া কাদের ঘরের বউ তুমি ভাই সন্ধ্যা তারা, তোমার চোখের দৃষ্টি জাগে হারানো কোন মুখের পাড়া, সাঁঝের প্রদীপ আঁচল ছেপে বধুর পথে চাইতে বিকে, চাউনিটি কার উঠছে কেঁপে, রোষ আছে ভাই এমনি ধারা, কার হারানো বধু তুমি, অস্ত পথে মৌন মুখে ঘনাও সাঁচে ঘরের মায়া, গৃহহীনে শূন্য বুকে এই যে নিতুই আসা যাওয়া, এমন করুণ মলিন চাওয়া, কার তরি হায় আকাশ বধু, তুমিও কি আজ প্রিয় হারা।
1: আবৃত্তির আসর শেষ করলো অদৃশ। আজকে আমাদের সঙ্গে যে বন্ধুরা ছিল ছিল জয়ত্রী সেন, অভিপ্সা দাস, সৌহার্দ জানা, অকৃষ কুমার পাণ্ডা, সৌহার্দ জানা তো ছিলই আর ছিল অদৃশ সামন্ত। সবাই মিলে বসেছিল একটা আবৃত্তির আসর, দুটো করে কবিতা তো বলেইছে সকলে, আর খুব সুন্দর হয়েছে, ভারী চমৎকার বলেছে সকলে। আজকের মতো শিশুমহল তাহলে এই পর্যন্তই। সময় যে শেষ, বাকি কথা আবার আগামী সপ্তাহে। সবাই খুব ভালো থেকো, বৃষ্টিতে ভিজবে না কিন্তু কেউ, আজকে বলেছে টেলিফোনে।

নজরুলের এরকম শ্যামাসঙ্গীতে কণ্ঠ দেওয়ার জন্য ডক্টর অনুপ ঘোষাল বিশেষ বিখ্যাত হয়েছিলেন। গান বহু শোনানো বাকি থেকে যায়, কেননা এরকম বড় মাপের শিল্পীদের এই স্বল্প সময়ে ধরা খুবই কঠিন হয়ে পড়ে। তবু চেষ্টা তো থাকেই, কিন্তু সময়ে প্রায় শেষ, তাই অনুপ ঘোষালের কণ্ঠে একটি অতি জনপ্রিয় আধুনিক গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিই।

0: গানের ভেলা আজকে এই পর্যন্তই। আজ আপনাদের সঙ্গে ছিলাম শ্রাবন্তী মৈত্র, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য। উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় ও মৌলি সরকার।

0: জানো মৌলি, একটা কথা আমি প্রায় ভাবি, মানে আমরা অনেক সময় এরকম হয় না যে আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, তখন আশ্চর্যভাবে আমাদের মাথায় কোনো না কোনো গল্প ছোটবেলায় পড়েছি, কোনো না কোনো উপন্যাসের চরিত্র, কোনো সংলাপ হঠাৎ করেই যেন মনে পড়ে যায়।
1: একদম
0: মনে হয় আরে এই মানুষটাও তো এরকম কঠিন পরিস্থিতিতে পড়েছিল, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল, সে যদি শেষ পর্যন্ত হার না মানে তাহলে আমি কেন পারবো না।
1: একদম ঠিক তাই। আর এই কারণেই হয়তো সাহিত্যকে শুধু বিনোদন বলা যায় না। আর মানে এই যেরকম ধরো একটা সিনেমা দেখে আমরা এই 2 ঘন্টার বা 3 ঘন্টা আনন্দ পাই, বা একটা গান শুনে হয়তো কিছুক্ষণ ভালো লাগে, কিন্তু একটা একটা দুর্দান্ত ভালো উপন্যাস সেটা কিন্তু অনেক মানে অনেক অনেক দীর্ঘ সময় ধরে, দীর্ঘ বছরের পর বছর আমাদের সঙ্গে থেকে যায়। জীবনের বিভিন্ন আলাদা আলাদা সময়ে এই একটা বই বা যেটা তোমার পছন্দ বা যেটা তোমাকে ইন্সপায়ার করে, সেই একই বই পড়লে কিন্তু আবার সেটাকে নতুন করেই মনে হয় যে আরে এই কথাটা তো আগে বুঝিনি।
0: ঠিক ঠিক। কারণ দেখো বই তো বদলায় না, আমরা বদলাই, আবার অনেক সময় আমরা যে বয়সটায় পড়ি সেই বয়সটা বদলে যায়, মানে আমাদের বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, এবং অবশ্যই জীবনকে দেখবার যে চোখটা সেটাও কিন্তু বদলে যায়।
1: আর
0: তাই একই গল্প, কখনো ছোটবেলায় অ্যাডভেঞ্চার মনে হয়, তো বড় হয়ে মনে হয় জীবন দর্শন।
1: একদম। আর যদি বাংলা সাহিত্যকে দেখি তাহলে কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট যে এখানে লেখকেরা কখনো বলেননি যে মানুষের জীবনে কষ্ট থাকবে না, কারণ সেটা হয় না।
0: সেই তো,
1: বরং তারা দেখিয়েছেন যে কষ্ট থাকবে, অভাব থাকবে, প্রিয় মানুষ হারিয়ে যাবে, স্বপ্ন ভেঙে যাবে, কিন্তু তারপরেও মানুষ আবার উঠে দাঁড়াতে শিখবে, আর সেই উঠে দাঁড়ানোটার মধ্যেই তো আছে এক রাশ আশা।
0: ঠিক, আশা আর আশার আলো। এই মাসেই কিন্তু ওয়ার্ল্ড অপটিমিজম ডে।
1: হ্যাঁ,
0: আর তাই আজকে এই 21শে সাহিত্য অনুষ্ঠানে আমরা কিন্তু কথা বলতেই পারি সেই সমস্ত সাহিত্যগুলোকে নিয়ে যেখানে সব পরাজয়ের শেষে, সব লড়াইয়ের শেষে একটা জয়ের গল্প আছে এবং একটা আশার আলো আমরা দেখতে পাই। আলোতে চল যে সাহিত্যগুলো আমাদের বলতে থাকে বারবার, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে 21শে সাহিত্য অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে
1: আমি মৌলি, আর আমাদের সঙ্গে রয়েছে অবশ্যই তোমরা। আর আমরা তোমাদের ফিডব্যাকও নিব আজকে, তোমাকে কেমন লাগছে, আর তোমাদের আজকের প্রোগ্রামে জানিও আমাদের যে তোমাদের কোনো সাহিত্য এরকম ইন্সপায়ার করেছে কিনা, কোনো সাহিত্য এরকম আশার আলো নিয়ে এসেছে কিনা তোমাদের জীবনে। আমাদের ফোন নাম্বার 0332213134, আর তো রয়েছেই আমাদের ফেসবুক পেজ।

0: একটা সুন্দর আলোতে চল এর পোস্টার, সেখানে এসে কমেন্ট করে জানাও তোমাদের প্রিয় আশার আলো সাহিত্যের কথা।
1: ঠিক, আর আজকে এই যে আলোতে চলের আড্ডা আমরা শুরু করলাম,
0: একদম
1: সেই আড্ডায় কিরকম যেন একটা গানের কথা মনে হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ, মানে আলোতে চল শুন, মানে এতবার বলছি যে আলোতে চল গানটা যদি না শুনি তাহলে আক্ষেপ থেকে যাবে।
1: তাই দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য, ফিরে আসছি গানের পর, শুনতে থাকো।

0: আলোর কাছে গেলে কিন্তু সত্যি কোনো সীমানা থাকে না।
1: ঠিক,
0: আর সেই সীমাহীন আলোর গল্প আজকে শোনাবো তোমাকে একুশে সাহিত্য অনুষ্ঠানে। আজকে সঙ্গে রয়েছি তোমার যৌবনের বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে মৌলি, কথা বলছি সেই সমস্ত সাহিত্য নিয়ে যেগুলো আমাদের শেখায় যে লড়াইয়ের পর কিন্তু একটা আশার আলো থাকে।
1: একদম একদম একদম। তাহলে বেশি কথা না বলে, মানে বাজে কথা না বলে আমরা শুরু করব হচ্ছে একদম আমাদের প্রথম যে গল্পটা আমরা বেছে রেখেছি তোমাদের জন্য সেইটা দিয়ে। সেটা হচ্ছে অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করবো আজকে।

0: পথের পাঁচালী।
1: ঠিক, আর দেখবে ছোটবেলায় আমি না পথের পাঁচালী মানে সিনেমাটার কথাই বলো বা গল্পের কথাই বলো, আমি না শেষ দিকটা খুব এড়িয়ে যেতাম, মানে আমার ভীষণ মন খারাপ হয়ে যেত।
0: একদম একদম ঠিক।
1: তো সেইটা আমাদের বোধহয় অনেকের মধ্যেই আছে, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ, মানে আমরা ভাবি যে পথের পাঁচালী মানেই দুঃখের উপন্যাস, অভাবের উপন্যাস, কিন্তু যতবার পড়ি ততবার মনে হয় যে না, এটা আসলে জীবনে ভালোবাসার উপন্যাস, জীবনকে ভালোবাসার উপন্যাস।
1: ঠিক, কারণ দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন তাহলে শুধুই দারিদ্র্যের ছবি আঁকতে পারতেন, সেটা খুব কঠিনও ছিল না, কিন্তু তিনি তো সেটা করেননি। দেখিয়েছেন যে অভাবের মধ্যেও, দারিদ্র্যের মধ্যেও, কঠিন সময়ের মধ্যেও মানুষ কিভাবে জীবনকে ভালোবাসে, ছোট্ট ছোট্ট বিষয়ে তাকে হাসায়, স্বপ্ন দেখায় এবং আগামী কালকে ভালোবাসতে শেখায়, আশা করতে শেখায়।
0: একদম। ভাবতো যে অপুদের বাড়িতে যে টাকার অভাব ছিল, কত টাকা কত পয়সার অভাব ছিল, সংসারে টানাটানি সর্বদা লেগেই আছে, সর্বজয়ের মুখে সারাক্ষণ চিন্তা। হরিহর সংসার চালানোর চেষ্টা করছেন কিন্তু সবসময় সফল হচ্ছেন না। বাইরে থেকে দেখলে মনে হবে এই পরিবারে আনন্দ বলে কিছু থাকারই কথা নয়।
1: ঠিক, কিন্তু সেই মুহূর্ততেই বিভূতিভূষণ আমাদেরকে চমকে দেন, কারণ তিনি দেখান যে আনন্দ মানে কিন্তু সবসময় ওই পার্থিব জিনিসপত্রের উপর সেটা নির্ভর করছে না। দুর্গা যখন ভাবো গাছ থেকে আম কুড়িয়ে আনছে, তার মুখের হাসিটা, সেটা কিন্তু অনেক দাম দিয়ে কোনো খেলনা পাওয়ার পরে যে শিশুর মুখের হাসি তার চেয়েও হয়তো দামি।
0: একদম একদম,
1: মানে এইটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার। ও অপু যখন ওই দূরে ছুটে চলা ট্রেন দেখছে, যেটা এখন আইকনিক একটা চিত্রকল্প আমাদের কাছে, সেইটার সময় তার যে আনন্দ ওই ছুটে যাওয়া ট্রেন দেখতে, জীবনে ছড়িয়ে ছিটিয়ে তো থাকে এরকম মুহূর্তগুলো, আমরা যদি একটু মানে ওই অন্ধকার থেকে মুখ ফিরিয়ে আলোর দিকে তাকাই বোধহয় এই মুহূর্তগুলো আমরা আবিষ্কার করি।
0: ঠিক, এই যে ট্রেনের কথা বললে, এই দৃশ্যটা নিয়ে সাহিত্য সমালোচকদের কিন্তু আলোচনার শেষ নেই, কারণ ওই দৃশ্যটা শুধু একটা ট্রেন নয়, ওটা একটা প্রতীক। এই যে একটা জানা অজানার ভবিষ্যতের প্রতীক, একটা নতুন পৃথিবী আসছে তার প্রতীক। অপু আর দুর্গা তখনও জানে না যে তাদের জীবনে কি অপেক্ষা করছে, কিন্তু তারা ছুটছে, সেই ছুটে চলার মধ্যেই তো আশা।
1: এবং আমার কি মনে হয় জানো, যে লেখক এখানে একটা খুব বড় কথা বলছেন যে মানুষের যদি কৌতূহল হারিয়ে যায় তাহলে কিন্তু বাঁচার ইচ্ছেটাও সে হারিয়ে যায়।
0: একদম একদম।
1: অপু দেখো সব কিছু জানতে চায়, দেখতে চায়, পৃথিবীকে চিনতে চায়, এই জানার ইচ্ছেটাই, এই আলোর দিকে যাওয়ার ইচ্ছেটাই বোধহয় তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে।
0: অবশ্যই। আর এই গল্পে আর একটা চরিত্রের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন ইন্দির ঠাকুর,
1: আমার খুব প্রিয় চরিত্র।
0: কি আশ্চর্য মানুষ একজন, যে নিজের জীবনে এত অভাব, এত অপমান, তবুও তিনি গল্প বলেন, হাসেন, গান গান, বাচ্চাদের সঙ্গে সময় কাটান। আজকের দিনে আমরা হয়তো একটু কষ্ট পেলেই বলি যে আমার দ্বারা আর কিছু হবে না, আমার আর কিছু ভালো লাগে না, কিন্তু ইন্দির ঠাকুরন আমাদের শেখান যে জীবনের শেষ প্রান্তেও মানুষ অন্যকে আনন্দ দিতে পারে।
1: আর দুর্গা তো এই উপন্যাসের প্রাণ, দুষ্টুমি করে, বকুনি খায়, আবার দেখো একটু পরেই সব ভুলে যায়। আর তার মধ্যে একটা অদ্ভুত শিশু সুলভ স্বাধীনতা রয়েছে, এই স্বাধীনতাটাই কিন্তু আমাদের শেখায় যে সুখ মানে টাকা পয়সা নয়, বড় কোনো অ্যাচিভমেন্ট নয়, কখনো একটা বিকেলের আকাশ, একটা কাশবন, একটা বৃষ্টির দিন আমাদের আশার আলো হতে পারে, আনন্দ হতে পারে।
0: কিন্তু এই যে একদম শুরুতে যেটা আমরা বললাম যে সব থেকে কঠিন যে জায়গাটা, যেটা
1: আমরা এড়িয়ে
0: যেতে চাই, অবশ্যই বড় হওয়ার পর আরোই কেমন একটা এড়িয়ে যেতে চাই, ছোটবেলায় তাও মোনা মোটামুটি অ্যাকসেপ্ট করে নিতে পেরেছিলাম বিষয়টা, কিন্তু ওই যে ছোটবেলায় যে গল্পটা একরকম মনে হয়, বড় হওয়ার পরে সেটার চিন্তাধারাই পাল্টে যায়। সেরকম একটা কঠিন জায়গা আসে দুর্গার মৃত্যুর পর, পাঠক হিসেবে তখন মনে হয় যে এবার আর কিছুই বাকি নেই, এত সুন্দর একটা প্রাণ এইভাবে চলে গেল, এখানেই তো গল্প শেষ হয়ে যেতে পারতো।
1: কিন্তু দেখো বিভূতিভূষণ এখানে গল্প শেষ করছেন না, কারণ জীবনও তো সেখানেই শেষ হয়ে যাচ্ছে না, মানুষ শোক পায়, কাঁদে, ভেঙে পড়ে, কিন্তু তারপরেও একদিন সকালবেলায় উঠে তার মনে হয় যে বাঁচতে হবে, আবার পথ চলতে হবে। এই সত্যিটা যতটা সহজ ততটাই গভীর।
0: একদম। আমার তো মনে হয় যে পথের পাঁচালী আমাদের একটা খুব দরকারি শিক্ষা দেয় জীবনে, যে জীবনে সব ক্ষত কোনোদিন পুরোপুরি সেরে যায় না, কিছু ক্ষত থেকে যায়, সেই ক্ষত নিয়েও মানুষ নতুন করে স্বপ্ন দেখতে পারে, এই শক্তিটাই তো মানুষের সব থেকে বড় সম্পদ।
1: ঠিক, একদমই। এবং সেই কারণেই আজ এত বছর পরেও এই সমস্ত উপন্যাস মানে বাংলা সাহিত্যের মণিমাণিক্য আমাদের মানে প্রেরণার জায়গায় রয়েছে। এবং সত্যি এখানে দেখো কোনো অলৌকিক ঘটনা নেই, কেউ এসে সব সমস্যা মিটিয়ে দিচ্ছে না, তবুও আলো আছে, কারণ মানুষের ভেতরেই সেই আলো আছে।
0: আর পথের পাঁচালী পড়ে একটা বাক্য বা একটা কথা আমাদের সব থেকে মনে রাখতে হয় যে জীবন যতই কঠিন হোক তার সৌন্দর্য খুঁজে নেওয়াটাই কিন্তু আসল। আর যে মানুষ সৌন্দর্য দেখতে পারে সে কখনো পুরোপুরি হেরে যায় না।

0: আর সেই রকমই একজন বন্ধু আমাদের ফোন করছে, ফোন লাইনে রয়েছে, দেখি বন্ধু কি বলতে চায়। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ সায়ন,
1: প্রথমেই তোমাদের জানাই অজস্র ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি ভাবনার জগতে নিয়ে যাওয়ার। আর আজকে আমি একটু একটা গল্পের কথা বলি, সেটা হচ্ছে মতিনন্দীর কর্ণী।
0: হ্যাঁ একদম,
1: মতিনন্দীর কর্ণী। আমি মতিনন্দীর কর্ণীটা কেন বলছি যে ফাইট কর্ণি ফাইট তো ফাইট। আর একটা সাম্প্রতিক গল্পের কথা বলি, সেটা হচ্ছে অভিজ্ঞান দত্তের লেখা অন্য কোনো খানে। অন্য কোনো খানে যে পেয়া আর যে নীলকান্ত চরিত্র, নীলকান্তর হাতটা কিন্তু নীলকান্ত দুঃসময় সেয়া কিন্তু ছেড়ে দেয়নি। এটা একটা শিক্ষণীয় যে কিছু মানুষটা বাসে থাকলে আমরা সব করে ফেলতে পারি। তাই আমরা শেষের দিকটাতে আমরা দেখতে পারি নীলকান্ত সাইকেল শ্রেয়া গেছে। হ্যাঁ, এটা এই যে মধুরণের সমাপয়, এই যে একটা আশা ভালো, নীলকান্ত চাকরিতে চলে যাওয়ার পরে
0: জীবনের লড়াইয়ের গল্প,
2: লড়াইয়ের গল্প,
0: আলোর দিকে যাওয়ার গল্প, সেই কথা তো বলবোই। আর অপুকে নিয়ে আমরা কথা বলছি, দুর্গাকে নিয়ে, তাই একটা গানের কথা আপাতত মনে আসছে। তাই অরিজিৎ সিং এর কণ্ঠে এই গানটা তোমাকে শুনিয়ে ফিরছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো।

0: অপুর পায়ের ছাপ সত্যি এক অপরাজিত মানুষের গল্প বলে যায়।
1: একদম একদম একদম। আর আমার মনে হয় সত্যজিৎ রায় নিজেও কোথাও না কোথাও এক অপরাজিত মানুষই ছিলেন, যে এত ভালো ভালো গল্প লিখেছিলেন, মানে গল্প নিয়ে সিনেমা বানিয়েছিলেন। এবং বারবার মনে পড়ে যে এই অপু, অপু সংসার, অপরাজিত বা পথের পাঁচালি যাই বলো না কেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যতটা না আসে তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে সত্যজিৎ রায়ও আসে
0: অবশ্যই।
1: আর এই যে অপরাজিতর কথা আমরা মানে পথের পাঁচালির কথা বলছিলাম, সেখান থেকে কিন্তু এক মানে রাশ টেনে ধরেই আমরা বলতে পারি অপরাজিতর কথা, কারণ অপুর কথাই তো কন্টিনিউ হয়েছে, তারপরে অপুই চরিত্রটাই থেকে গেছে। তারপরে আমার একটা প্রশ্ন খুব মনে হয় যে ধরো অপুকে যদি জীবনের সব সুখ একসঙ্গে আমরা দিয়ে দিতে পারতাম, তাহলে সে আজ কি এত বড় একটা চরিত্র হয়ে উঠত?
0: না, মানে এটা তো সত্যি যে কোনো মানুষই বোধ হয় জীবনে একেবারে একটানা সুখ পান না বা পেতে পারেন না, মানে তাকে তো ওই দুঃখের সম্মুখীন হতেই হয়। অপুকেও হয়েছিল, আর যতই জীবনে সে হোঁচট খেয়েছে ততই সে পোক্ত হয়েছে, ততই সে আসার কথা ভেবেছে, কারণ অন্ধকার না থাকলে তো আমরা আলোর দিকে যাবই না।
1: একদম অবশ্যই। আর এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে অসাধারণ একটা ব্যাপার, তিনি আমাদের শেখাননি যে জীবনে কষ্ট থাকবে না, এটা কখনোই বলেনি। তিনি বলেছেন যে কষ্টের মধ্যেও মানুষ তার স্বপ্ন, কৌতূহল আর মানবিকতাকে বাঁচিয়ে রাখতে পারে,
0: হাল না ছাড়া। একদম একদম একদম। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পর আমরা যার কথা বলবো, তিনি সত্যি মানুষের ভিতরে শক্তি, ভালোবাসা আর নতুন করে বাঁচার সাহসকে কিন্তু অন্যভাবে দেখিয়েছেন। তার চরিত্ররা ভুল করে, কাঁদে, আঘাত পায়, আবার ভালোবাসতেও শেখে। যার কথা বলবো তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার কথা বললেই প্রথম যে উপন্যাসটার কথা মনে পড়ে সেটা শ্রীকান্ত।
1: হ্যাঁ, আমরা ভাবি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাম যখন শুনি তখন আমাদের প্রথমেই মাথায় আসে প্রেমের গল্প, ভালোবাসার গল্প, আর হয়তো কোথাও না কোথাও গিয়ে একটা দুঃখের গল্প, যেমন এই দেবদাস, পরিণীতা, বিরাজপু, এমন কত কিছু আছে। কিন্তু শরৎচন্দ্রকে যদি শুধু প্রেমের লেখক ভাবি তাহলে তার প্রতি খুব অন্যায় করা হবে আমার মনে হয়, কারণ তিনি কিন্তু শুধু প্রেম লেখেননি, তিনি লিখেছেন মানুষের ভেতরের শক্তির কথা, মানুষের বদলে যাওয়ার ক্ষমতার কথা। আর সেই কারণেই আজকে আমরা দেবদাস নয়, আমরা কথা বলবো শ্রীকান্তকে নিয়ে। মানে মানে তোমার সঙ্গে 100% সহমত এই যে শ্রীকান্তকে নিয়েই কিন্তু কথা বলা যায়, কারণ এমন একটা উপন্যাস একবার পড়লে মনে হয় যে হঠাৎ ভ্রমণের গল্প পড়লাম, দ্বিতীয়বার পড়লে মনে হয় যে মানুষকে চিনছি, তৃতীয়বার পড়লে মনে হয় যে আসলে নিজের জীবনটাকে হয়তো একটু বুঝতে পারলাম।
0: ঠিক। আর একটা জিনিস খেয়াল করবে যে শরৎচন্দ্র কিন্তু শ্রীকান্তকে কখনো সুপার হিরো করে তৈরি করে
1: না, না একদমই না।
0: সে খুব সাধারণ একজন মানুষ, সে ভুল করে, দ্বিধায় পড়ে, অনেক সময় মানে সিদ্ধান্ত নিতে ভুল করে বা সিদ্ধান্তহীনতায় ভোগে, যেটা মানে আমার মনে হয় ভীষণ কানেক্ট করা যায়, সাধারণ মানুষ খুব কানেক্ট করতে পারে। এবং এই অসম্পূর্ণতাই ওই যে বলছি আমাদের ভীষণ একান্ত আপন করে তোলে বোধ হয় তাকে।
1: ঠিক। আর এই যে জীবনটাও তো ঠিক এরকমই, সব প্রশ্নের উত্তর আমরা জানি না, কোন পথে গেলে ঠিক হবে সেটাও জানি না, কিন্তু তবুও হাঁটতে হয়। শ্রীকান্তও তাই করে, আর সেই হাঁটতে হাঁটতেই সে মানুষকে চেনে, সমাজকে চেনে, নিজেকেও চেনে।
0: জানো এই উপন্যাসে আমার একটা বিষয় দারুণ লাগে, সেটা হচ্ছে শ্রীকান্ত জীবনের পথে যত মানুষকে পেয়েছে, মানে যত মানুষ, সেই তোমার তার দিদি থেকে শুরু করে আর প্রত্যেকে, মানে ইন্দ্রনাথ বলো, তার সেই শহর থেকে আসা দাদা বলো, প্রত্যেকেই কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়।
1: ঠিক,
0: তাই না?
1: আর যদি এই যে রাজলক্ষ্মীর কথায় যদি আমরা বলি, ছোটবেলায় একটা মেয়ে ছিল, মানে যে ভাগ্যের নির্মম খেলায় জীবনের পথ যার

0: সম্পূর্ণ বদলে গেছে। সমাজ তাকে সম্মান দিল না, মানুষ তাকে নানা পরিচয়ে ডাকলো, কিন্তু শরৎচন্দ্র কি তাকে সেই পরিচয়ে আটকে রেখেছেন?
1: না, বরং তিনি দেখিয়েছেন যে একজন মানুষ তার পরিচয় তার পেশা নয়, তার অতীত নয়, তার ভিতরের মনটাকে দিয়ে নিজের সেই আইডেন্টিটিটা বজায় রাখে। রাজলক্ষ্মী কিন্তু ভালোবাসতে জানে, আত্মসম্মান রাখতে জানে, ত্যাগ করতে জানে, আর সেই জন্যেই বোধহয় আজও সে বাংলা সাহিত্যের অন্যতম জীবন্ত চরিত্র। এবং তুমি ভাবো সেই অন্নদা দিদির কথা, তার সে যে কিরকম আমরা বোধহয় শেষ মুহূর্ত পর্যন্ত কল্পনাই করতে পারি না। হঠাৎ তার চরিত্রটা যখন আমাদের সামনে পুরোপুরি স্পষ্ট হয়ে ওঠে, হঠাৎ আমরা যেন চমকে যাই, সেই চমকে দেন আমাদের
0: একদম। আর এই যে আজকের সমাজে আমরা মানুষকে এত সহজে বিচার করে ফেলি, কেউ একটা ভুল করেছে ব্যাস আমরা তাকে সেই ভুল দিয়েই সারা জীবনের জন্য চিনে নিতে চাই, কিন্তু শরৎচন্দ্র যেন বলেছেন যে একটু থামো, মানুষের গল্পটা পুরোটা শোনো, তারপর তো বিচার করবে।
1: সত্যি তাই, এবং এই শিক্ষাটা আজকের দিনেও কিন্তু ভীষণ রকম আমাদের দরকারি। দেখো আমরা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দেখছি, সিদ্ধান্ত নিয়ে ফেলছি, একদম একটা খবর শুনেই মানুষকে ভালো বা খারাপ বলে দিই, মানে তাকে কখনো আলোর দিকে এগিয়ে যে সবসময় আমরা দিচ্ছি তেমনটা কিন্তু নয়। মানে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে আমার ভাবতে, যে সাহিত্য যেমন আমাদের নিজেদের আলোর দিকে এগিয়ে যেতে শেখায়, সেরকম এটাও শেখায় যে অন্য মানুষকেও সেই আশাটা দেখানো উচিত, তার কাঁধে একটা হাত রাখা উচিত, এই ব্যাপারটাও কিন্তু সাহিত্য আমাদেরকে শেখায়।
0: ঠিক, আর একটা চরিত্রের কথা না বললেই নয়, সে হচ্ছে অভয়া। আমার তো মনে হয় যে শরৎচন্দ্রের সবচেয়ে সাহসী নারী চরিত্রদের একজন ছিল হচ্ছে অভয়া, কারণ তিনি সমাজকে খুশি করার জন্য বাঁচেননি, তিনি নিজের বিবেককে গুরুত্ব দিয়েছেন। তার কাছে সত্যি কি, ন্যায় কি, সেই প্রশ্নটাই কিন্তু বড় ছিল।
1: এবং এখানেই শরৎচন্দ্র সময়ের থেকে অনেকটা এগিয়েছিলেন। ভাবো, তিনি এমন একটা সময় লিখছেন যখন সমাজের নিয়মের বিরুদ্ধে দাঁড়ানোটা মানেই কিন্তু ছিল একটা অপমান, হাজারটা প্রশ্ন, তবুও তিনি এমন সব চরিত্র সৃষ্টি করছেন যারা একেবারেই মাথা নত করছেন না।
0: আমার মনে হয় যে অনুপ্রেরণা মানে তো শুধু যুদ্ধ যেটা নয়, অনেক সময় নিজের সত্যিটাকেও কিন্তু ধরে রাখাটাও অনুপ্রেরণা। সবাই যখন একটা পথে যাচ্ছে, তখন নিজের বিবেকের কথা শুনে, নিজের মনের কথা শুনে অন্য পথে হাঁটার যে সাহস, সেটা কিন্তু কম বড় ব্যাপার নয়। এই যে যখন শ্রীকান্ত পড়েছিলাম তখন কিন্তু গল্পটাই বেশি ভালো লেগেছিল, কিন্তু এখন পড়লে মনে হয় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আসলে একটা বড় কথা বলতে চেয়েছেন, যে মানুষকে ভালোবাসতে শেখো।
1: এবং মানুষকে ভালোবাসতে না শিখলে বোধহয় জীবনটা খানিকটা অসম্পূর্ণ হয়ে যায়, কারণ আমরা হয়তো পৃথিবীকে মনে হয় পৃথিবীটা যদি এরকম হতো, কিন্তু আমরা পাশের মানুষটাকেই বোঝার চেষ্টা করি না। শরৎচন্দ্র কিন্তু বলছেন যে সমাজ বদলানোর শুরুটা হয় মানুষকেই সম্মান করার মধ্যে দিয়ে, এবং একরক্ষা বিচার নয়, সেখানে মানুষের সঙ্গে মিশে কথা বলে শুনে তাকে একটু আলো দেখানো, একটু আশার দিকে এগিয়ে যাওয়া। এবং এর জন্য আমার কি মনে হয় জানো মৌলি, যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজেকে ভালোবাসা।
0: একদম, অবশ্যই।
1: মানে আলোতে চল এইটা যেমন কানে বাজতে থাকে, সেরকমই কিন্তু বাজতে থাকে যে নিজেকে ভালোবাসো। সোমলতা আচার্য চৌধুরীও বোধহয় গানে গানে আমাদের সেই কথাই বলছেন, তাই সেই গানটা শুনে ফিরছি আবার অনুষ্ঠানে।

0: নিজেকে তো ভালোবাসতেই হবে,
1: একদম নিজেকে ভালো না বাসলে তো এগোনো যাবে না, আশার আলো দেখা যাবে না
0: একদম। আর আজকে খুশি সাহিত্যের অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি তোমার যৌবনের বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে মৌলি, আমরা কথা বলছি সেই সাহিত্যগুলো নিয়ে যেগুলো আমাদের নিজেকে ভালোবাসতে শেখায়, অন্ধকার থেকে আলোর দিকে ঘুরে দাঁড়াতে শেখায়।
1: অবশ্যই
0: আপাতত ফোন লাইনে রয়েছে বন্ধু, শুনে নেব বন্ধু কি বলছে। নমস্কার।
2: নমস্কার, আমি খড়গপুর বারবেটে থেকে আশিস কুইলা বলছিলাম। আমরা দেবীর গল্প বলছিলাম, আমার শরৎচন্দ্রের দত্তা মানে বনমালী রাসবিহারী জগদীশ মুখী মানে দত্ত মানে একটা মানে সিনেমাটা প্রায় আমি বলতে পারবো না কত গেছি, কিন্তু উপন্যাস

0: উঁচু করেছিল। তারপর লেগেছে একটা পন্ডিত মশাই, যেটা বৃন্দাবনের কৃষ্ণের মৃত্যুতে, সরি চরণের মৃত্যুতে তার দুজনে মিলন রাখ। আর একটা দিয়ে শেষ করছি আমি, অভাগীর স্বর্গ।
1: বেশ বেশ, বন্ধু বলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেকগুলো উপন্যাসের কথা, তবে আজকে আমাদের আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে যে এমন সাহিত্য যেগুলো আমাদের আশার আলো দেখাচ্ছে,
2: একদম একদম
1: ঘুরে দাঁড়াতে শেখাচ্ছে পরাজয়ের মুখ থেকে, সেই গল্পগুলো নিয়ে আজকে কথা বলছি আমরা।
2: আর এই যে শ্রীকান্তকে নিয়ে কথা বললাম শরৎচন্দ্র, সেরকম শরৎচন্দ্রের আরও অনেক উপন্যাস আছে যেগুলো আমাদেরকে আশার আলো দেখায়, যেরকম আমরা পথের দাবির কথাও বলতে পারি, দুর্দান্ত একটা উপন্যাস। আর শুধু শরৎচন্দ্রতে কিন্তু পরিসীমাটা সীমাবদ্ধ নেই, এর পরে যে গল্প নিয়ে আমরা কথা বলবো, যাকে নিয়ে কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আশাপূর্ণা দেবী।
1: আশাপূর্ণা দেবীর যে ট্রিলজি, প্রথমে যদি প্রথম প্রতিশ্রুতির কথা আমরা ভাবি, জানো তো যে মানে একটা বিষয় আমি খুব অবাক হয়ে ভাবি, যে আমরা যখন বলি যে কেউ আমাদের ইন্সপিরেশন হয়ে উঠেছেন, তখন আমরা হয়তো খুব বড় বড় মানুষদের কথাই ভাবি সাধারণত, মানে কোনো বিজ্ঞানী, বিপ্লবী, ইতিহাস বদলে দেওয়া মানুষ এরকম। কিন্তু বাংলা সাহিত্য আমাদের একটা জিনিস শেখায় যে সমস্ত পরিবর্তন আসলে শুরু হয় ঘরের বাড়ির ভিতর থেকেই।
2: অবশ্যই,
1: তাই না? মানে সেইটা কিন্তু বাইরে থেকে খুব একটা বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে সেই পরিবর্তন, সেই বিপ্লব ঘটে যেতে থাকে
2: একদম। আর আশাপূর্ণা দেবী সেরকমই আমাদের কিছু চরিত্র উপহার দিয়েছেন, যাদের হাতে কোনো অস্ত্র নেই, ক্ষমতা নেই, কোনো রাজনৈতিক পরিচয় নেই, তবু তারা সমাজকে প্রশ্ন করতে জানেন, আর প্রশ্ন করাটাই তো পরিবর্তনের প্রথম ধাপ।
1: ঠিক, এবং দেখো যে প্রথম প্রতিশ্রুতি কিন্তু শুধু একটা উপন্যাস নয়, সেটা ছিল একটা যুগের দলিল। মানে আজকের প্রজন্ম হয়তো ভাববে যে একটা মেয়ে পড়তে চাইছে, নিজের মতো করে বাঁচতে চাইছে, এতে নতুন কি আছে, আমরা হয়তো এরকম ভাববো মানে। কিন্তু সেই যুগে যদি আমরা পৌঁছে গিয়ে দেখি যে এই ভাবনাটা কতটা অসম্ভব ছিল,
2: একদম
1: কতটা কঠিন ছিল, মানে প্রায় কেউ আশাই করতো না যে এরকম ভাবে ভাবা যায়, সেই জায়গা থেকে সেই আশার আলোটা তুলে আনছেন সত্যবতী।
2: একদম। আর এই যে পরিবেশের মধ্যে, সেই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে সত্যবতী প্রশ্ন করে, এই প্রশ্নটাই আমাকে সব থেকে বেশি নাড়া দেয়, কারণ সে কোনো বিদ্রোহ করার জন্য কিন্তু বিদ্রোহ করে না, সে শুধু জানতে চেয়েছিল যে কেন। এই কেন শব্দটাই সমাজ সবসময় ভয় পায়, কারণ মানুষ যখন প্রশ্ন করতে শেখে তখন কিন্তু অন্ধকার বা অন্ধভাবে সব কিছু মেনে নেয় না।
1: ঠিক, আর প্রথম যখন এই উপন্যাসটা পড়ি তখন মনে হয়েছিল যে সত্যবতী বোধহয় খুব রাগী, মানে ভীষণ কিরম গম্ভীর গম্ভীর একটা চরিত্র, সবসময় প্রতিবাদ করছে, কিন্তু পরে বুঝলাম যে সে কিন্তু অত্যন্ত সচেতন, সে নিজে খানিকটা অন্ধকার পেয়েছে বলেই সে পরের প্রজন্মকে অন্ধকারে রাখতে চায় না, বরং সে লড়াই করছে যে যাতে তার পরের প্রজন্মকে আলোর দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বিশেষ করে মেয়েদের।
2: একদম, তাই না? এই যে যে মানুষ আশা হারিয়ে ফেলে, যে মানুষ নিজেকে নিয়ে ভাবেই না, সে কিন্তু হেরে যেতে পারে, কিন্তু সত্যবতী জানে যে হয়তো সে জীবনে সব পরিবর্তন হয়তো দেখতে পাবে না, এই যে তুমি বললে যে পরবর্তী প্রজন্মের জন্য, সেটা তো সে দেখে যেতে পারবে না, কিন্তু ওই একটা বীজ বপন করে যেতে চায়,
1: বীজটা তৈরি করে,
2: একদম একদম, কারণ তার বিশ্বাস একদিন না একদিন সেই বীজ থেকে গাছ হবে।
1: ঠিক, আর আমার তো মনে হয় যে আশাপূর্ণা দেবী আমাদের খুব জরুরি একটা জিনিস শিখিয়েছেন, যে সমাজ একদিন একদিনে বদলে যায় না, তাই না? একটা চট করে কিছু একটা করলাম আর তাৎক্ষণিক ফল পেলাম, সেটা কিন্তু না, একটা দীর্ঘ লড়াই দরকার হয়, এবং সেই লড়াইটা তোমার মধ্যে আশা না থাকলে তুমি লড়তেই পারবে না।
2: অবশ্যই,
1: এপ্রকার প্রত্যেকটা বাধার কাছে এলেই তোমার মনে হবে, তুমি ভাবো গোটা উপন্যাসটা জুড়ে কতবার প্রত্যেকটা মুহূর্তে সত্যবতীর কাছে, সুবর্ণলতার কাছেও যদি আমরা বলি, বাধা উপস্থিত হয়েছে, তাই না? তার সংসারটাকে বাধা দিচ্ছে, সমাজ তাকে বাধা দিচ্ছে,
2: পরিবার পরিজন, কত কথা শুনতে হয়, কত খোটা শুনতে হয়, এক পড়াশোনা করার জন্য,
1: ঠিক,
2: বা বেশি কথা বলার, বেশি কথা তো তখনকার দিনের বেশি কথা,
1: এখনকার দিনে বেশি কথা বলার,
2: একদম একদম।
1: এবং তুমি দেখো তা সত্ত্বেও সুবর্ণলতা ওই সকলের চোখ এড়িয়ে ঘরে হারিকেন জেলে অন্ধকারে পত্রিকা পড়ছে,
2: একদম একদম,
1: ওইটাই বোধহয় আমাদের আবারও বলে যায় ভেতরে কোথাও আলোতে চলা পাতা তো শুনবো। বন্ধু ফোন লাইনে রয়েছে, কি বলছে বন্ধু? নমস্কার।
3: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি কলকাতা বলছি।
1: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। না, কোনো কারণে বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

0: আড্ডা তো শেষ হয়নি, আড্ডা
1: একদম তোমরাও চেষ্টা করতে থাকো, আমরাও তোমাদেরকে গল্প শোনাই আরো অনেক। তো যেটা বলছিলাম যে সুবর্ণলতার কথাই তুমি বললে, সেই একই মানে ধরো হেরে যাওয়া একটা মেয়ে যার জীবনে বিয়ে হয়ে গেছে, যার পড়াশুনো করার সুযোগ নেই, সে হঠাৎ করে যখন সুযোগটা দেখতে পেল তখন কিন্তু তার মধ্যে একটা অন্য রকম আশার আলোই আমরা দেখতে পেলাম।
0: হ্যাঁ মানে এই যে আশার আলোর কথা আমরা বলছি কিন্তু ঘর থেকে কোথাও বাইরেও ছড়িয়ে পড়ে,
1: অবশ্যই অবশ্যই, এবং সেই বীজটাই তো এরাই বপন করে দিয়ে গেছে বাংলা সাহিত্যের মধ্যে দিয়ে। আর এই যে লড়াইটা শুধু কিন্তু একজন মানুষের নয়, এটা কিন্তু একটা গোটা সমাজের লড়াই। আর যেখানে একজন মানুষ অন্যায়ের সামনে মাথা নত না করে হাজার মানুষের ভেতরে সাহস জাগিয়ে তুলেছিল, এবার বলবো সেই গল্পের কথা।
0: এবার সেই আশার আলো আমরা অন্দর থেকে বাইরের দিকে নিয়ে যাব,
1: একদম
0: আমরা মহাশ্বেতা দেবীর কথা বলবো, তার অরণ্যের অধিকার নিয়ে কথা বলবো।
1: একদম,
0: মানে এই অরণ্যের অধিকার নিয়ে কথা বলতে গেলে আমার একটা কথা মনে হয়, আমরা তো প্রায় শুনি যে একজন মানুষ কি বা পারে, পৃথিবী এত বড়, সমাজ এত জটিল এবং অন্যায় এত শক্তিশালী, তো আমরা প্রায় শুনি। তো সেখানে একজন মানুষের লড়াই সত্যি কি কোনো পরিবর্তন আনতে পারে, বিশেষত যার কথা বলবো অরণ্যের অধিকার, মানে কতটা অসম তুমি ভাবো মৌলি, তার কাছে অস্ত্রশস্ত্র বলতে কিচ্ছু ছিল
1: না,
0: তো শুধু তীরধনু।
1: হ্যাঁ,
0: আর উল্টো দিকে যারা দাঁড়িয়েছিল সেই ভীষণ প্রতাপশালী ইংরেজ যাদের কাছে রয়েছে প্রচুর, হ্যাঁ, আগ্নেয়াস্ত্র,
1: শক্তিশালী আগ্নেয়াস্ত্র, হয়তো এক গুলিতেই শেষ হয়ে যেতে পারে পুরো পুরো গ্রামটা বা পুরো বন জঙ্গলটা, যাকে বাঁচানোর জন্য এত কষ্ট, এত লড়াই, এত কিছু। তো এইরকমই কিন্তু এই জায়গাতে দাঁড়িয়েও মানুষ কিন্তু আত্মবিশ্বাসটা হারে না,
0: ঠিক
1: লড়াই করে যায়। আর বিরসা মুন্ডার সব থেকে বড় কাজটা কিন্তু এখানেই, তিনি শুধু লড়াই করেননি, তিনি মানুষের মন থেকে সেই ভয়টাকে সরিয়ে দিয়েছিলেন। তিনি তাদের বোঝাতে পেরেছিলেন যে তোমাদের জীবনও মূল্যবান, তোমাদের জমি শুধু মাটি নয়, এটা তোমাদের পরিচয়, তোমাদের বোন শুধু গাছ নয়, এটা তোমাদের অস্তিত্ব।
0: আর এই কথাগুলো বলা কিন্তু সহজ নয়, কে বলায় এই কথাগুলো, এই কথাগুলো কিন্তু বলায় ভেতরের সেই আলোটা, সেই আশাটা, কারণ আজকে এই কথাগুলো শুনতে অদ্ভুত লাগে। সেই সময় এগুলো বলা যে কত বড় সাহসের ছিল, স্পর্ধার ছিল, সেটা কিন্তু ভাবলে অবাক হতে হয়। চারিদিকে ব্রিটিশ শাসন, অত্যাচার, শোষণ, যারা প্রতিবাদ করবে তাদের জন্য কিন্তু অপেক্ষা করছে চূড়ান্ত শাস্তি। এই অবস্থায় দাঁড়িয়ে একজন যুবক যদি বলে যে আমরা মাথা নত করবো না, সেটা শুধুই প্রতিবাদ নয়, সেটা হাজার মানুষের ভিতরে আশা বুনে দেওয়ার একটা কাজ এটা কিন্তু করেছিলেন বিরসা মুন্ডা। এই কারণেই আমার কিন্তু অরণ্যের অধিকার পড়তে ভীষণ ভালো লাগে। আর এই আগামীর স্বপ্ন যদি সত্যি দেখতে হয় তাহলে কিন্তু আরো অনেকের কাছে আমাদের যেতে হয়। আমরা এত মানে সত্যি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি কখনো বলতে বলতে,
1: এতটাই বিস্তার এই আশার আলোর, এতটা বিস্তার যে সবটা হয়তো আমাদের পক্ষে মানে বলে হওয়া ওঠে না একটা সময় গিয়ে। অরণ্যের অধিকারের কথা বললাম, এর পরে যেটা মনে পড়ে তার সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতার কথা। আর এই যে আগামীকালের স্বপ্ন নিয়ে বাংলা সাহিত্যে যে আরও একজন অসাধারণ লেখক, তিনি হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর এই যে একটা ব্যাপার যে আমরা যখনই পড়ি তখনই আমরা ভাবি যে একজন নায়ককে খুঁজছি, মনে হয় যে এই মানুষটাই গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু বাংলা সাহিত্যে এই উপন্যাসটা আছে, গণদেবতা উপন্যাসও আছে, যেখানে কিন্তু নায়ক কোনো একজন মানুষ নয়, নায়ক একটা গোটা গ্রাম, একটা গোটা সমাজ, অসংখ্য সাধারণ মানুষের জীবন। আর সেই কারণেই আমরা বারবার গণদেবতা উপন্যাসের কাছে ফিরে যাই।
0: একদম, আর এই জায়গাতেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অনবদ্য। তিনি আমাদের রাজা রাজার গল্প শোনাচ্ছেন না, তিনি একদম মানুষের গল্প লিখছেন যাদের নাম হয়তো ইতিহাসের পাতায় থাকে না, যারা প্রতিদিন ভোরবেলা মাঠে যাচ্ছে, সন্ধ্যেবেলা ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরছে, সংসারের চিন্তা করছে, এই মানুষগুলোর জীবন বারবার উঠে আসছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখনীতে।
1: ঠিক আজকে দিনে দাঁড়িয়ে আমরা হয়তো ভাবি যে সাধারণ মানুষের জীবনে এমন কি বা আছে যা নিয়ে এত বড় উপন্যাস লেখা যায়, কিন্তু গণদেবতা পড়লে আমরা বুঝি যে আসলে সবচেয়ে বড় গল্পগুলো লুকিয়ে থাকে কিন্তু এই সাধারণ মানুষের মধ্যেই, কারণ তাদের প্রতিটা দিনই একটা লড়াই, প্রতিটা সকালই একটা নতুন শুরু।
0: একদম, আর এই কথা বলতে বলতে আমার অরুণ মিত্রের সেই কবিতাটা মনে পড়ে যাচ্ছে। তিনি বলছেন যে ফুটি ফাটা জমি পেরিয়ে এলে অনন্ত ভালোবাসার নাটমঞ্চ, মানে সেই ফুটি ফাটা জমিটা তোমাকে পেরোতে হবে আলোর দিকে ফেরার জন্য, আশার কাছে ফেরার জন্য। সেই তারাশঙ্কর, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ প্রত্যেকেই আমাদের সেটাই বুঝতে শিখিয়েছে।
1: অবশ্যই,
0: এবং এইটা কিন্তু অদ্ভুত, মানে আশার আলো আমরা যখনই হারিয়ে ফেলি নিজের মধ্যে।

থেকে। তখনই একবার বাংলা সাহিত্যের দিকে যদি আমরা ফিরে তাকাই, তাহলে কিন্তু আমাদের দেখার দৃষ্টিটাই একেবারে বদলে যায়। বাংলা সাহিত্য হয়ে ওঠে আমাদের কথা, আমাদের গান। আপাতত লোভামুদ্রা মিত্র, সুভমিতা বন্দ্যোপাধ্যায় আর জয়তী চক্রবর্তীর কণ্ঠে একটা গান রইল তোমার জন্য।

0: আমাদের গান শুনে তো আমরা ফিরলাম, আমরা আজকে আছি তো একুশে সাহিত্য নিয়েই, তোমাদের সঙ্গে এতক্ষণ অনেক গল্প নিয়ে আলোচনা করলাম, কিন্তু এইবার আমাদের প্রত্যেক দিনের যে আমাদের একটা রাউন্ড আপ চলছে ওয়ার্ল্ড কাপের, তোমরা নিশ্চয়ই জানো, তোমরা নিশ্চয়ই রোজই শুনছো, সেরকম আজকেও কিন্তু রয়েছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। আর আজকে তোমাদের সঙ্গে রয়েছে তোমাদের যুববাণীর বন্ধু কিংসুক, আমরা শুনবো কিংসুক কি নিয়ে আপডেট নিয়ে এসেছে তোমাদের জন্য।
1: শুনে ফিরছি আবার অনুষ্ঠানে, আপাতত ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যা শুরু হয়েছিল 48টা দেশের মধ্যে, এখন কিন্তু আর বেঁচে আছে মাত্র 14টা দেশ। হ্যাঁ, 14টা, এই কারণেই, কারণ গতকাল রাত্রির থেকে শুরু হয়ে গেছে রাউন্ড অফ 16 এর খেলা, আর তাতেই কিন্তু ইতিমধ্যে দুটো টিম বাইরে চলে গেছে, সেই জন্য আর বাকি রয়েছে মাত্র 14টা টিম। এবার চলে আসি খেলায়। গতকাল রাত্রির থেকে আজকে সকাল পর্যন্ত যে দুটো খেলা ছিল সেই খেলার ডিটেইল আপডেট নিয়ে আমি তোমাদের সঙ্গে

0: প্রথম ম্যাচ কানাডা ভার্সেস মরক্কো, স্কোর লাইন বলছে মরক্কো 3 কানাডা 0। তবে ম্যাচের শুরুটা মোটেও একতরফা ছিল না। প্রথম 30 মিনিটে কানাডাই ছিল বেশি আক্রমণাত্মক, দ্রুত প্রেসিং, দুই প্রান্ত দিয়ে আক্রমণ এবং একের পর এক সুযোগ তৈরি করেছিল তারা। ম্যাচের 11 মিনিটেই তানি ওলসোয়ানি এক জোরালো শট অসাধারণ দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দেন মরক্কোর নির্ভরযোগ্য গোলরক্ষক ইয়াসিনি বোনো। ফার্স্ট হাফে কানাডা বেশ কয়েকটি ভালো আক্রমণ গড়ে তুললেও শেষ পর্যন্ত গোল দেখতে পায়নি। অন্যদিকে মরক্কো কিন্তু ধৈর্য ধরে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে থাকে। এরপর শুরু হয় সেকেন্ড হাফ। সেকেন্ড হাফে যেন সম্পূর্ণ চিত্রটা বদলে যায়। 50 মিনিটে একটি চমৎকার সেট পিস থেকে অধিনায়ক হাকিমি নিচু পাস বাড়িয়ে দেন আজেদিন ওনাহির দিকে। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বল জড়িয়ে যায় জলে, মরক্কো এগিয়ে যায় 1-0 ব্যবধানে। এরপর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে কানাডা, কিন্তু সুযোগ কাজে লাগিয়ে পাল্টা আক্রমণে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে মরক্কো। 82 মিনিটে দ্রুত গতিতে এক কাউন্টার অ্যাটাকে ব্রামিন ডিয়াস অসাধারণ একটি থ্রো বল বাড়িয়ে দেন আজেদিন ওনাহিকে। দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি এবং স্কোর লাইন হয়ে দাঁড়ায় 2-0। খেলা শেষ হওয়ার ঠিক আগে মানে 90 মিনিটের পরের এক্সট্রা টাইমে কিন্তু ব্রামিন ডিয়াজের বাড়ানো বল থেকে বদলি নেমে সৌফাইন রাহিমি ঠান্ডা মাথায় গোল করে ম্যাচের ফলাফল নিয়ে দাঁড় করায় 3-0। পুরো ম্যাচ প্রথমার্ধে কানাডার আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও সেকেন্ড হাফে বলের দখল এবং ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় মরক্কো। খুব কম সুযোগ তৈরি করেও দুর্দান্ত ফিনিশিং এর জোরে 3টে গোল করে তারা নিশ্চিত করে তাদের কোয়ার্টার ফাইনালের টিকিট। অন্যদিকে ইয়াসিন বোনো গুরুত্বপূর্ণ সেভ গুলো দিয়ে কানাডাকে কিন্তু ম্যাচে কখনোই ফিরতে দেয়নি। এবার চলে আসি দ্বিতীয় ম্যাচ ফ্রান্স বনাম প্যারাগুয়ের খেলায়। স্কোর লাইন মাত্র 1-0, কিন্তু এখানে কিন্তু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ম্যাচের অধিকাংশ সময় কিন্তু বলের নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের কাছেই। ডিডিয়ার দেশচাম্পসের দল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্যারাগুয়ের যে সুসংগঠিত রক্ষণ বিভাগ মানে যে ডিফেন্স, তাদের বরাবর আটকে দেয়। ফলে ফার্স্ট হাফ গোল শূন্যই রয়ে যায়, দুটো টিমই 0-0। ম্যাচের মোড় ঘুরে যায় 70 মিনিটে। সাবস্টিটিউট হয়ে নামে ডিজায়ার্ডো বক্সের ভেতরে ফাউলের শিকার হন এবং প্রথমে খেলা চালিয়ে দিলেও পরে ভিএআর এ দেখে পেনাল্টি সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক নিতে আসেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। ঠান্ডা মাথায় নিখুঁত শটে বল জালে জড়িয়ে ফ্রান্সকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন তিনি। এটি ছিল এই চলতি বিশ্বকাপে তার সপ্তম গোল। গোল হজম করার পর প্যারাগুয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সমতা ফেরানোর লড়াই চালিয়ে যায়, কিন্তু ফ্রান্সের গোলরক্ষক মাইক ম্যাগনান শেষ দিকে একটি গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয় নিশ্চিত করে। পুরো ম্যাচে ফ্রান্স বলের দখলে এগিয়েছিল এবং একের পর এক আক্রমণ তৈরি করলেও প্যারাগুয়ের যে ডিফেন্স, সেটার প্রশংসা করতেই হয় এবং তারা কিন্তু প্রশংসার দাবিদার। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপের পেনাল্টি একমাত্র গোলে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গেল ফ্রান্স। এইবার তো বলতেই হয় আজকে রাতের যে দুখানা ম্যাচ রয়েছে সেখানের কথা। সেখানে কিন্তু নরওয়ের মানে আর্লিং হ্যালান্ডের নরওয়ে নামবে নেইমারের ব্রাজিলের অ্যাগেনস্টে। আমরা জানি না আজকেও নেইমার খেলবে কিনা, কিন্তু নেইমার যদিও না খেলে তাহলেও কিন্তু আমাদের চোখ থাকবে ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো এবং তাদের তরুণ তারকা এস্টাভোর দিকে। আর অন্যদিকে অবশ্যই একজনই নরওয়ের গোল মেশিন আর্লিং হ্যালান্ড। তারপর দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ড ভার্সেস মেক্সিকো। আর এখানে আমরা জানি যে মেক্সিকো ডিফেন্স কিন্তু অসাধারণ। সেখানে কি পারবে হ্যারি কেন তাদের ডিফেন্সকে ভেঙে তাদের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে ফেলতে, নাকি স্যান্টিয়াগো গিমেজ এবং উইঙ্গার হিরভিং লোজানো তাদের গোল করে মেক্সিকোর টিকিট কেটে ফেলবে কোয়ার্টার ফাইনালের দিকে? আজকের খেলাগুলো কিন্তু দেখতেই হবে, কারণ খেলা কিন্তু আরো বেশি রোমাঞ্চকর হয়ে উঠেছে। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি তোমাদের জীবনের বন্ধু কিংসু।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন।

0: World Cup Roundup.
1: আজকে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ শুরু ফিরে এলাম আবার অনুষ্ঠানে। আজকে যুববাণীর একুশে সাহিত্য অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে মৌলি। কথা বলছি সেই সাহিত্যগুলো নিয়ে যেগুলো আমাদের বারবার হেরে যেতে যেতেও আশার আলো দেখা।
2: সময় প্রায় শেষের দিকে, আশার আলোটা হয়তো ধীরে ধীরে নিভে যাচ্ছে এখান থেকে, জীবন থেকে নয়। তো আমরা শেষ যেটা বলছিলাম যে যে মানুষটাকে নিয়ে না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের সবার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তার গল্প তো প্রতি মুহূর্তেই আমাদের অনুপ্রেরণা দেয়,
1: তার গল্প, গান, নাটক, সত্যকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে শিখি তাহলে আমাদের জীবনও সহজ হয়ে ওঠে, আলোর দিকে এগিয়ে যাই। তবে আপাতত ঘড়ির কাঁটা কিন্তু বলছে যে সময় খুব একটা বেশি বাকি নেই। যেতে যেতে এটুকুই বলার যে সাহিত্য আমাদের জীবনের কাছাকাছি নিয়ে যায়, আলোর কাছাকাছি নিয়ে যায়, অন্তত আজকের এই আড্ডায় আমরা এটা রিয়েলাইজ করলাম।
2: অবশ্যই অবশ্যই। আর এই আলোটাকে কখনো মন থেকে নিভতে দিও না, যুদ্ধটা চালিয়ে যেতে হবে যাই আসুক, ওই যে সত্যের এলাও সহজে, একদম ওইভাবেই। আর আজকে আমাদের একুশ সাহিত্যের আড্ডা তখনই সার্থক হবে যদি তোমরা এই আলোটাকে জ্বালিয়ে রাখতে পারো। আর আজকের মতন তাহলে এই আড্ডা এখানেই শেষ। আজকে বলতে হচ্ছে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো যুববাণী।
1: আপাতত বিদায় নেব অঞ্জন দত্তের কণ্ঠে এই গানটা তোমাকে শুনিয়ে।

শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় ও মৌলি সরকার, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র

0: থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টসে ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে সঙ্গীত শিক্ষার আসর। আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়।
2: আজ সঙ্গীত শিক্ষার আসরে আমার সমস্ত ছাত্রছাত্রীকে, যারা তোমরা আজকে শুনছো এই অনুষ্ঠানটা, তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে সঙ্গীত শিক্ষার আসরে যে রাগটি আমি বেছে নিয়েছি তোমাদের শেখাবো বলে, সেই রাগটা হচ্ছে ভৈরব, বা এক কথায় ভৈরব বলে, ভৈরব। তোমরা 6 রাগ 36 রাগিনী কথাটা যারা গান বাজনা শেখো বা করো সবাই জানো যে সঙ্গীত শিক্ষার এই আসরে যে রাগটা বেছে নিয়েছি ভৈরব, এই 6 রাগ 36 রাগিনীর মধ্যে 6 রাগের একটি রাগ, 6 রাগ 36 রাগিনী, এই 6 রাগের মধ্যে একটি রাগ হচ্ছে ভৈরব বা ভৈরব। ভৈরব ভাতখণ্ডের মত অনুসারে ভৈরব হচ্ছে ঠাট, আবার ঠাট যখন রাগ হয়ে পরিবেশিত হয় তাকে বলা হয় আশ্রয় রাগ। আমি গান শেখাতে শেখাতে গানের থিওরিটিক্যাল বা
0: আকাশবাণী মুর্শিদাবাদ।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: বলছি তোমরা লিখে নাও, প্রভু দাতা দয়াকার দয়াকার, প্রভু দাতা সবনকে তু রটে রে মন ঘড়ি পল ছিন, প্রভু দাতা সবনকে তু রটে রে মন ঘড়ি পল ছিন। এবার এটা হলো স্থায়ী। এবার অন্তরা বলি,

তিন তালে নিবদ্ধ, এই গানটা তিন তালে নিবদ্ধ। আমি শুরু করছি, ভৈরোর আরোহণ অবরোহণ বলছি, তোমরা আস্তে আস্তে লেখো, শেখো, দেখো।

প্রসঙ্গত একটা কথা বলে রাখি, এটা তোমরা সবাই শুনে নাও, মনে রাখবে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ছটা রাগ এবং প্রত্যেকটা রাগের প্রতিটা স্বরই বহুত্ব, অল্পত্ব নয়, মানে সব কটা স্বরই খুব ভালোভাবেই লাগবে। অনেক রাগে দেখেছো না, এই স্বরটা দুর্বল, অমুক স্বরটা একটু কম লাগে, এসব শুনেছো? ছয় রাগের কোনো রাগেতেই কোনো স্বরই দুর্বল নয়, বহুত্ব, মানে অনেকক্ষণ ধরে আমরা ব্যবহার করতে পারি।

0: সবাইকে শুভেচ্ছা জানালাম।
1: সঙ্গীত শিক্ষার আসর এখানেই শেষ হলো। আসর পরিচালনায় অলোক চট্টোপাধ্যায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী মুর্শিদাবাদ।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uw

0: এতক্ষণ শুনছিলেন প্রচলিত লোকগীতি দেবাশিস রায়ের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনতে পাবেন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, বিকশিত ভারতের লক্ষ্যকে ত্বরান্বিত করতে আগামী 5 বছরে এই আইনের আওতায় 2,86,000 পঞ্চায়েত এলাকায় 7,05,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে।

সরকার পেঁয়াজ সংগ্রহের মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয়মূল্য 1875 টাকা থেকে বেড়ে 2125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই সংশোধিত ক্রয়মূল্য

0: চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে 3টি 7 mm পিস্তল, 21টি কার্তুজ এবং 6টি ম্যাগাজিন পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে ধৃত আশাদুল শেখের বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পূর্ব কাজীপাড়া গ্রামে এবং মুকসেদুল হাসান থাকে ইসলামপুর থানার ডাঙ্গাপাড়া ফিরোজপুর এলাকায়। লালবাগ মহকুমা আদালতে গতকাল তাদের তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মুর্শিদাবাদে ময়ূরাক্ষীর জলস্তর বেড়ে যাওয়ায় কান্দি মহকুমার বিভিন্ন এলাকায় সমস্যা দেখা দিয়েছে। ভরতপুর 1 নম্বর ব্লকের রুহা ফেরিঘাটের বাঁশের সেতু কার্যত জলের তলায়। বড়ইয়া ব্লকের সর্বশ্রী ঘাটের অস্থায়ী রাস্তার অবস্থা অত্যন্ত সঙ্গীন। বিজেপির বড়ইয়ার বিধায়ক সুখেন কুমার বাগদি দুই এলাকায় ভাসমান সেতুর জন্য জেলা শাসকের কাছে আবেদন করেছেন। তমসিপাল নামে একাদশ শ্রেণীর স্কুল ছাত্রীর সর্পদংশনে মৃত্যুকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয়ে ওঠে হুগলির আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল। আরামবাগ পুরসভার বাসিন্দা ওই ছাত্রীর আত্মীয়দের অভিযোগ, চিকিৎসা সংক্রান্ত অবহেলায় তার মৃত্যু হয়েছে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জলপাইগুড়ির গরুবাথানের অম্বিয়ক সেতুর কাছে অম্বিয়ক নদীতে স্নান করতে নেমে গতকাল সিকিমের বাসিন্দা বছর 17-র অশ্বিন ছেত্রীর মৃত্যু হয়েছে। 3 সঙ্গীর সঙ্গে নদীতে নামার পর সেতু নির্মাণ কাজের জন্য তৈরি গভীর জলভর্তি গর্তে তলিয়ে যায় সে। গরুবাথান থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নদিয়ার কৃষ্ণনগরের জগৎবিখ্যাত ঘূর্ণির মাটির ও পোড়ামাটির পুতুল পেয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই স্বীকৃতি। এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত ঘূর্ণির মৃৎশিল্পীরা, তাদের আশা এর ফলে নকল পণ্যের দৌরাত্ম্য কমবে, আইনগত সুরক্ষা পাওয়ার ফলে এই ঐতিহ্যবাহী শিল্প দেশ ও বিদেশে রপ্তানি বৃদ্ধি পাবে। নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বেশ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির অধিকাংশ জায়গায় এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির অনেক জায়গায়। আগামী 24 ঘণ্টার আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 7 থেকে 20 সেন্টিমিটার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 7 থেকে 11 সেন্টিমিটার। গঙ্গা পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার দু একটি জায়গায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া ও কলকাতা জেলার দু একটি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির দু একটি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে আগামী 24 ঘণ্টায় এবং সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই। এখন তো বর্ষাকাল চলছে আমাদের রাজ্যে, তারপর আবার নিম্নচাপ, বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে স্কুলে যেতে হচ্ছে, তাই না? হ্যাঁ, ছোটবেলায় কিন্তু এই বর্ষাকালে স্কুলে যাওয়াটা ভারী মজার ছিল। তবে মজার সঙ্গে সাজাও আছে, অর্থাৎ বৃষ্টিতে ভিজলে তারপর সর্দি জ্বর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। না, সেই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে। বৃষ্টি হচ্ছে তো, সেই জন্য সঙ্গে অবশ্যই ছাতা বা রেনকোট রেখো, কেমন? আর জুতোটা ভিজে গেলেই তো মুশকিল, তাই না? সে যাই হোক, আজকে তো রবিবার, নিশ্চয়ই বাড়িতে আছো এখন। আজ গল্পদাদুর সঙ্গে একটু গল্প করার দিন। আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে এই মেঘলা আকাশের মধ্যেও। স্টুডিওতে এসে গিয়েছে তারা। তার আগে কয়েকটা বিশেষ কথা তোমাদের একটু জানিয়ে দিই, মন দিয়ে শোনো, কেমন? ছোট বন্ধুরা, আমরা তো আমাদের এই পৃথিবীকে খুব ভালোবাসি, তাই না? আর সেই বসুন্ধরার ভালো থাকার জন্য অনেক কিছু করব বলে ভাবিও, বড় বড় প্রচেষ্টাগুলো, বড় বড় কাজগুলো বড়দের জন্য রেখে দাও। আমরা একটা ছোট্ট কাজ করতে পারি, একটা নিয়ম মেনে চলতে পারি রোজ, সেটা হলো সিঙ্গল ইউজ প্লাস্টিক আর ব্যবহার করব না। এই ধরো, সিঙ্গল ইউজ প্লাস্টিক কাকে বলে? বাজারে দোকানে গেলে নিজেদের চট বা কাপড়ের ব্যাগ নিয়ে যাব আমরা। কেন বলছি বলো তো? আসলে ওই যে ছোট বড় সাদা কালো স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে সবজি বা অন্যান্য জিনিস আমরা কিনে আনি এবং তারপর সেই প্যাকেটগুলো ফেলে দিই, তাই না? তো সেগুলো পৃথিবীর মাটিতে জলে গিয়ে ভয়ানক দূষণ সৃষ্টি করছে। সেগুলো বায়োডিগ্রেডেবল নয়, অর্থাৎ জমির সাথে মাটির সাথে মিশে যাওয়াটা তাদের কিন্তু ধর্ম নয়। আর সেগুলো মাটির সাথে, জমির সাথে, জলের সাথে মিশে গেলে কি হয়? মাইক্রোপ্লাস্টিকের জন্ম হয়, যেগুলো আমাদের শরীরে তো বটেই, সেই সঙ্গে জীব জন্তু, পৃথিবীতে যত প্রাণী আছে, উদ্ভিদ আছে, সব কিছুর মধ্যে সেই প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক আকারে ঢুকে পড়ে। এগুলো জানি আমরা, তাই না? এগুলো জেনেও আমরা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে চলেছি, কি লজ্জার কথা বলো তো। সম্প্রতি 3রা জুলাই, অর্থাৎ গত পরশু, ছিল ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে। হ্যাঁ, প্লাস্টিকের ব্যাগ আমরা আর ব্যবহার করব না, তার জন্য একটা আন্তর্জাতিক দিবস। তাই তোমাদের কথাগুলো বললাম আর কি। এবার তোমরা যদি সচেতন হও, আমাদের ভবিষ্যতের নাগরিক হিসেবে, জাতির ভবিষ্যৎ হিসেবে, তাহলেই গল্পদাদুর কাজ অনেকটাই এগিয়ে যাবে, তাই না? আমি বারবারই তোমাদের এই কথাগুলো বলি। যাই হোক, আরও গুরুত্বপূর্ণ কথা আছে, বলছি। দেখো ছোট বন্ধুরা, সারা পৃথিবীতে বহু মানুষ সারা জীবন শিক্ষার আলো থেকে দূরেই থাকেন। বহু শিশু আজও প্রাথমিক শিক্ষাটুকুও পায় না, কিন্তু সেটা তো তাদের অধিকার, তাই না? তো সেই ভাবনা থেকে 1948 সালে জাতিসংঘের ইউনেস্কো শুরু করেছিল এডুকেশন ফর অল, অর্থাৎ সবার জন্য শিক্ষা। কেউ দারিদ্র্যের কারণে, কেউ বা শারীরিক অক্ষমতার জন্য, অথবা শুধুমাত্র মেয়ে হওয়ার জন্যই শিক্ষার আলো থেকে দূরেই থেকে যায় অনেক শিশু। হ্যাঁ, শুনে অবাক হচ্ছে তো, এরকমটাই ঘটে গোটা দুনিয়া জুড়ে। তো সেই অসমতাকে দূর করার জন্য আমাদের দেশ ভারতেও 2001-এ শুরু হয়েছিল সর্বশিক্ষা অভিযান। 2018-তে তা মিশে যায় বৃহত্তর সমগ্র শিক্ষা অভিযানের সঙ্গে। তার মধ্যে অনেক কিছু ছিল, শুধুমাত্র শিক্ষাটুকুই নয়, তার সঙ্গে আরও অনেক বিষয় জুড়ে তৈরি হয় 2018-এ সমগ্র শিক্ষা অভিযান। পুষ্টিকর খাবার, সাফসুতরো জামা কাপড়, মাথার উপর ছাদ আর শিক্ষার সুযোগ, এটা তো দুনিয়ার সব শিশুরই পাওয়া উচিত, তাই না? আমরা পাচ্ছি, তোমরা পাচ্ছ, কিন্তু অনেকেই তো পাচ্ছে না,

তাদের পাওয়াটা দরকার। সেই কারণেই তোমাদের একটু জানিয়ে রাখলাম যে এটা কিন্তু অধিকারের মধ্যে পড়ে। তোমার আশেপাশেও যদি এরকম কোনো ছোট্ট মানুষকে দেখতে পাও, ছোট্ট বন্ধুকে দেখতে পাও যে কিনা শিক্ষার আলো থেকে দূরে রয়েছে, অর্থাৎ সে প্রাথমিক শিক্ষাটুকুও পাচ্ছে না, স্কুলে ভর্তি হতে পারছে না, তাহলে তাকে স্কুলে নিয়ে আসাটা তোমারও কিন্তু একটা দায়িত্ব। বাড়ির বড়দের বলে, স্যার ম্যাডামদের বলে, শিক্ষক শিক্ষিকাদের বলে তার ব্যবস্থা করো, কেমন? তোমাদের গল্প দাদু তো সব জায়গায় যেতে পারে না, তাই তোমাদের উপর এই গুরু দায়িত্ব চাপিয়ে দিল। ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের দেশকে বড় ভালোবাসি, তাই না? হ্যাঁ, এই দেশের মাটি, জল, হাওয়া, ফুল, ফল, মানুষ সব এক হয়েই তো আমাদের দেশ ভারত, ভারতবর্ষ। আজ থেকে 78 বছরেরও আগে এই দেশকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্তি দিয়েছিলেন স্বাধীনতা সেনানীরা। যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারত বিভিন্ন ক্ষেত্রে এখন এই মুহূর্তে অনেক এগিয়ে গিয়েছে অন্য অনেক দেশের থেকে। কিন্তু কোথাও কোথাও এখনও বিভেদ তৈরির চেষ্টা করে চলেছে কেউ কেউ। আমরা তাদের রুখতে পারি। ভারতের যে মূল ভাবনা, এক জাতি এক প্রাণ একতা, তাকে রক্ষা করাই তো আমাদের কর্তব্য, তাই না? সব ধর্ম সম্প্রদায় নির্বিশেষে আমরা যে এক ভূখণ্ডের বাসিন্দা, যে ভূখণ্ডের নাম ভারত, আমাদের মা, আর সেই ভারতেরই বাসিন্দা আমরা, তাই আমরা সকলেই তো ভারতীয়, তাই না? সব বিভেদকে মুছে ফেলাটাই আমাদের কর্তব্য। তোমরাও সেই ভাবনাকে নিজেদের অন্তরে জাগিয়ে রেখো, এইটুকুই শুধু চাওয়া তোমাদের গল্প দাদুর পক্ষ থেকে, কেমন?

0: একটু আগে বলছিলাম যে আমাদের বন্ধুরা কিন্তু আজকে মেঘলা আকাশে, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও স্টুডিওতে এসে হাজির। আর স্টুডিওতে এসে হাজির হয়ে তারা আমাদের নানান রকম জিনিস শোনাবে। আজকে শুধুমাত্র গান কবিতাই যে থাকবে তা নয়, আজকে নাটকও আছে তোমাদের জন্য। এটা কিন্তু একটা উপরি পাওয়া জুলাই মাসের প্রথম রবিবারে, তাই না? বেশ, তাহলে শোনা যাক আমাদের ছোট্ট বন্ধুরা কি নাটক উপহার দেয়। হ্যাঁ, নাটকের নামটা তো অসাধারণ, আনন্দ নাড়ু। পরিচালনায় কারা আছেন, নামটা কি বলতো, আত্মজাগরূপ। আচ্ছা, আত্মজাগরূপের পরিবেশনায় শুনব আমরা নাটক আনন্দ নাড়ু। শোনা যাক তাহলে আজকে এই নাটক, ছোট্ট বন্ধুদের নাটক।
1: নাড়ু রচনা সুনির্মল বসু, সংকলন ও পরিচালনায় নিবেদিতা নাগ তহবিলদার, উপস্থাপনায় আত্মজার পক্ষ থেকে অহনা মজুমদার, তানিরিকা নাগ, শ্রীনিধি চ্যাটার্জি, আবহ বজ্রমাণিক দাস।

একা একা ঘুরে বেড়াচ্ছি, এখনো পর্যন্ত কোনো সঙ্গী জুটলো না আমার। কেমন করেই বা জুটবে? আমার সঙ্গী হওয়া তো আর সহজ কথা নয়, আমি তো আর যেমন তেমন হেজি পেজি মেয়ে নই। নাম আমার শ্রীমতী হিংসুটি সুন্দরী, ঈর্ষা নদীর তীরে আমার বাস। ওই যে কে যেন এগিয়ে আসছে, টকটকে লাল শাড়ি পরে, বড়ই অদ্ভুত দেখাচ্ছে ওকে। মুখখানা দেখে মনে হচ্ছে ও আমার সঙ্গী হতে পারে, ওর সঙ্গে আমার মনের মিল হতে পারে। চেহারাটা ওর মন্দ নয়, তবে আমার মতো এত ভালোও নয়। ওর শাড়িটা পাহাড়ি বটে, তবে আমার মতো

0: চোখদারি নয়। চলনটা ভালো বটে, কিন্তু ঠিক আমার মতো এত কায়দা দুরুস্ত নয়। ওই তো এসে গেছি, একটু কথা বলি তো। কে ভাই তুমি, কি নাম তোমার, বাড়ি কোথায়?
1: আমার নাম শ্রীমতী ঝগড়াটি সুন্দরী, কোদলপুরে আমার বাড়ি। তোমার নাম কি ভাই, কোথায় তোমার বাস?
0: আমার নাম শ্রীমতী হিংসুটি সুন্দরী। ওই যে দেখতে পাচ্ছ নদী বয়ে যাচ্ছে তত্তর করে, ওই ঈর্ষা নদীর কূলে আমার বাসা।
1: বাহ বাহ, চমৎকার নামটি তোমার, তুমি আমার সঙ্গী হবে ভাই?
0: হ্যাঁ হ্যাঁ, আমিও একজন মনের মতো সঙ্গী খুঁজে বেড়াচ্ছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার উপযুক্ত সঙ্গী হবে, আমাদের আর কখনো আড়ি হবে না, ছাড়াছাড়ি হবে না।
1: আমিও ভাই একজন সঙ্গী খুঁজছি, কত জায়গায় ঘুরলাম, কত জনের সঙ্গে মিশলাম, ঠিক বন্ধু বলে কারোকে মনে করতে পারলাম না, মনের সঙ্গে যেন কেউ খাপ খায় না। তোমাকে দেখে আমার প্রথম থেকেই ভারী ভালো লেগেছে, কিন্তু এতদিনে একজন মনের মতো সঙ্গী পেলাম, ও বাঁচা গেল।
0: তোমার এই শাড়িটা কি সুন্দর, কিন্তু আমার এই শাড়িটা তোমার শাড়ির চেয়ে অনেক ভালো। তোমার মুখখানা সুন্দর বটে, তবে আমার মুখের দিকে চেয়ে দেখো, যেন ঢলঢলে পূর্ণিমার চাঁদ। পাড়া সবাই বলে এমন সুন্দর মুখ আর চোখে পড়ে না। আমার নিন্দে পিসি বলে চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমাদের হিংসুটির মুখে কোনো কলঙ্ক নেই। কেমন পটল চেরা চোখ, কেমন বাঁশির মতো নাক, কেমন হাঁসের মতো গলা, কেমন চওড়া কপাল।
1: তা ভাই, আপনজনকে কে আর ভালো না দেখে? ময়রা কি আর নিজের দইকে টক বলে? কিন্তু ভাই, তুমি যাই বলো, তোমার অনেক খুঁত, চোখ দুটো পটল চেরা নয়, যেন ঢেঁড়স চেরা, বাঁশির মতো নাক নয়, যেন বাঁশের মতো নাক, হাঁসের মতো গলা নয়, যেন হাড়গিলের মতো গলা, কপাল তো নয়, যেন ধাপার মাঠ।
0: ইস, তাই নাকি? আর তোমার তোমার চেহারাখানা যেন অবিকল রাম ভুতুরে ভুতুম প্যাঁচার মতো। ইস, মেয়ের দেমাগ দেখো না, কালো রঙের উপর লাল শাড়ি, যেন আবলুস গাছে রাঙা জবা।
1: ইস, আর তোর ওই কালচিটে কালো শাড়িটার দিকে চাইলে মনে হয় যেন এক আলকাতরা দিঘি সাঁতরে এসেছিস। এ মা, ওই তো ক্যাকলাসের মতো চেহারা, তার উপর রংখানা যেন পোড়া কাঠ, যেমনি রং তেমনি ঢং, কালো রঙের সঙ্গে কালো কাপড়, কি মানানোই মানিয়েছে, যেন গাব গাছের পেতনি।
0: দেখ লক্ষ্মী ছাড়ি মুখ পড়ি, আমি যদি গাব গাছের পেতনি হই, তবে তুই শেওড়া গাছের শাকচুন্নি।
1: চুপ কর পেতনি বিটমিটে,
0: তুই চুপ কর ডাইনি বিটমিটে,
1: তুই খ্যাক শিয়ালি খ্যাক খ্যাক খ্যাক,
0: ই তুই কাঠ বিড়ালি ক্যাট ক্যাট ক্যাট,
1: খবরদার বেশি ফচফচ করবি তো আছড়ে দেবো,
0: তুই বেশি কচকচ করবি তো কামড়ে দেব,
1: ঝেটি আপদ বিদে করব, কি এত বড় আস্পর্ধা?
2: তোমরা কি ভাই এমন ভাবে মারামারি করছো, ঝগড়া করছো?
1: ঝগড়া করছি তো বেশ করছি, তুমি আবার কে হে ডালে ফোড়ন দিতে এসেছো?
0: আ মোলো যা, এ আবার কে ফ্যাচ ফ্যাচ করে মোড়লি করতে এলো, শিগগিরই সরে পড়ো, ভালো চাও তো।
2: মোড়লি করতে আসিনি ভাই, তোমাদের ঝগড়া থামাতে এসেছি। আমার নাম মিতালি সুন্দরী, আনন্দপুরে আমার বাসা। তা ভাই, তোমরা এমন ভাবে চুল ধরে টানাটানি করছিলে কেন?
0: বেশ করব, তোমারটা দেখি।
1: মারামারি করব, কামড়া কামড়ি করব, 100 বার করব, 1000 বার করব, হিংসুটি হিংসে করবে আর আমি ছেড়ে দেব,
0: ঝগড়াটি ঝগড়া করবে আর আমি ছেড়ে দেব।
1: তবে রে হিংসুটি হিলহিলে,
0: তবে রে হুতম পেচি ঝগড়াটি কিলবিলে।
2: থামো না ভাই, আগে আমার কথা শোনো, তারপর কোমর বেঁধে ঝগড়া করো।
0: কি বলবে, তাড়াতাড়ি বলো, সময় নষ্ট করো না, এক্ষুনি ঝগড়াটি দফা শেষ করবো, থোঁতা মুখ

0: করে দেব।
1: তুই আমার ঘেয়ে চুপড়া করবি?
2: আমি বেশ বুঝতে পারছি, তোমাদের একজন হিংসুটি আর একজন ঝগড়াটি।
3: হ্যাঁ আমাদের তাই নাম, তাতে তোমার কি?
2: আচ্ছা ভাই, তোমরা যে এইভাবে একজনের সঙ্গে আরেকজন ঝগড়া করছো, হিংসা করছো, এতে তোমাদের কিছু লাভ হচ্ছে?
1: লাভ? লাভ আবার কি? ও আমার সঙ্গে হিংসা করবে আর আমি চুপ করে থাকবো?
0: বারে মজা, ও আমার সঙ্গে ঝগড়া করবে আর আমি চুপ করে বসে থাকবো?
1: ও আমার থোঁতামুক ভোঁতা করে দেবে আর আমি চুপ করে থাকবো? দাঁড়া মজা দেখাচ্ছি।
0: রোশো মজা দেখাচ্ছি।
2: তোমরা যে হিংসা আর ঝগড়া করছো, এতে তোমরা কিছু আনন্দ পাচ্ছ কি?
1: হিংসুটির পিঠের উপর আচ্ছা করে দমাদম কিল মারতে পারলে খুবই আনন্দ হয়।
0: ঝগড়াটির গালের উপর পটাপট চাটিমা লাগাতে পারলে আনন্দে ঢেই ঢেই করে নাচি।
2: আরে সে আনন্দ নয়, অন্য রকম আনন্দের কথা আমি বলছি।
3: না, অন্য কোন রকম আনন্দের কথা আমরা জানি না।
2: আমি বলছি ভালোবাসার আনন্দের কথা, বন্ধুত্বের আনন্দের কথা।
0: ভালোবাসার আনন্দ, বন্ধুত্বের আনন্দ? কই, আমাকে তো কেউ ভালোবাসে না। ওই ঝগড়াটিটা মিছি মিছি কেবল আমার সঙ্গে ঝগড়া করছে।
1: ওই হিংসুটিটা খালি খালি আমাকে হিংসে করছে। ওকে আমি ভালোবাসবো না ঘেঁচু। মিতালি সুন্দরী, তুমি বেশিক্ষণ এখানে থাকলে ও তোমাকেও হিংসে করতে আরম্ভ করবে, এমনিও স্বভাব।
0: মিতালি সুন্দরী, ঝগড়াটির ভারী বিদঘুটে স্বভাব, দুনিয়ায় ওর কেউ বন্ধু নেই।
1: আর দুনিয়া শুদ্ধ বুঝি তোর বন্ধু?
2: আগে আমার কথা শুনো, তারপর না হয় আবার ঝগড়া করো।
1: কি বলবে, তাড়াতাড়ি বলো, সময় নষ্ট করো না।
2: তোমরা ভালোবাসতে চাও না, কারো বন্ধুত্ব চাও না?
0: ভালোবাসা চাই বই কি, কিন্তু ঝগড়াটির সঙ্গে আড়ি।
1: বন্ধুক তো আমিও চাই, তবে হিংসুটির ছায়া মারাতে রাজি নই।
2: যদি ভালোবাসা পেতে চাও, বন্ধুত্ব পেতে চাও, তবে তোমাদের কিছু কিছু ত্যাগ করতে হবে। হিংসুটির ত্যাগ করতে হবে হিংসুটে স্বভাব, আর ঝগড়াটির ত্যাগ করতে হবে ঝগড়াটে স্বভাব।
0: এ আবার ত্যাগ করা যায় নাকি?
2: নিশ্চয় যায়, একটু চেষ্টা করলেই যায়। তোমরা ভাই জানো না, এই জীবনের প্রধান উদ্দেশ্য হবে আনন্দ লাভ করা। কিন্তু সেই আনন্দ পেতে হলে সবার আগে দরকার স্বার্থ ত্যাগ করা, সংকীর্ণতা ত্যাগ করা। তোমরা জীবনে কখনো আনন্দ লাভ করনি, আনন্দেই আমার জীবন গড়া। আনন্দ ছাড়া আমি আর কিছুই জানি না ভাই। এই পৃথিবীতে সবাই আমার বন্ধু, সবাই আপনজন।
0: তুমি একই কথা বলছো, আমাদেরও তুমি বন্ধু?
2: নিশ্চয়ই, তোমরা আমার পরম বন্ধু, একান্ত আপনজন। এসো আর তোমাদের এই আনন্দহীন জীবনে আনন্দের পথ দেখিয়ে দিই।
0: ভাই, সে আনন্দের পথ আমাদের দেখিয়ে দাও না, একা একা থেকে যেন হাঁপিয়ে উঠেছি।
1: তোমার কথায় এক যেন আমার চোখ খুলে যাচ্ছে। আচ্ছা, তোমার হাতে ওই ভাঁড়ের মধ্যে কি আছে ভাই?
2: আমি তোমাদের জন্য এনেছি এই আনন্দ নাড়ু। এই নাও, আগে একটু খেয়ে নাও। তোমরা এই নাড়ু দুজনে দুজনকে খাইয়ে দাও।
0: আমি কখনো ওই ঝগড়াটিকে নাড়ু খাওয়াতে পারবো না।
1: আমারও বয়ে গেছে তোর মুখে নাড়ু দিতে।
2: না না, তোমরা একবার আমার কথা শোনো, দুজনে দুজনকে নাড়ু খাইয়ে দাও।
0: এই কাজ কি করে করবো?
1: আমার তো চোখ খুলে আছে বলে একটা জিনিস আছে।
2: আচ্ছা, তোমাদের যদি এতই চক্ষু লজ্জা থেকে থাকে, তবে দুজনের চোখ বুঝে দুজনকে নাড়ু খাইয়ে দাও, কেউ আর লজ্জা পাবে না।
0: চোখ বোঝ ঝগড়াটি,
1: তুইও চোখ বোঝ হিংসুটি।
0: কি চমৎকার!
1: ওরে হিংসুটি, তোকে আমার এখন কি যে ভালো লাগছে তার কি বলবো। তোর ওই কালো শাড়িটা কি চমৎকার!
0: তুই যে কি বলিস ভাই, ডকটকে তোর এই লাল শাড়ি।

0: কাদাই বাকি সুন্দর।
1: যা ভাই, আর লজ্জা দিস না, তোর মুখখানা কত সুন্দর, আমার চেয়ে ঢের ভালো।
0: আজ থেকে তোমাদের নতুন জীবন আরম্ভ হলো, তোমরা আজ থেকে নতুন আনন্দের পথ ধরলে।
2: মিতালি ভাই, তুমি নিশ্চয়ই জাদু মন্ত্র জানো, তোমার আনন্দ নাড়ুর মধ্যে এমন কি জিনিস ছিল ভাই, যাতে সমস্ত প্রাণ নতুন আলোয় ভরে উঠল?
0: নাড়ুর মধ্যে কিছুই ছিল না ভাই, ছিল তোমাদের মনের মধ্যে। তোমাদের মধ্যে এতদিন অন্ধকারে চাপা ছিল স্বর্গীয় আনন্দের উজ্জ্বল আলো, আজ থেকে সারা বিশ্ব তোমাদের কাছে আলোয় আলোময় হয়ে উঠেছে। এবার থেকে জীবনে তোমরা পাবে পরম তৃপ্তি, চরম শান্তি।
2: ভাই ঝগড়াটি
1: কি ভাই হিংসুটি?
0: না, আজ থেকে তোমরা আর হিংসুটি ঝগড়াটি নয়, তোমাদের নতুন নামকরণ করলাম শান্তি আর তৃপ্তি। তোমরা এখন থেকে হলে আমার প্রিয় সঙ্গী। এবার চলো একসঙ্গে আমরা জগতে নতুন বাণী প্রচার করতে চলি।
2: সে বাণী কি ভাই?
0: সে বাণী হচ্ছে বিশ্ব প্রেমের বাণী, অহিংসার বাণী।

0: শেষ হলো নাটক আনন্দনাড়ু। রচনা সুনির্মল বসু, সংকলন ও পরিচালনায় নিবেদিতা নাগ তহবিলদার। উপস্থাপনায় ছিলাম আত্মজার পক্ষ থেকে অহনা মজুমদার, তানিরিকা নাগ, শ্রীনিধি চ্যাটার্জি, আবহ বজ্রমাণিক দাস।
1: বাহ, খুব সুন্দর হয়েছে। অনেক দিন বাদে এই নাটকটা শুনলাম, অনেক ছোটবেলায় পড়েছিলাম সুনির্মল বসুর এই নাটকটা। খুব ভালো করেছো, আমাদের বন্ধুরা খুব ভালো করেছে, তাই না? হ্যাঁ, আর এবার তোমরাও চলে আসতে পারো গল্পদাদুর কাছে। কিভাবে চলে আসবে? হ্যাঁ, ফোন লাইন খোলা রয়েছে, সেই ফোন লাইনে চলে আসতে পারো। 2213-1342 এই নম্বরে তোমাদের ফোন করতে হয়, তোমরা তো জানো। আর মোবাইল থেকে, মোবাইল ফোন থেকে যদি ফোন করো তাহলে সামনে 033, তাহলে পুরো নাম্বারটা কত হলো? 033-2213-1342, তাই তো? বাংলায় বলে দিই একবার, 033-2213-1342। এই নম্বরে চটপট ফোন করে ফেলো, আর যেখানেই থাকো না কেন গল্প দাদুর সঙ্গে একবার একটু কথা বলে নাও, চট করে, চটপট। হ্যাঁ, সময় বেশি নেই। তারপরে আমাদের আরও বন্ধুরা রয়েছে, তারা গান, কবিতা, অনেক কিছু শোনাবে, বাজনাও শোনাবে আজকে। তার জন্য তৈরি হয়ে রয়েছে, দেখতে পাচ্ছি, একজন ছোট্ট বন্ধু। চলে এসো টেলিফোনে। এক ছোট্ট বন্ধু চলে এসছে, তার নাম কি, সে কোথা থেকে ফোন করছে? হ্যালো, কে বলছো?
2: হ্যালো,
1: বলো। বেলডাঙ্গা মানে মুর্শিদাবাদ, তাই তো? মুর্শিদাবাদ বেলডাঙ্গা? মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো গো? তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে?

0: কোন ক্লাসে, কোন স্কুলে, সবটাই বলো, তোমার নামটা আর একবার বলো। শুনতে একটু অসুবিধা হচ্ছে, আসলে তুমি রেডিওটা পাশেই রেখেছো যার ফলে সেটা শুনতে পাওয়া যাচ্ছে মাইক দিয়ে। হ্যাঁ, তুমি ফোন করছো তো, ফোনের মাইক্রোফোন দিয়ে সেই আওয়াজটা ঢুকে আসছে। সুতরাং তুমি তোমার ফোনটা নিয়ে একটুখানি বাইরের দিকে একটু দূরে চলে যাও রেডিওর থেকে, তাহলে তোমার কথা স্পষ্ট শুনতে পাবো। বলো, তুমি কিছু শোনাবে? আচ্ছা, কিছু শোনাবে তুমি আমাদের? আমাদের আজকে কিছু শোনাবে? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, বলছি যে আমাদের আজকে কিছু শোনাবে। ও না, আমার মনে হয় শুনতে বোধহয় কিছুটা অসুবিধা হচ্ছে। এটা হয় অনেক সময় নেটওয়ার্কের জন্য। আসলে আমরা তো বিভিন্ন জায়গায় বসবাস করি, সেই সব এলাকায় হয়তো এই মুহূর্তে এই দুপুরবেলা 1:35 হয়তো নেটওয়ার্কটা ঠিকঠাক ছিল না, আর সেই কারণে আমাদের ছোট্ট বন্ধুর কথা আমরা স্পষ্ট শুনতে পেলাম না, বা গল্প দাদুর কথা আমাদের বন্ধু শুনতে পেল না। দেখি আর একজন কে এসেছে টেলিফোনে, তার কথা শোনা যাক। কে বলছো? হ্যালো, হ্যাঁ
1: আমি আনন্দ
0: আস্তে আস্তে আস্তে, উত্তেজিত হয়ে না, ধীরে ধীরে বলো, নামটা বলো। হ্যাঁ বলো।
1: আমার নাম আনন্দ কৈবর্ত, আমি পুরুলিয়া থেকে বলছি।
0: আচ্ছা, পুরুলিয়া থেকে। তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো একটু বলো।
1: আমি একবার শিক্ষা পড়তো, এখন না, বহুদিন পর।
0: হ্যালো, কোন ক্লাসে পড়ো, শুনতে পেলাম না।
1: আমি সিক্সে পড়ি।
0: সিক্সে, ষষ্ঠ শ্রেণীতে। বেশ, তুমি আমাদের কিছু শোনাবে গো?
1: আমি একটি বাউল লোকগীত করে শোনাতে চাই।
0: ছোট্ট করে শোনাও।
1: শোনাচ্ছি?
0: হ্যাঁ শোনাও, শোনাও।
1: বহু সাধন পেয়েছি, চরণ তো দাও, চরণ তো।
0: বেশ, শুনতে বেশ খানিকটা অসুবিধা হচ্ছে, ওই একই রকম সমস্যা, নেটওয়ার্কের সমস্যা, কেটে কেটে যাচ্ছে অনেকটা। পুরুলিয়া থেকে তো, অনেক দূর থেকে, তবে এখন কিন্তু কোনোটাই আর দূর নয়, সবটাই হাতের কাছে চলে এসেছে। যাই হোক, আমাদের ছোট্ট বন্ধুরা অপেক্ষা করে রয়েছে, তারা তৈরিও হয়ে গিয়েছে ইতিমধ্যেই গান কবিতার আসরে। আমরা এবার একটু ঢুকে পড়ি আমাদের গান কবিতার আসরে। আজকে গান আছে, আবৃত্তি আছে, এবং সেই সঙ্গে সঙ্গে বাজনাও আছে। কী কী আছে সেটা তো শুনতে শুরু করলেই বুঝতে পারবে। তাহলে আমরা আমাদের বন্ধুদের কাছে চলে যাই, কেমন? শুরুতেই কে আসছো, প্রথমে কে আসছো আজকের গান কবিতার আসরে?
2: আমার নাম আরাত্রিকা মণ্ডল, আমি আজকে একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
0: শোনো।

0: বেশ, এবারে কে আসছো?
1: আমার নাম শাকনিক চ্যাটার্জি।
0: আচ্ছা,
1: আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশার কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।
0: আবৃত্তি করে শোনাও।
1: নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাঁইয়ার নাহি রে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত চলে ভরো ভরো, কালি মাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে দেখ চাহি রে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে, এখনি আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরিছে কি? রাখাল বালক কি জানি কোথায়, সারাদিন আজি খোয়ালে, এখনি আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝি রে, খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজি রে। পূবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ, দড় দড় বেগে জলে পড়ি জল, ছল ছল উঠে বাজি রে, খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজি রে। ওগো আজ তোরা যাস নে গো, তোরা যাস নে ঘরের বাহিরে। আকাশ আঁধার বেলা বেশি আর নাহি রে, ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেনু বন দুলে ঘন ঘন, পথ পাশে দেখ চাহি রে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে।
0: বাহ, একদম শেষে কি শুন।

0: বাবু।
1: আমার নাম বিন্দিয়া দাস।
0: আচ্ছা,
1: আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাত সমুদ্র পারে কবিতাটি আবৃত্তি করে শোনাবো।
0: শোনো।
1: দেখছো না কি নীল মেঘে আজ আকাশ অন্ধকার, সাত সমুদ্র তেরো নদী আজকে হব পার। নাই গোবিন্দ নাই মুকুন্দ নাই কো হরিশ খোঁড়া, তাই ভাবি যে কাকে আমি করব আমার ঘোড়া। কাগজ ছিঁড়ে এনেছি বাবার খাতা থেকে, নৌকো দে না বানিয়ে অমনি দিস মা ছবি একে। রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে, ততক্ষণ যে চলে যাব সাত সমুদ্র তীরে। এমনি কি তোর কাজ আছে মা, কাজ তো রোজই থাকে, বাবা চিঠি এক্ষুনি কি দিতেই হবে ডাকে। নাই বা চিঠি ডাকে দিলে আমার কথা রাখো, আজকে না হয় বাবার চিঠি মাসি লিখুন না কো। আমার এ যে দরকারি কাজ বুঝতে পারো না কি, দেরি হলেই একেবারে সবচেয়ে হবে ফাঁকি। মেঘ কেটে যেই রোদ উঠবে বৃষ্টি বন্ধ হলে, সাত সমুদ্র তেরো নদী কোথায় যাবে চলে।
0: বাহ, আমাদের ছোট ছোট বন্ধুরা কবিতা শোনালো, মানে আবৃত্তি করে শোনালো, আর গান শোনালো, কিন্তু যার মাও তোর গান বাজানোর কথা ছিল সে বাজালো না, কিছু একটা সমস্যা হয়েছে মনে হয়। দেখি তোমাদের সঙ্গে গল্প টল্প করে তারপর তার খোঁজ নেব কি হলো। কিন্তু তোমরা এই সুযোগে, এই ধরো মিনিট তিন চার সময় বাকি আছে, তার মধ্যে ঝটপট টেলিফোনে চলে আসবে কি? দেখো ফোনটা একটুখানি গোলমাল করেছে কিন্তু শুরুতে, কিন্তু মানে মাঝে আর কি, শুরুতে তো তোমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারি না, কত কথা বলার থাকে, কিন্তু এবারে একদম শেষে একটু চলে আসতেই পারো গল্প করতে গল্প দাদুর সঙ্গে। 0332231342 এইটা হচ্ছে নম্বর। কেউ কি এসেছো? হ্যাঁ মনে হচ্ছে এসেছো, দেখা যাক। কে বলছো, কোথা থেকে বলছো?
2: নমস্কার।
0: নমস্কার, বলো কে বলছো?
2: আমি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে বলছি, সুদীপ মোদক।
0: আচ্ছা, তুমি যেন কোন ক্লাসে পড়ো ভুলে গিয়েছি, বুড়ো হয়েছি তো?
2: আমি ফাইভে পড়ি।
0: ক্লাস ফাইভে পড়ো, ঠিক ঠিক। তুমি কি আজকে কিছু শোনাবে আমাদের?
2: হ্যাঁ, আমি একটি কবিতা শোনাবো।
0: বেশ মোদক বাবু, একটি কবিতা শোনান ছোট্ট করে, বলুন।
2: গল্প বুড়ো সুনীল মল বসু, বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্তুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ঘরে সত্তরে, চিতিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা, ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাত ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওর তোরা, আইরে ছুটে ছোট্টরা, কি আছে মোর চলতি চাই, দেখবি যদি চলদি আয়, কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজ গুবি সব কারখানা, ভর্তি আমার চলতি চাই, দেখবি যদি জলদি আয়।
0: বাহ খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, একটা হাততালি তোমার জন্য। আর আমার মনে হয় যে আমাদের বন্ধুরা যারা শুনছে তারাও কিন্তু হাততালি দিচ্ছে আমাদের ছোট্ট বন্ধুর জন্য। আরও যদি কেউ চলে আসতে পারো, একজনের সাথেই বোধ হয় আর কথা বলতে পারবো, কারণ সময় তো শেষ হয়ে আসছে হুড়মুড় করে। সময় কারোর জন্য কিন্তু বসে থাকে না, জানো তো, সময়ের জন্য আমরা বসে থাকি, আমরা সময়ের পিছনে পিছনে দৌড়ই, কিন্তু সময় সবার আগে, তাই না? হ্যাঁ, ঘড়ির কথা বলছি না, সময়। হ্যাঁ কে বলছো গো?
3: নমস্কার, আমি পাথর প্রতিমা শ্রীনগর থেকে তন্ময় বাড়ির কথা বলছি।
0: তন্ময়, কোন ক্লাসে পড়ো জানো তুমি?
3: আমি ক্লাস ফাইভে পড়ি।
0: ক্লাস ফাইভে তন্ময়, তুমি পাথর প্রতিমায় থাকো, পাথর প্রতিমার কোন স্কুলে পড়ো?
3: আমি সুদর্নগর প্রাথমিক বিদ্যালয়ে পড়ি।
0: আচ্ছা, তুমি কি আমাদের কিছু শোনাবে?
3: হ্যাঁ আমি শোনাবো।
0: কি শোনাবে?
3: আমি একটি কবিতা শোনাবো।
0: শোনো ছোট্ট করে, শুনিয়ে দাও।

0: দারোগা বাবু এবং হাবু, ভবানী প্রসাদ মজুমদার। থানায় গিয়ে সেদিন ভরে বললে কেঁদে হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু, চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুয়ে দুঃখে আমার সারাদিন রাত ভগবানকেই ডাকু, বর্দা ভরে সাতটা বেড়াল পোষেন ছোট বড়, মেজদা পোষেন আটটা কুকুর, যতই বারণ করো। নমস্কার।
1: বাহ, বেশ, এরকম বাড়িতে থাকাটাই বড় মুশকিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ভালো হয়েছে, খুব সুন্দর তুমি আমাদের কবিতাটি শুনিয়েছো। কিন্তু আজকের মতন সময় কিন্তু শেষের দিকে এগোচ্ছে। হ্যাঁ, একটু আগে যেটা বলছিলাম যে সময় কারোর জন্য থেমে থাকে না কখনো। এই দেখো, এই কিছুক্ষণ আগে গল্প করতে শুরু করেছিলাম, আমাদের ছোট্ট বন্ধুরা গান করলো, আবৃত্তি করলো, আমাদের শোনালো, মাও তোর গান আমাদের শোনালো না, কেন যে রাগ করলো কিংবা কোনো অসুবিধা হলো কিনা সেটা বুঝতে পারলাম না, কিন্তু যেটা হলো সময়টা কিন্তু শেষ হয়ে গেল, তাই না? এরকমভাবেই প্রত্যেক দিন সকাল থেকে রাত সময় শেষ হয়ে যায়, তারপর আমরা ঘুমিয়ে পড়ি, ঘুমের মধ্যেই আবার সকাল হয়ে যায়, আবার সকাল থেকে রাত কাজ কাজ আর কাজ, তার মধ্যে একটু এত খেলাধুলো আছে, ছুটোছুটি আছে, দুষ্টুমিও তো আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এইসব চলতেই থাকবে। আর আজকের মতন সময় তো প্রায় শেষ, তাই না ছোট্ট বন্ধুরা? আজকের মতন সময় শেষ, আর এবার বিদায় দিতে হবে তোমাদের গল্প দাদুকে। তোমরা খুব ভালো থাকো, পড়াশুনো, খেলাধুলো, গান, আবৃত্তি, আঁকা সবই করো, আর মা বাবার কথা শুনে চলো, কেমন? ওটা কিন্তু শুনে চলতেই হবে। আবার তোমাদের সঙ্গে কথা হবে সামনের রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু।

গল্প দাদুর আসর আজকের মতো এখানেই শেষ হল। আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনতে পাবেন বাংলা খবর।

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। দুদেশের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলেছে বলে জানালেন সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের পৌরোহিত্যে ব্রিক্স ওয়েমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক আগামীকাল কোচিতে শুরু হচ্ছে। আগামী 20 জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। দেশের বেশিরভাগ অংশে আগামীকাল কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস। ফুটবল বিশ্বকাপে আজ ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে, শেষ আটে পৌঁছল মরক্কো ফ্রান্স। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার

কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুই দেশের প্রতিরক্ষা, নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ

0: 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী এ বিষয়ে জানান,
1: যখন প্রাইম মিনিস্টার আসবেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশন এক্সচেঞ্জেস ইনগ্রেট করব। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন, ইন্দোনেশিয়ার থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতনটাকে ইনফ্লুয়েন্স করে থাকে, উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
0: কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপতকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়া যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। ভুটান ভারত থেকে E20 পেট্রোল আমদানির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। তারা স্পষ্ট জানিয়েছে এই খবরগুলি সম্পূর্ণ ভুল এবং তেল বিপণনকারী কোম্পানিগুলির পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়াই হয়নি। বর্তমানে ভুটানে E20 পেট্রোল রপ্তানি করার কোনো পরিকল্পনা বা প্রস্তাব এই মুহূর্তে নেই। ভারতের পৌরোহিত্যে আগামীকাল কেরালার কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স ওয়েমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ও তাদের নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। সেগুলি হল প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে অগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলির ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সমাজমাধ্যম ইনস্টাগ্রামে শিশুদের যৌন শোষণ ও নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু থাকা সব ধরনের বিজ্ঞাপন অবিলম্বে বন্ধের বিষয়ে সরকার মেটাকে কঠোর নির্দেশ দিয়েছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক মেটার কাছে 7 দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তলব করেছে। প্ল্যাটফর্মটি ভারতের ইন্টারমিডিয়ারি সেফটি গাইডলাইন্স বা মধ্যস্থতাকারী সংক্রান্ত নিরাপত্তা নির্দেশিকা মেনে চলছে কিনা সরকার তা খতিয়ে দেখছে। ভারতের ডিজিটাল আইন অনুযায়ী পর্নোগ্রাফি বা শিশু যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া একটি ফৌজদারি অপরাধ। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 জুলাই সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী কয়েকদিন ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৌসুমী বায়ুজনিত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। IMD-র মতে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সুস্পষ্ট নিম্নচাপ বলয়ের প্রভাবে আগামী 4 থেকে 5 দিন মধ্য ভারত জুড়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রের মুম্বাই ও সংলগ্ন এলাকায় অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন পরিস্থিতি, যানজট এবং লোকাল ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটেছে। IMD রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কবার্তা জারি করার পর বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন BMC স্কুল ও কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছে। মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং কেরালার কিছু অংশের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ব্যাপক ভারী বৃষ্টিপাত ও উত্তাল সমুদ্র পরিস্থিতি তৈরি করতে পারে, এই আশঙ্কায় ওড়িশা ও পশ্চিমবঙ্গকে সতর্ক করা হয়েছে। সরকার পেঁয়াজ সংগ্রহের মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয়মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই সংশোধিত ক্রয়মূল্য পেঁয়াজ চাষিদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুত গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন

ইন্ডিয়া লিমিটেড এনসিসিএফ এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। ছত্তিশগড়ের প্রখ্যাত পাণ্ডবাণী শিল্পী ও পদ্মবিভূষণ তিজনবাই প্রয়াত। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় এইমস রায়পুরে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর 3:15 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন শোক প্রকাশ করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। ম্যাচে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার খেলবেন কিনা নিশ্চিত নয়। এর পাশাপাশি লুকাস পাকেতা ও রাফিনহার চোট রয়েছে এবং ক্যাসিমেরোর খেলার সম্ভাবনা কম বলে জানা গেছে। নরওয়ে 1998 সালের পরই প্রথম রাউন্ড অফ 16 উঠেছে। অন্যদিকে গতরাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16 খেলায় গতরাতে ফ্রান্স 1-0 প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 হারিয়ে দেয়। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত। অস্ট্রেলিয়া সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে এবং ইংল্যান্ড সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুর ব্লিজ পর্বের শুরুতেই ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ চতুর্থ স্থানে পিছিয়ে গেছেন। তিনি প্রথম 9টি ব্লিজ রাউন্ড থেকে 3.5 পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হন, যার ফলে তার মোট পয়েন্ট দাঁড়িয়েছে 15.5। অন্যদিকে ফ্রান্সের আলিরেজা ফিরোজা 9টি খেলায় 8 পয়েন্ট অর্জন করে মোট 20 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন। উজবেকিস্তানের নুরিরবেক আব্দুশাত্রভ এবং ফ্রান্সের ম্যাক্সিম ভাসিয়ে লাভরাভ 17 পয়েন্ট করে পেশ যৌথভাবে রয়েছেন দ্বিতীয় স্থানে। উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের শেষ 16 আজ সার্বিয়ার নোভাক জোকোভিচ মুখোমুখি হবেন রোমান সাফিউলিনের। এছাড়া ইতালির শীর্ষ বাছাই ইয়ানিক সিনার লড়বেন জাপানের সিনতারো মোচিদুচোকির বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। দুদেশের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলেছে বলে জানালেন সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। এই খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য জানিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপি এই প্রথম সরকার গঠন করেছে, তাই এই জন্মদিন পালন নিঃসন্দেহে ঐতিহাসিক। রাজ্যে পুনরায় প্রধানমন্ত্রী জনবিকাশ কর্মসূচি চালু হতে চলেছে। কেন্দ্র সম্প্রতি এই প্রকল্পের বকেয়া 65 কোটি টাকা মিটিয়ে দেওয়ায় এই কর্মসূচি রূপায়ণে আর কোনো প্রতিবন্ধকতা রইল না। উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসা পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন কেন্দ্র, বিদ্যালয়, পানীয় জল, বিভিন্ন মহিলা কেন্দ্রিক প্রকল্পের মতো অন্যান্য জনপরিকাঠামো গড়ে তোলা হয়। এই কর্মসূচিতে আগামী দিনে রাজ্যে কী ধরনের কাজ করা যেতে পারে কেন্দ্র তার বিস্তারিত তথ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের কাছে চেয়ে পাঠিয়েছে। রাজ্যপাল আর এন রবি বলেছেন, একটা দেশের ও জাতির সামগ্রিক উন্নতিতে মানুষের কাছে সঠিক তথ্য পরিবেশন করা সাংবাদিকদের প্রধান শর্ত। সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য নারদ

0: সম্মান প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যপাল আজ বলেন, প্রাচীন ভারতে দেবর্ষি নারদ জনসংযোগের যে সূচনা করেছিলেন সেটিই ছিল প্রথম পথ।
1: Truth is not something that you can say absolute. I'm absolutely a spiritual. When you're talking about truth is Sanatana Satya, that's not that. When you are reporting something, you are not talking about Sanatana Satya. You are reporting about certain development which might not have happened or which could have happened in a manner that is not being reported. A litmus test or acid test, I think, should be whether what I am reporting, is it in the interest of my nation or not.
0: বিশ্ব সংবাদ কেন্দ্র দক্ষিণবঙ্গের তরফে পাঁচজন বরিষ্ঠ সাংবাদিক রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, বিজয় আঢ্য, ভজনলাল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ দত্ত এবং রঞ্জিত রায়কে জীবনকৃতি পুরস্কারে সম্মানিত করা হয়। এছাড়াও আরও 12 জন সাংবাদিককে নারদ সম্মান 2026 সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। E20 ইথানল ব্যবহারে গাড়ির ইঞ্জিনে কোনো প্রতিকূল প্রভাব পড়ে না বলে ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরাম দাবি করেছে। গতকাল কলকাতায় পেট্রোলে E20 ইথানলের ব্যবহার এবং যানবাহনের ওপর এর প্রভাব সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে একটি সাংবাদিক বৈঠকে ফোরামের রাজ্য সচিব কুশল বাজোরিয়া একথা জানান। তিনি বলেন, এই জ্বালানি অত্যন্ত নিরাপদ এবং অনেক পরীক্ষা নিরীক্ষার পর বাজারে আনা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ধবধবী 2 গ্রাম পঞ্চায়েতের সূর্যপুরহাট এলাকায় বছর 12 এক নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খাবার কেনার কথা বলে গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে সে নিখোঁজ হয়ে যায়। একটি পুকুর থেকে আজ সকালে তার দেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, 4 ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঝাড়খণ্ড থেকে অস্ত্র এনে সরবরাহের আগেই মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশের হাতে পাচার চক্রের 2 সদস্য গ্রেপ্তার হয়েছে। লালগোনা থানার আমতলা মোড়ে গতকাল ভোরাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে 3টি 7mm পিস্তল, 21টি কার্তুজ এবং 6টি ম্যাগাজিন পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত আসাদুল শেখের বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পূর্ব কাজীপাড়া গ্রামে এবং মুর্শিদুল হাসান থাকে ইসলামপুর থানার ডাঙ্গাপাড়া ফিরোজপুর এলাকায়। লালবাগ মহকুমা আদালতে গতকাল তাদের তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। নদিয়ার কৃষ্ণনগরে জগৎবিখ্যাত ঘূর্ণির মাটির ও পোড়ামাটির পুতুল পেয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই স্বীকৃতি। এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত ঘূর্ণির মৃৎশিল্পীরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল জানান, জিআই স্বীকৃতি ব্যবসার নতুন দিগন্ত খুলে দেবে এবং নতুন প্রজন্মকে এই ঐতিহ্যবাহী শিল্পে আকৃষ্ট করবে। নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বেশ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্রের চড়ায় আটকে পড়া একটি ট্রলার থেকে 7 মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেছে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। গতকাল তাদের মৎস্যবন্দরে ফিরিয়ে আনা হয়। জানা গেছে, FB মা কালী নামে ট্রলারটি ফ্রেজারগঞ্জের লাটিমের চরের কাছে চড়াতে আটকে পড়ে। খবর পেয়ে সেখানে পৌঁছয় কোস্টাল থানার পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি। প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে।
3: বড় বৌমা, এটা তোমার জন্য।
4: আচ্ছা, তারা কি সেছিল মা?
3: আরে, আর ছোট বৌমা, এইটা তোমার, আর এটা আমার দিদি ভাইয়ের জন্য।
5: কিন্তু ঠাম্মি,
3: হ্যাঁ,
5: তোমার কোনটা?
6: সবকিছু। আমি ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবেতে ওকেই তো নমিনি করে দিয়েছি। কাল যখন থাকবো না, তখন টাকা পয়সা পেতে ওর সুবিধে হবে।
3: ও সব কি বলছো? যা,
7: আরবিআই এই কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
8: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা

0: জনস্বার্থে প্রচারিত।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন দ্বিজেন্দ্র গীতি এবং অতুলপ্রসাদ ও রজনীকান্তের গানের অনুষ্ঠান। শুরুতে অতুলপ্রসাদের গানে সুচিন সিংহ।

0: শুনলেন দ্বিজেন্দ্রগীতি এবং অতুলপ্রসাদ ও রজনীকান্তের গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।

0: বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে? যে শুধু ক্রিকেটটাই বোঝে, তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.educationedukashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম, জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশন। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আধুনিক গানের অনুরোধের আসর। আজকের প্রথম গানটি শিপ্রা বসুর কণ্ঠে, ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন ধীরেন বসাক, অখিল বসাক, সনৎ বসাক এবং কৃষ্ণ প্রামাণিক। শিল্পী শিপ্রা বসু।

ধান্দলসা গ্রাম পোস্ট অফিস নিরোল জেলা পূর্ব বর্ধমান থেকে শ্যামল মিত্রের কণ্ঠে এবারের গানটির জন্য অনুরোধ জানিয়েছেন গয়াচরণ রানো, নবনীতা রানো এবং প্রিয়ব্রত রানো। শিল্পী শ্যামল মিত্র।

এবারের গান মান্নাদের কণ্ঠে। মানিকবাঁধ সেলামপুর হুগলি থেকে গানটির জন্য অনুরোধ জানিয়েছেন সুদীপ, রীতা, দেবু ও সৌনক। শিল্পী মান্না দে।

মণ্ডলহাট কাটোয়া পূর্ব বর্ধমান থেকে ডাক্তার বিবেকানন্দ চৌধুরীর অনুরোধে এবারের গান উৎপলা সেনের কণ্ঠে।

আধুনিক গানের অনুরোধের আসর আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে। এখন শুনবেন অতুল প্রসাদী এবং নজরুল গীতির অনুরোধের আসর। প্রথমে শোনাব অনুরোধে অতুল প্রসাদী গান, শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

আপনারা রয়েছেন নজরুল গীতি এবং অতুল প্রসাদী গানের অনুরোধের আসরে। এখন শুনছেন অনুরোধে অতুল প্রসাদী গান। এবারে শিল্পী অদিতি মহসিন। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন ষষ্ঠীতলা খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাণী সান্যাল ভট্টাচার্য ও সপ্তর্ষি ভট্টাচার্য।

শুনছেন অনুরোধে অতুল প্রসাদী গান। এবারের শিল্পী সন্তোষ সেনগুপ্ত গানটির জন্য অনুরোধ জানিয়েছেন লালবাগ মুর্শিদাবাদ থেকে দীপ্তেন্দু বিশ্বাস এবং কাকলি বিশ্বাস।

এবারে সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে পম্পা ভট্টাচার্যের অনুরোধের শিল্পী অলকা দে।

এবারে শুনবেন অনুরোধে নজরুল গীতি, শিল্পী অনুপ ঘোষাল। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন রতনপুর সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে সম্মোহন দাস।

শুনছেন অনুরোধে নজরুল গীতি। এবারে শিল্পী ফিরোজা বেগম গানটির জন্য অনুরোধ জানিয়েছেন বোড়াল থেকে চর্চিকা ভট্টাচার্য এবং কেশব ভট্টাচার্য।

শুনছেন অনুরোধে নজরুল গীতি। এবারে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় গানটির জন্য অনুরোধ জানিয়েছেন দেশবন্ধু পাড়া শিলিগুড়ি থেকে সুদীপ্ত ঘোষ এবং শ্রাবণী ঘোষ।

0: ছোট্ট সোনা বন্ধুরা, কেমন আছো তোমরা? হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা স্কুল করছো, পড়াশোনা করছো, বা আরও সব নানান কেউ আঁকা শিখছো, কেউ গান করছো, কেউ কবিতা করছো, শিখছো, এই সব এত কাজের মাঝে তোমরা যদি একটা ছোট্ট কাজ করো, যে মাসে অন্তত দুটো করে ছোট ছোট চারা গাছ নিজের বাড়ির চারপাশে, বা জায়গা না থাকলে নিদেন পক্ষে বাড়ির ছাদে একটা টবে লাগাতে পারো বা লাগিয়ে ফেলো, দেখবে মনের আনন্দও যেমন এখানে হচ্ছে, আবার সেরকম গাছ যখন বড় হবে তখন সবাইকে বলতে পারবে যে এই গাছটা আমার নিজের হাতের, দেখবে একটা আলাদা আনন্দ। যদি আমরা ছোট ছোট একটা চারা গাছ কোথাও না কোথাও লাগাতে পারি এবং সেটার পরিচর্যা একটু করতে পারি সময় করে, তাহলে আমাদের মনের আনন্দ কিন্তু আর ধরবে না। চলো এবারে আমরা চলে যাই আমাদের অনুষ্ঠানে। প্রথমেই শুনবো আবৃত্তি। আবৃত্তি কে শোনাবে? তোমার নাম কি?
1: আমার নাম অহনা মণ্ডল।
0: তাহলে চলো অহনার কাছ থেকে শুনি কবিতা আবৃত্তি।
1: কবিতা ভয় পেও না, কবি সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যে। মাথায় আমার শিং দেখে ভাই, ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গড়তে এসো, বাস করে যাও চারটি দিন, আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রে দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হিতে থাকবে না, মুগুর আমার হাতে।

0: আমাকে এমন মারলে তোমায় লাগবে না?
1: অভয় দিচ্ছি, শুনছো না যে ধরবো নাকি ঠ্যাঙ্গুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার নয় ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। কবিতা লিচু চোর, কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হুতানা আসতে গিয়ে ইয়াব্বর কাস্তে নিয়ে, গাছে গিয়ে যে চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরার জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছ আরে, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটার উচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জস্যে ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়াচা গিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গ দেয়াল, দেখি এক ভিটরে শিয়াল, আরে ধ্যাত শিয়াল কোথা, দিল তার দাঁড়িয়ে হোতা, দেখে যেই আটকে ওঠা, কুকুরও জুড়ল ছোটা, আমি কই কম্ব কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকুল গোলে, ঢুকে গিয়ে বসতে রে ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কানমুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যাই রে ভুলা, মালির ওই পিতনি গোলা, কি বলিস ফের হাপ্তা, তোবা নাক্ষাপ্তা।
2: অহনা মণ্ডল আমাদের কবিতা আবৃত্তি করে শোনালো। কবিতা আবৃত্তি শোনার পর এখন মন বলছে চলো একটু রবীন্দ্রসঙ্গীত শুনি। রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছে অর্পিতা মণ্ডল।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলাম, শোনালো আমাদের ছোট্ট বন্ধু অর্পিতা মণ্ডল। বন্ধুরা, গান হলো, কবিতা হলো, এরপরে আরেকটা ব্যাপারে সাবধান করি। এই গায়ে র্যাশ পেরোনো বা একটা ছোটোখাটো ফোড়া বা চুলকানি, এই সবগুলো থেকে আমাদের কিন্তু রেহাই পেতে হবে। তাই সব সময় সুতির কাপড় পরবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাড়ির চারপাশে যেন জল একদম না জমে সেদিকে খেয়াল রাখবে। কারণ টবে বা কোনো ফাঁকা একটা পাত্রে যদি জল জমতে শুরু করে, সেখান থেকে কিন্তু ম্যালেরিয়ার মশা ডিম পারবে এবং ম্যালেরিয়ার প্রকোপও দেখা দেবে। তাই এই জল কিন্তু, জমা জল সবসময় ফেলে দেবে। চলো এবারে আবারও আবৃত্তি শুনি। তোমার নাম কি?
1: আমার নাম নাফিসা মমতাজ।
0: নাফিসা মমতাজের কাছে চলো শুনি আবৃত্তি।
1: নৌকা যাত্রা কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাঝির ওই যে নৌকাখানি, বাধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটি। আমায় যদি দেয় তারা নৌকোটি, আমি তবে একশোটা দাঁড় আটি, পাল তুলে দিই চারটি পাঁচটা ছটা, মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটি। আমি কেবল যাই একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার, তখন তুমি কেঁদো না মা জানো, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমা যাচ্ছি নে কো চলে, রামের মতো চোদ্দ বছর বনে, আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে, আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা তিনজনে। আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার, ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে,

0: দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীর পূর্ণির ঘাট, পেরিয়ে যাব তিপান্তরীর মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটি বার, সাত সমুদ্র ১৩ নদীর পার। খুকিও কাঠবেড়ালি, কবি কাজী নজরুল ইসলাম। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোঁতকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক, বাতাবি নেবু সকলগুলো, একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাজ উচিয়ে, পুটুস পাটুস চাও ছজা তুমি, তোমার সঙ্গে আরই আমার, যাও কঠবেড়ালি বাঁদরিমুখী মার বছরে কিল, দেখবি তবে রাঙাটাকে ডাকবো, দেবে ঢিল পেয়ারা দেবে, যা তুই ওচা, তাইতে তো তোর নাকটি বোঁচা, হুতমো চোখি গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও কাঠবেড়ালি, তুমি আমার ছর্দি হবে বৌদি হবে, হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না, উফ এ রাম তুমি ন্যাংটা ফুটো, ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবুও ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মরো, তুমি কচু খাও।
1: নাফেসা মমতাজ আমাদের আবৃত্তি করে শোনালো। এবারে শুনব লোকগীতি, লোকগীতি শোনাচ্ছে অন্বেষা ঘোষ।

0: আবারও কবিতা আবৃত্তি। এবারের কবিতা আবৃত্তি কে শোনাচ্ছে? বলো তোমার নাম। বলো।
1: আমার নাম সৌর্যস্নাত দাস।
0: সৌর্যস্নাত দাস, খুব সুন্দর নাম। সৌর্যস্নাতর কাছে আমরা এবার শুনব আবৃত্তি।
1: আজকে আমার নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ওরা কাজ করে। অলস সময় ধারাবে, মন চলে শূন্য পানেচে, সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে। কতকাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে, জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল, এসেছে মোগল বিজয় রথের চাকা, উড়াইছে ধুলি জাল, উড়িয়াছে বিজয় পতাকা। শূন্য পথে যাই, আজ তার কোনো চিহ্ন নাই, নির্মল সে নীলিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। আরবার সেই শূন্যতলে আসিয়াছে দলে দলে, লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী রথে, প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ। জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাসায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল। জানি তার পুণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না, মাটির পৃথিবী পানে আঁখি মেলি যাবে, দেখি সেথা কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে, পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে, রাজছত্র ভেঙে পড়ে রণরঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি, ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পঞ্জাবে বোম্বাই গুজরাটে, গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিনরাত্রে গাঁথা পড়ি দিনযাত্রা করিছে মুখর, দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি, শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে, ওরা কাজ করে।
0: সৌর্যস্নাত দাস আমাদের কবিতা আবৃত্তি শোনাল। বন্ধুরা, আজকে তো সময় একদম শেষ, তাই আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আবারও সামনের সপ্তাহে একই দিনে একই সময়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো তোমরা। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি রুমা বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।

0: শুনলেন অনুষ্ঠান সবুজের মেলা, আকাশবাণী মুর্শিদাবাদ।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uw.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য

0: शिशापति महाराज अग्निमित्र
1: क्रम भवन उत्साह

0: ये है विविध भारती।
1: उजाले उनकी यादों की। उजाले उनकी यादों की।

এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের আসরে আজকের প্রথম শিল্পী ঋতু গুহ।

শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই গানটির সঙ্গে সঙ্গেই শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি। নজরুলগীতির আসরে আজকের প্রথম শিল্পী ফিরোজা বেগম।

ইলা বসুর কণ্ঠে এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। আকাশবাণী মুর্শিদাবাদ, শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। প্রথম শিল্পী অনুপ ঘোষাল।

বন্ধু, শুনলে সায়নী ব্যানার্জির কণ্ঠে একটা গান। বন্ধু, আরেকটু সময় তো থাকতে ইচ্ছে করছে, তবে স্টুডিওর ঘড়ি বলছে এবার টাটা বলতে হবে। শুনছো যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে, সঙ্গে আছি আমি তোমার বন্ধু তৃষিতা। আর শুনলে যুববাণীর শিল্পী সায়নী ব্যানার্জি ও সুরভি ব্যানার্জির কণ্ঠে সুন্দর গানগুলো। বন্ধু, কথা হবে আবার অন্য দিনে। ততদিনে সবাই খুব খুব ভালো থেকো, ভালোই রেখো। আর তোমাদের জন্য

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানে যাব, তবে তার আগে বিজ্ঞাপন।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন অনুষ্ঠান সুস্থ থাকুন।

0: অনুষ্ঠান সুস্থ থাকুন।
1: নমস্কার, সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা জানি যে আমরা যে পরিবেশে বাস করি, যে জল খাই, যে বাতাস আমরা আমাদের ভেতরে প্রতিনিয়ত গ্রহণ করি, যে মাটি থেকে ফলানো ফসল আমরা খাই, এই প্রত্যেকটাই আমাদের শরীর তৈরিতে বা নির্মাণে একটা অসাধারণ ভূমিকা পালন করে। কিন্তু সেই জিনিসগুলো যদি দূষিত হয়ে যায়, খাদ্য যদি খাদ্যযোগ্য না থাকে, বাতাস যদি শ্বাসযোগ্য না থাকে, জল যদি পানযোগ্য না থাকে, তাহলে তো আমাদের পুরো যে ব্যবস্থাটা, তা আমাদের শরীরের যে পুরো সিস্টেমটা, সেটা তো নষ্ট হয়ে যাবে। কাজে কীভাবে আমরা এগুলো আটকাতে পারবো, আর কী কী প্রভাবই বা এই পরিবেশের পরিবর্তন আমাদের শরীরে পড়ছে, এ নিয়েই আজকে আমরা কথা বলবো বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনিন্দ্য সেনের সঙ্গে। ডক্টর সেন, পরিবেশের ক্ষেত্রে একটা খুব পরিবর্তন দেখতে পাচ্ছি এবং মানুষের জীবনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই পরিবেশের পরিবর্তন একটা অত্যন্ত বিপন্নতা তৈরি করছে। বিশেষ করে যে গ্লোবাল ওয়ার্মিং ব্যাপারটা, পৃথিবী মানুষের সম্পর্ক উষ্ণ হচ্ছে না কিন্তু পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটা একটা খুব অ্যালার্মিং বিষয়। তো এটার সঙ্গে যে শারীরিক সমস্যা বা আরো বড় পরিসরে যে স্বাস্থ্য সমস্যা, এটাকে আপনি কিভাবে রিলেট করবেন?
2: গ্লোবাল ওয়ার্মিং তো একটা ধরুন অল ইনকম্প্যাসিং একটা সমস্যা। এর ফলে যে সমস্যাটা মূলত ডাইরেক্টলি যেটা হয় সেটা হচ্ছে যে ধরুন আইস লেভেল গুলো মেল্ট করতে শুরু করছে, বহুদিনের যে জমে থাকা বরফ সেই বরফ গুলো ভেঙে পড়ছে, গ্লেশিয়ার গুলো ভেঙে যাচ্ছে, তার ফলে লক্ষ লক্ষ বছরের জমে থাকা যে সমস্ত ফ্রোজেন যে সমস্ত জীবাণু, বিশেষ করে ভাইরাস, সেসব ভাইরাস গুলো সারফেসে চলে আসছে এবং মানুষ সেসব ভাইরাসকে কখনো এনকাউন্টার করেনি, তার ফলে তার সেইসব ভাইরাসের এগেনস্টে অপরিচিত ছিল, তো ফলে সেই ভাইরাস গুলো এখন মারণ ভাইরাস অনেক ক্ষেত্রে হয়ে দাঁড়াচ্ছে। এখন এটা বলা হয় যে প্রত্যেক 1 ডিগ্রি এনভায়রনমেন্টের টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে বেশ কিছু ভাইরাস, প্রায় 100 ভাইরাস নতুন নতুন করে অ্যাক্টিভেটেড হতে থাকে এবং সেই অ্যাক্টিভেটেড ভাইরাস গুলো ডিজিজ তৈরি করে। মূলত সেগুলো ডিজিজ মানে হচ্ছে সেগুলো পেটের প্রবলেম তৈরি করে। যেমন আমরা আগে এই সমস্ত ভাইরাসের নাম করে জানতাম না, জিকা ভাইরাস, ইবোলা ভাইরাস, এসব ভাইরাসের নাম নাম আমরা খুব একটা আগে জানতাম না, তো সেগুলো এখন একটা বিপজ্জনক ভাইরাস হিসেবে সামনে চলে আসছে। এছাড়া রেসপিরেটরি ভাইরাস গুলো, অনেক রেসপিরেটরি ভাইরাস রয়েছে, ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন স্পিসিস, সাব স্পিসিস।

0: হয়েছে সেগুলো এখন একটা প্যাথোজেনিক কন্ডিশন তৈরি করে। তো সেদিক থেকে গ্লোবাল ওয়ার্মিং এর যে ইনডাইরেক্ট এফেক্ট, কন্টিনিউয়াস টেম্পারেচার বেড়ে যাচ্ছে, সমুদ্র তল ক্রমশ জলস্ফীতি হতে শুরু করছে,
1: হ্যাঁ
0: গ্লেশিয়ার গুলো ভেঙে যাচ্ছে, তার ফলে মানুষের জীবনে নানা রকমের বিপদ আসছে, বন্যা প্রবণতা বাড়ছে, সেগুলো তো আছেই, কিন্তু সে
1: হ্যাঁ
0: ছাড়াও সেগুলো অনেক রকমের অসুখ তৈরি করে। যেমন কোনো একটা জায়গায় যদি বারবার বন্যা হয়, তাহলে সেখানে মহামারী হবে, কলেরার মহামারী হবে, সেখানে গ্যাস্ট্রোএন্টেরাইটিস এর মহামারী হবে, তো সেগুলো হচ্ছে গিয়ে একটা নতুন প্রবলেম। আবার ডাইরেক্ট যে প্রভাবগুলো হয় সেগুলো হচ্ছে এই নতুন নতুন অনেক ভাইরাস যেগুলো প্রায় বহুদিন ডরম্যান্ট হয়েছিল, সেই ডরম্যান্ট ভাইরাস গুলো
1: জেগে ওঠে।
0: আবার সার্ফেসে এসে জেগে ওঠে, বেঁচে ওঠে, সেগুলো জলের সাথে ফ্লো করে চলে আসে এবং সেগুলো নানা রকমের অসুখ তৈরি করে। তো এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর একটা প্রত্যক্ষ প্রভাব
1: আচ্ছা,
0: আমরা মানুষের শরীরের ক্ষেত্রে দেখতে পাই।
1: এখন এই যে বিভিন্ন ধরনের দূষণ, ঠিক আছে, এর ফলে মানুষের মানে সাধারণ জীবন যাপন করাটাই খুব মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে। এই দূষণের সঙ্গে মানুষের যে কোন ধরনের দূষণের সঙ্গে মানুষের কোন ধরনের শারীরিক সমস্যা সম্পর্কিত, এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাইছি।
0: এখন দূষণ বললে তো মানুষ যে প্রকৃতিতে বাস করে, প্রতিবেশে বাস করে, সেই সেখানে এয়ার আছে, বাতাস আছে, জল আছে এবং মাটি আছে। এই প্রত্যেকটার দূষণের আলাদা আলাদা প্রভাব রয়েছে মানুষের জীবনে, নেতিবাচক প্রভাব। আপনি যদি আলাদা করে দেখেন যে এয়ার পলিউশনের কি এফেক্ট হতে পারে, আমরা সাধারণভাবে জানি যে এয়ার পলিউশন হলে হাওয়াতে, এয়ার পলিউশন মানেটা কি, মানে সেখানে হাওয়াতে ওই পার্টিকুলেট ম্যাটার 2.5 টু পার্টিকুলেট ম্যাটার 10 মাইক্রন সাইজের যে সমস্ত পার্টিকুলেট ম্যাটার যেগুলো
1: হ্যাঁ
0: সাসপেন্ডেড হয়ে থাকে, সেগুলো নানা রকমের অসুখ তৈরি করে। নাইট্রোজেনের যে অক্সাইড গুলো, সেই অক্সাইড নাইট্রোজেনের পরিমাণ বাড়তে শুরু করে, সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ে, ওজোনের পরিমাণ বাড়তে শুরু করে। এছাড়া যে বাড়তে শুরু করে হচ্ছে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, ভিওসি যেগুলোকে বলে, সেগুলো এনভায়রনমেন্টাল পলিউশনের আরেকটা মাত্রা যোগ দেয় আর কি। তো এখন অবশ্য পার্টিকুলেট ম্যাটার 5-10 এর পর্যায়ে আমরা পার করে এসেছি, এখন বড় পার্টিকুলেট ম্যাটার 30 বলা হচ্ছে, PM30 কত আছে, যদি আমরা মাপি PM2.5, PM10, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাব সেটার পরিমাণ এত বেশি। সেই জন্য আমরা সেগুলো ছেড়ে দিয়েছি, সেগুলো ছেড়ে আমরা PM30 মাপছি। তো এটা তো এয়ারটা তো এখন আর ইনহেলেবল নেই, সত্যি সত্যি যে আজকে সভ্য দুনিয়ায় এয়ারটা প্রকৃত অর্থে ইনহেলেবল নেই। সেটা ইনহেল করা মানে বিষ ইনহেল করা, এটা একটা বাস্তব কথা। এবং তার ফলে যে অসুখগুলোর কথা আমরা খুব সাধারণভাবে টেক্সট বইতে জানতে পারি,
1: হ্যাঁ
0: সেগুলো কিন্তু নগণ্য, যেগুলো জানতে পারি না সেটাই প্রধান। যেমন ধরুন আমরা জানি যে COPD হয়,
1: হ্যাঁ
0: ক্রনিক অবস্ট্রাকটিভ পারমানেন্ট ডিজিজ, সেটা খুব হয়, সেটা হয় নিশ্চয়ই, কিন্তু যে কথা আমাদের বলা হয় না যে এই যে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড গুলো আসলে কি, এগুলো হচ্ছে পেট্রো প্রোডাক্ট বার্ন করার যে প্রোডাক্ট গুলো, পেট্রোল পুড়ে গেলে কি হয়, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। তো সেই ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড গুলো আসলে কি, সেগুলো অর্গানিক মেটেরিয়াল এবং সেগুলো হাইলি কার্সিনোজেনিক, ভয়ঙ্কর কার্সিনোজেনিক। সেগুলো লাং ক্যান্সারে, আমরা সাধারণভাবে জানি সিগারেট খেলে লাং ক্যান্সার হয়,
1: হ্যাঁ হ্যাঁ
0: কিন্তু তার চেয়ে অনেক বেশি লাং ক্যান্সারের কারণ এই ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। তো সেটা হাওয়ার দিক থেকে বললে বলা যেতে পারে। এছাড়া আরো যেগুলোর কথা আমরা একদমই ভাবি না, বলি না, সেটা হচ্ছে যে ধরুন নিউমোকনিওসিস এর কথা আমরা বলি না, যে কারণ সেগুলো হচ্ছে তৃতীয় বিশ্বের অসুখ, সেগুলোর কথা টেক্সট বুকে আসে না। নিউমোকনিওসিস, সিলিকোসিস, অ্যাসবেস্টসিস, আমরা যদি বীরভূমের বিভিন্ন জায়গাতে যাই, মল্লারপুর টল্লারপুর যাই, সেখানে দেখবে,
1: হ্যাঁ
0: বাঁকুড়াতেও বহু জায়গাতে আছে, সেখানে পাথর খাদান,
1: হ্যাঁ
0: এবং এই পাথর খাদান পাথরগুলো ভাঙছে এবং সেই তার ডাস্ট গুলো উঠছে, যে লোকগুলো পাথর এনে ফিট করছে মেশিনটাতে, সেই লোকগুলোর লাঙে এই পাথর ভাঙা পাথরের গুঁড়ো গুলো গিয়ে সেটল করে যাচ্ছে, আর এগুলোকে লাং থেকে বের করে দেওয়ার মেকানিজম জানা নেই। ফলে এই লোকগুলো অনেক বেশি টিবি হওয়ার সম্ভাবনা বাড়ছে, ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা বাড়ছে, ইত্যাদি ইত্যাদি। সেগুলোর কথা আমরা খুব একটা কিন্তু আলোচনায় আনি না। এটাও একটা এনভায়রনমেন্টাল পলিউশনের, যা কথায় বলতে গেলে মানুষ সৃষ্ট সেই এনভায়রনমেন্টাল পলিউশনের একটা বড় দিক, এয়ার পলিউশনের দিক থেকে দেখতে গেলে সেটাও আমাদের ভাবার দরকার আছে। যদি আপনি
1: জলের
0: ওয়াটার
1: কথা
0: পলিউশন,
1: আসে, হ্যাঁ
0: যদি
1: হ্যাঁ
0: আপনি ওয়াটার পলিউশনের কথা বলেন, তাহলে সাধারণভাবে আমরা দেখবো সেখানে বলা হয় যে হেভি মেটাল পয়জনিং, অর্থাৎ মার্কারি, লেড, কোথাও কোথাও আর্সেনিকের কথা বলা হয়। কিন্তু এই জলের মধ্যে দিয়ে যে অজস্র কেমিক্যাল, এই এই সংখ্যাটা, পরিমাণটা শুনলে মাথা ঘুরে যাওয়ার মতো একটা বিষয়, সেটা হচ্ছে 3.1 বিলিয়ন পাউন্ড কেমিক্যাল

0: আজকে মানুষ পৃথিবীর জলে মিশিয়ে দিয়েছে, সেই জল কোনো না কোনো ভাবে মানুষের কাছে ফিরে আসে। 1.3 বিলিয়ন বললে ঠিক বোঝা যায় না, সহজ করে যদি আরো বলেন তাহলে 1.5 লাখ টন, 1.5 লক্ষ টন এই এই
1: এই কেমিক্যালস বিভিন্ন
0: এই সমস্ত
1: ধরনের, হ্যাঁ
0: কেমিক্যাল জলে মিশে গেছে, যেগুলোকে ডিস্ট্রয় করার কোনো ক্ষমতা মানুষের নেই, কিন্তু সে প্রতিদিন মিশিয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে গিয়ে এমন বাস্তবতা, যে বাস্তবতাতেই পৃথিবীতে ক্যান্সার একটা মহামারী, এবং এই ক্যান্সার মহামারীটা এই কেমিক্যালের কারণেই কিন্তু মূলত হচ্ছে। শুধু ক্যান্সার নয়, আরো কয়েকটা অসুখ আছে, যেমন ধরা যেতে পারে যে এই কেমিক্যাল গুলো যদি মানুষের শরীরে ঢুকে পড়ে পেস্টিসাইড সহ, তাহলে মানুষের শরীরে যে নর্মাল যে ইমিউনিটি প্রতিরোধ, রোগ প্রতিরোধের যে ক্ষমতা, সেই রোগ প্রতিরোধের ক্ষমতাটাই নষ্ট হয়ে যাবে, বিগড়ে যাবে, ডিস্টর্টেড হয়ে যাবে। সেই জন্য ক্যান্সার ছাড়া নানা রকমের অটো ইমিউন ডিসঅর্ডার, সেগুলো মানুষের শরীরে বেশি করে দেখা দিচ্ছে। তো কাজে ওয়াটার পলিউশনের ক্ষেত্রে এটা একটা বড় দিক যেটা অনেকেরই নজর এড়িয়ে যায়। আবার ধরো সয়েল পলিউশনের ক্ষেত্রেও যে জিনিসগুলো আমরা মিস করি, সেটা হচ্ছে সয়েল পলিউশনে আমরা ভাবি যে মাটিটার স্যালিনিটি বেড়ে যাচ্ছে, মাটিটার ইউরিয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে, কিন্তু এই যে অসংখ্য প্লাস্টিক যে যত্রতত্র ফেলে দেওয়ার কারণে আপনি যদি দেখেন যে মাটির ভেতর দিয়ে যে ওয়াটার পারফিউজ করে, যে ওয়াটার টেবল জলের যে স্তর, সেই স্তরটাকে ফিট করার যে ব্যবস্থা, সেই ফিট করার ব্যবস্থাটা নষ্ট হয়ে যাচ্ছে। তার ফলে নিচের ওয়াটার টেবিলটা ক্রমশ কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, এবং সেই ওয়াটার টেবিলটা কনসেন্ট্রেটেড হয়ে যাওয়ার কারণে সেখানে আর্সেনিকের প্রপোর্শনটা বেড়ে যাচ্ছে, হেভি মেটালের প্রপোর্শনটা বেড়ে যাচ্ছে। যখন সেটাকে সাবমার্সিবল কিংবা ডিপ টিউবওয়েল দিয়ে তোলা হচ্ছে, তখন কিন্তু সেটা বিষাক্ত জল। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তো নানা রকম অসুখ তৈরি করে, আমরা আমরা জানি হার্ট ডিজিজ তৈরি করে, এগুলো ক্যান্সার তৈরি করে, এগুলো ব্রেনে গিয়ে জমা হলে তো ডিমেনশিয়া, পার্কিনসনিজম, এইসব নানা রকমের অসুখ, যেগুলো অনেক দেরিতে হওয়ার কথা সেগুলো অনেক এগিয়ে আসে মানুষের জীবনে, অর্থাৎ প্রিপোনিং অফ দ্য ডিজিজ সেগুলো হতে থাকে আর কি।
1: এই
0: তো
1: প্রসঙ্গে আরেকটা কথা
0: সংক্ষেপে
1: জিজ্ঞেস
0: বললে,
1: করি, সেটা হচ্ছে যে এই যখনই আমি সয়েলের কথা বলছি, তখন স্বাভাবিকভাবেই আমাদের দেশে আমরা এগ্রিকালচার একটা খুব মানে যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভারতবাসীর জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে, তো এই পলিউশনটা সেইটাকে কিভাবে প্রভাবিত করছে?
0: এগ্রিকালচারকে আরো বেশি লাভজনক করার জন্যও তো এই পলিউশন গুলো হচ্ছে আসলে।
1: হ্যাঁ
0: এই যে এত কেমিক্যাল মাটিতে যাচ্ছে, সেটা তো এরকম নয় যে সেটা কেউ, ধরুন এক সময় ম্যালেরিয়া মারার জন্য ডিডিটি স্প্রে করা হতো, তো
1: হ্যাঁ
0: এখন আর ম্যালেরিয়া মারার জন্য ডিডিটি স্প্রে করতে হয় না, এখন এগ্রিকালচারাল প্রোডাকশনটাকে এনশিওর করার জন্য কেমিক্যাল স্প্রে করতে হয়, পেস্টিসাইড স্প্রে করতে হয়, কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে
1: ফার্টিলাইজার,
0: ভরিয়ে
1: হ্যাঁ
0: দিতে হয়। তো ফলে এগ্রিকালচার কে বাঁচিয়ে রাখার জন্যই এই জিনিসগুলোকে ইউজ করা হয়। এগ্রিকালচার যে তাতে অ্যাডভার্সলি এফেক্টেড হয় সেটা বটে, কিন্তু তার চেয়েও বড় কথা এগ্রিকালচার রিস্কটা অনেক বেশি অ্যাডভার্সলি এফেক্টেড হয়। এই সমস্ত জিনিসগুলো নন কার্সিনোজেন, যেমন ধরুন এখন ভারতবর্ষের চা বাগানে এখন এই গ্লাইফোসেট বলে একটা জিনিস ব্যবহার করা হচ্ছে, রাউন্ড আপ রেডি সিড ব্যবহার করা হচ্ছে, এবং সেই জিনিসটা যে ভয়ঙ্কর কার্সিনোজেন সেটা আমরা জানি না। আমরা ভাবি যে গ্রিন টি খাচ্ছি, গ্রিন টি খেলে হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট ভূমিকা আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওই গ্রিন টিটা যে অ্যাকচুয়ালি ইট ইজ ইমপ্রেগনেটেড উইথ লটস অফ গ্লাইফোসেট, উইচ ইজ ডেডলি কার্সিনোজেনিক, সে কথা আমরা ভুলে যাই। তো সেটা তো আমার মনে হয় যে একটা বিচার করে করার কথা। এগ্রিকালচার ইটসেলফ যদি আজকে এই পলিউশনের কারণ, এগ্রিকালচারকে যেভাবে আমরা আজকে বাঁচিয়ে রেখেছি,
1: হ্যাঁ
0: সেভাবে এগ্রিকালচারকে যদি বাঁচিয়ে রাখি, তাহলে মানুষের জীবনকে বাঁচিয়ে রাখা মুশকিল হবে।
1: আপনি যে সমস্যাগুলো কথা বললেন, হ্যাঁ এগুলো সবটাই তো একটা খুব মানে এমন সমস্যা যেগুলো সাধারণ মানুষের সমাধানের কোনো রাস্তা এর মধ্যে কি আছে?
0: না, সাধারণ মানুষের হাতে সমাধানের কোনো রাস্তাই সাধারণ মানুষের হাতে নেই, তবে সাধারণ মানুষকে কোনো না কোনো সময় এগুলো নিয়ে সচেতন হতে হবে। আজকে ধরুন যদি দেখেন যে গোটা পৃথিবী জুড়েই এই যে একটা অর্গানিক মুভমেন্ট,
1: হ্যাঁ হ্যাঁ
0: এই যে জিনিসটা শুরু হয়েছে, এটা তো সাধারণ মানুষের তৈরি করা একটা মুভমেন্ট।
1: হ্যাঁ
0: তারা এটা বুঝতে পারছে যে তারা যদি নিজেরাই না বাঁচে, তাহলে আর এগ্রিকালচার করেই বা কি লাভ। তার ফলে সাধারণ মানুষকে এগুলো বুঝতেই হবে, এটা না বুঝে তার বেঁচে থাকার রাস্তা কিচ্ছু নেই। যদি এটাকে উপর থেকে বলা হয় যে কেউ তার হয়ে ভেবে দেবে, তাহলে বিভিন্ন কোম্পানি আসবে, তারা বিভিন্ন কোম্পানি এসে তারা বলবে যে এগ্রিকালচারটাকে এমন ভাবে করো, জেনেটিক্যালি মডিফাই করে এগ্রিকালচারটাকে করো, তাতে এইসব জিনিসপত্র দিতে হবে না। কিন্তু জেনেটিক্যালি মডিফাই করে করতে, জেনেটিক মডিফাইড যে সমস্ত এগ্রিকালচারাল
1: ক্রপস,
0: প্র্যাকটিস আমরা
1: হ্যাঁ
0: দেখেছি,
1: হ্যাঁ
0: সেগুলো দে অন আর দেমসেলস কার্সিনোজেনিক।

0: যেমন ধরুন বিটি বিটি ব্রিনজেল, এই যে বিটি বেগুন,
1: বিটি
0: প্যাসিলাস
1: বেগুন, হ্যাঁ
0: থুমিনেন্সিস বেগুন যেটাকে
1: হ্যাঁ
0: বলা হয়, এটা তো প্রমাণিত যে ওটা মাউস মডেলেই ওটা কার্সিনোজেনিক ছিল। ওটা যখন আনা হয়েছিল
1: হ্যাঁ
0: তখন ওটা মাউস মডেলেই ইট ওয়াজ আ প্রুভেন কার্সিনোজেনিক, কিন্তু তা সত্ত্বেও সেটা তো বাজারে চলছে। সেটা এই কারণে পুশ ফ্যাক্টরটা, মার্কেটের পুশ ফ্যাক্টরটা খুব জরুরি, খুব বড় জিনিস। মার্কেটে যে পুশ করছে সেই তো আপনার মূল চেতনাটা তৈরি করে, মানুষের
1: হ্যাঁ
0: নির্ধারণ করে দেয়। এর বাইরে যারা থাকে তারা তো ফ্রিঞ্জ, তারা তো মার্জিন।
1: তো এইসব মার্জিনালাইজড মানুষ যারা, যাদের মানে হেলথ বেশি করে বিপন্ন হচ্ছে, ঠিক আছে, তো তাদের এই সংঘবদ্ধভাবে একটা প্রতিবাদ বা একটা আন্দোলন গড়ে তোলা, এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
0: হ্যাঁ,
1: কিন্তু
0: প্রতিবাদ আন্দোলনটা আমার বিচার্য বিষয় নয়, তবে এটা
1: হ্যাঁ
0: ঠিকই যে এটাকে বাদ দিয়ে বেঁচে থাকার যে নানা প্রকরণ আছে, সেই প্রকরণ গুলো সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা, সেইগুলোতে যত বেশি সম্ভব করে মানুষকে নিয়ে আসা যায় সেটা চেষ্টা করা, সেটা করা যেতে পারে। এবং সেটা আজকের দিনে, আজকের পৃথিবীতে ইনফরমেশনটা তো অত ক্যাপটিভেটেড নয়,
1: হ্যাঁ
0: ইনফরমেশনটা আপনি চাইলে পেতে পারেন
1: পেতে পারেন,
0: বিভিন্ন
1: হ্যাঁ
0: জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে। এই যে অল্টারনেটিভ ওয়ে অফ লাইফ, অল্টারনেটিভ ওয়ে অফ থিঙ্কিং, অল্টারনেটিভ ওয়ে অফ লাইফস্টাইল, এইগুলো কিন্তু এখন চেষ্টা করলে মানুষ জানতে পারে। ইউটিউবের কল্যাণেই হোক, ইন্টারনেটের কল্যাণেই হোক, সেগুলো আজকে পাওয়া যেতে পারে।
1: প্লাস্টিকের বদলে অন্য কিছুর ব্যবহার, যেগুলো মাটির সঙ্গে সাধারণভাবেই মিশে যায়,
0: হ্যাঁ, সেগুলো তো আছে, কিন্তু সেই সবগুলোর, ধরুন আপনি প্লাস্টিকের কথা বলছেন, আপনার বাড়িতে ফ্রিজ আছে, আপনি তো এই যে ফ্রিজের মধ্যে থাকা যে খাবারটা, এই
1: হ্যাঁ
0: খাবারটা যে ভয়ঙ্কর বিপজ্জনক এটা আমরা কেউ ভাবি না। রান্না করার পরে সেটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, ফ্রিজ থেকে বের করে সেটা আবার রান্না করে খেলাম, এই এবং সেটা রান্না করার সময় আবার আমরা মাইক্রোওভেন ইউজ করলাম, যেটা বেসিক্যালি রেডক্স এমিট করতে থাকে, উইচ ইজ আ কার্সিনোজেন। তো সেগুলো আমরা, তো আমরা তো সভ্যতার প্যারামিটার এগুলো করেই ফেলেছি। বাড়িতে একটা ফ্রিজ থাকতে হবে, একটা মাইক্রোওভেন না থাকলে ঠিক জাত থাকে না আর কি, সেগুলো তো করেই ফেলেছি। তার ফলে মার্কেটের এই পুশ ফ্যাক্টরটাকে ডিনাই করার ক্ষমতা মানুষের আছে কিনা আমি জানি না, তবে এটা ঠিকই যে এগুলোকে যদি ডিনাই করতে পারি আমরা, তাহলেও বেঁচে থাকা যায়, একটা সহজ জীবনে বেঁচে থাকা যায়, একটা খুব মডার্ন, সো কল্ড মডার্ন না হয়েও বেঁচে থাকা যায়, ভালোভাবে বেঁচে থাকা যায়। সেই ভালোভাবে বেঁচে থাকাটা সো কল্ড মডার্ন লাইফের চেয়ে বেটার বলেই মনে হয়, সেটা যদি আমরা বুঝতে পারি, আমরা অল্টারনেটিভ লাইফ বেছে নেওয়াটা খুব কঠিন কিছু নয়, সেটা হাতের কাছেই আছে।
1: আমরা তো বাতাস নিয়ে, মাটি নিয়ে অনেক কথা বললাম, কিন্তু ওয়াটার পলিউশন বা জল দূষণ ব্যাপারটাকে আমরা একটু এড়িয়ে গেলাম, তার সঙ্গে যে সাউন্ড পলিউশন ইত্যাদি, এগুলো আমরা আলোচনা একটু করতে পারি, তাই না?
0: খুবই দরকার, কারণ হচ্ছে যে আজকের পৃথিবীতে ডেফনেস এটা একটা বড় কারণ। তার কারণ হচ্ছে যে চারপাশে সাউন্ডের যে ডেসিবেলের মাত্রা, সেটা আমার মাত্রা ছাড়া হয়ে গেছে, যে তার ফলে ডেফনেস একটা, হিয়ারিং লস, সেটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কাজে সেটা ডেফিনেটলি সেটা একটা এনভায়রনমেন্টাল পলিউশনের পার্ট, এবং তার জন্য এই যে ডিজে সাউন্ড গুলো বানানো হয় চলে চলতে থাকে, শুধু ডিজে সাউন্ড চলতে থাকে তাই নয়, যে কানে একটা হেডফোন লাগিয়ে একটা সারাক্ষণ মিউজিক শোনে ছেলে মেয়েরা, আমরাও অনেক ক্ষেত্রে শুনি, তো সেগুলো কিন্তু এখন ইয়ারলি লসের একটা বড় কারণ। কাজে সেটাকেও আমার মনে হয় যে এনভায়রনমেন্টাল পলিউশনের একটা পার্ট হিসেবে দেখা উচিত। এছাড়া যদি আপনি ওয়াটার পলিউশনের কথা বলেন, তাহলে এটা তো প্রমাণিত যে ওয়াটার পলিউশন থেকে যদি আমরা বাঁচতে পারি, যেমন ধরুন জাপানে এক সময় গ্যাস্ট্রিক ক্যান্সারের খুব প্রাদুর্ভাব ছিল, গত 50-60 বছর আগেও জাপানে কিন্তু ভয়ঙ্কর রকম, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে, 50-60 বছর না, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের 10 বছর আগে, সেই সময় জাপানে কিন্তু ভয়ঙ্কর রকমের গ্যাস্ট্রিক ক্যান্সার হতো, এবং গ্যাস্ট্রিক ক্যান্সারের একটা ব্যাকটেরিয়াল অরিজিন আছে, একটা হেলিকোব্যাক্টার পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়া, তাকে ভাবা হয় যে সেটা গ্যাস্ট্রিক ক্যান্সারের জন্য কারণ, এবং সেটা জল থেকে আসে। জাপান যখন খুব এই পোর্টেবল ওয়াটার যখন জাপান ব্যবহার করতে শুরু করলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কিছুটা আগে থেকেই, তারপরে সেটা আরো নর্মালাইজ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, তো তারপরে কিন্তু জাপানে এই জিনিসটা বলা যেতে পারে যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনটাও এখন আর দেখা যায় না, এবং গ্যাস্ট্রিক ক্যান্সারের একটা ইনসিডেন্স সেটাও কিন্তু অনেকাংশে কমে এসেছে। এবং এই যে পেস্টিসাইড এবং প্লাস্টিকের কথা যে কথাগুলো হচ্ছিল, এইগুলো কি ক্ষতি করে, পেস্টিসাইড গুলো কি ক্ষতি করে, যেমন একটা তো ক্যান্সার তৈরি টরি ইত্যাদি ইত্যাদি, সেগুলো নিজেরাই সাংঘাতিক ভাবে অ্যান্টি সেল, সেল ডেস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি যাদের আছে, বিষয় শুধু মানুষের সেলকেই তারা ধ্বংস করে না, তারা মানুষের শরীরের ভেতরে

0: বিশেষ করে মানুষের অন্ত্রে মানে
1: হ্যাঁ
0: ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র বলে যে অংশগুলোকে বলা হয়, যে পাইপগুলো, ফুড পাইপ,
1: হ্যাঁ
0: সেই ফুড পাইপের মধ্যে যে বিপুল সংখ্যক
1: উপকারী
0: মাইক্রোবিয়াম
1: যে হ্যাঁ
0: থাকে,
1: হ্যাঁ
0: হ্যাঁ, সবটাই উপকারী।
1: হ্যাঁ
0: 97% তার উপকারী। হ্যাঁ, তার মধ্যে ওরকম উপকারী অনুপকারী ভাগ করার কোনো দরকার নেই, সেটা উপকারী।
1: হ্যাঁ
0: এবং সেটা উপকারী এই সেন্সেও যে দে ডিটারমিন ইউর ইমিউন স্ট্যাটাস ইন ইউর বডি।
1: হ্যাঁ
0: সেই ব্যাকটেরিয়া গুলো, ভাইরাস গুলো, ফাঙ্গাস গুলো থাকার কারণে কিন্তু আপনার শরীরে ইমিউনিটিটা তৈরি হয়, প্রতি মুহূর্তে সেটা তৈরি হয় না এবং সেটা রিনিউড হতে থাকে। তো এই পেস্টিসাইড গুলো একটা কন্ডিশন তৈরি করে যাকে আজকাল বলাই হয় যে ডিসবায়োসিস, অর্থাৎ আপনার শরীরের যে মাইক্রোবায়োম সেই মাইক্রোবায়োমটাকে ধ্বংস করে দেয়। এবং আজকের পৃথিবীতে তো এটা ঠিক যে ক্যান্সারকে এরকম ভাবে ভাবাই হয় যে ক্যান্সার ইজ এ প্রোডাক্ট অফ ডিসবায়োসিস, অর্থাৎ ডিসবায়োসিস থেকে যে আপনার ইমিউন সার্ভাইলেন্স মানুষের শরীরে থাকে, প্রতিদিন যে আপনার শরীরে ক্যান্সার সেল তৈরি হয় এবং সেগুলো ধ্বংস করে দেওয়ার যে প্রক্রিয়াটা যেটা ইমিউন সেলগুলো করে সেটা নষ্ট হয়ে যায়, তার ফলে সেগুলো দীর্ঘ জীবন পায়, সেগুলো চারদিকে ঘুরে বেড়ায় এবং তার ক্লোনাল এক্সপ্যানশন হয় এবং টিউমার তৈরি হয়। তো ফলে এই জল দূষণের সঙ্গে এটাও ভীষণ ভাবে জড়িয়ে থাকা একটা বিষয়,
1: আচ্ছা,
0: শুধু
1: একটা
0: ক্যান্সার
1: প্রশ্ন
0: নয়।
1: করি আপনাকে এই প্রসঙ্গে, সেটা হচ্ছে ধরুন আজকাল এই মধ্যবিত্ত যে পরিবারগুলোতে, সেখানে জল দূষণ আটকানোর জন্য নানা ধরনের, নানা দামের, মানে নানা রেঞ্জের ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করা হয়, এগুলো কি এই জল দূষণটাকে কিছুটা হলেও আটকাতে পারে?
0: এই ওয়াটার পিউরিফায়ার গুলো বেসিক সমস্যাটা হচ্ছে যে এরা জলের মধ্যে যে সমস্ত প্রোটোজোয়া আছে যেগুলো আজকে ডায়রিয়ার কন্ডিশন তৈরি করে, সেই প্রোটোজোয়া গুলোকে কিছুই করতে পারে না, ভাইরাস গুলোকে কিছুই করতে পারে না। তারা যেটা করে জলের যে ডিজলভড যে মিনারেল কম্পোনেন্টটা,
1: হ্যাঁ
0: টিডিএস বলে যেটাকে, সেই টিডিএস টা কমিয়ে দেয়। সাধারণভাবে খুব টিডিএস টা কমিয়ে দেওয়ার ফলে যেটা হয়, মিনারেল ডেফিসিয়েন্সি হয় শরীরের জন্য। ধরুন টিডিএস বলা হয় যে 250 থেকে 300 টিডিএস, এটা হচ্ছে হেলদি টিডিএস।
1: হ্যাঁ
0: এই সমস্ত যে আরো টারো হ্যানত্যান ইত্যাদি এরা সবাই করে কি 100-এর নিচে নামিয়ে দেয় টিডিএস টাকে। তার ফলে এই জলটা অ্যাকচুয়ালি ইম্পভারিজ জল, এই জলটা হেলদি জল নয়, এই জলটা মানুষের হেলথে সুবিধে কিছু করে না, কারণ এরা না ভাইরাস মারতে পারে না প্রোটোজোয়া মারতে পারে, শুধুই যেটা করে যেটা প্রয়োজনীয় জিনিস ছিল সেই টোটাল ডিজলভ যে সলিউট সেই সলিউটের পরিমাণটাকে কমিয়ে দেয়, কমিয়ে দিয়ে আলটিমেটলি ক্ষতিই করে, লাভ কিছু করে বলে আমার মনে হয় না।
1: আচ্ছা, খুব যে একটা ট্র্যাডিশনাল ওয়াটার পিউরিফাইং সিস্টেম ছিল বালি টালি ইত্যাদি দিয়ে, সেগুলো কি এক্ষেত্রে কিছুটা কার্যকরী হতে পারে?
0: এক্ষেত্রে কিছুটা না, সেটাই তো কার্যকরী বিষয় জিনিস,
1: হ্যাঁ
0: সেটাই কার্যকরী জিনিস, কারণ সেখানে ওই টিডিএস টাকে কমানোর চেয়ে
1: হ্যাঁ
0: টিডিএস টা কখনোই অতটা কমানো সম্ভব হতো না। সে তারপরে সেখানে যে টোটাল ডিজলভ যে মেটেরিয়াল গুলো থাকে সেগুলো থেকে যেত, সেগুলোর হেলথ বেনিফিট গুলো পাওয়া যেত এবং হয়তো সেগুলো ব্যাকটেরিয়া ভাইরাস মারতে পারতো না। আসলে ব্যাকটেরিয়া ভাইরাস মারাটা খুব বেশি তো কাজের কিছুও নয়, খুব যে মেরে ফেলে লাভ আছে তাও নয়, কারণ ওই যে ব্যাকটেরিয়া ভাইরাস গুলোকে মেরে কি সমাধান নেই, ওগুলোকে একটা ব্যালেন্সের মধ্যে রাখতে পারলে তাহলে একটা সমাধান আছে, হেলথ কন্ডিশন তৈরি হয় তাতে। মেরে ফেলতে গেলে যেটা হয় যে হেলদি জিনিসগুলো মরে যায়,
1: মরে যায়। হ্যাঁ
0: হেলদি জিনিসগুলো মরে গেলে কখন কোন একটা পার্টিকুলার ব্যাকটেরিয়া প্যাথোলজিক্যাল হয়ে উঠে

0: হ্যাঁ
1: সেই জন্য একটা মডারেট লেভেলের পিউরিফাইড ওয়াটার নিশ্চয়ই দরকার। কিন্তু আবার এট দি সেম টাইম সেখানে এই যে টোটাল ডিজলভ যে সলিউট, এই সলিউটের পরিমাণটা সাংঘাতিক কমিয়ে দিলে তার একটা নেগেটিভ তো হয়।
0: মানে আপনার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যতটা সম্ভব আমরা এই যন্ত্রপাতি ইত্যাদি নির্ভর জীবন কম মানে যাপন করব, যতটা আমরা প্রকৃতির কাছাকাছি থাকব এবং সাধারণ জীবন যাপন করব, ততটাই আমরা এইসব এনভায়রনমেন্টাল যে হ্যাজার্ডস এগুলো থেকে কিছুটা হলেও মুক্ত হতে পারবো।
1: কারণ এনভায়রনমেন্টের কাছাকাছি না গেলে এনভায়রনমেন্ট আপনাকে শেখাবে না কি করে আপনি বাঁচতে পারেন। আপনি যত বেশি এনভায়রনমেন্ট থেকে দূরে চলে যাবেন তত বেশি আপনার শরীর, ওই যে যে আপনার শরীর সম্পৃক্ত হয় কি দিয়ে, আপনার শরীরে যদি 3.4 ট্রিলিয়ন নর্মাল সেল থাকে তাহলে 3.9 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থেকে মুক্ত দেওয়া থাকে, তাহলে এই যে 3.9 ট্রিলিয়ন যেটা আপনার নর্মাল সেলের সংখ্যার চেয়ে বেশি সেই

0: আপনার শরীরকে একভাবে বলা যেতে পারে নির্ধারণ করে রেখেছি। হ্যাঁ,
1: হ্যাঁ
0: তো এটা সেই আলতুসারের ভাষায় বললে বলা যেতে পারে ইউ আর ওভার ডিটারমিন্ড বাই আ পপুলেশন অফ মাইক্রোবিয়াম। সেই ওভার ডিটারমিনেশনটা আপনি যদি ইগনোর করেন তাহলে ইউ আর অ্যাকচুয়ালি ইগনোরিং হেলথ অফ ইউর ওন এক্সিস্টেন্স, অফ ইউর ওন বডি।
1: অনেক ধন্যবাদ আপনাকে।
0: থ্যাংক ইউ।
1: হ্যাঁ, আমরা এতক্ষণ অত্যন্ত মূল্যবান একটা আলোচনা শুনলাম। আবার সেই একই কথা বলতে হচ্ছে, বাঁচতে গেলে ফিরে যেতে হবে প্রকৃতির কাছে। সব সময় আমরা একটা কথা মনে রাখি, উষ্ণতা বাড়ুক সম্পর্কের, পৃথিবীর নয়। সুস্থ থাকুন এই অনুষ্ঠানে। আজকে আমরা অনেকগুলো প্রয়োজনীয় কথা শুনলাম। আজকে আর একদমই বেশি সময় নেই, আবার আপনাদের সঙ্গে কথা হবে। আজকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমনা সেনগুপ্ত, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।

শুনলেন অনুষ্ঠান সুস্থ থাকুন, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ। শ্রোতা বন্ধুদের এখন জানাব চলতি অধিবেশনের বাকি কিছু অনুষ্ঠান সম্পর্কে। 6:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ। ভক্তিগীতি 6:40, দ্বিজেন্দ্রগীতি 6:55, 7:10 চিঠিপত্র পাঠের আসর আজ সন্ধ্যায়। 7:30 বিজ্ঞাপনী অনুষ্ঠান। 102.2 MHz অন্যদিকে 102.2 MHz FM প্রচার তরঙ্গে শুনবেন ICC মহিলা T20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচের ধারা বিবরণী, যেটি লন্ডনের লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে। নিউজ অন এআইআর অ্যাপে 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, 8:05 এবং 10 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজিতে সংবাদ, 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10:00 অনুষ্ঠান যুবজগৎ, 10:30 হিন্দি ছায়াছবির গান চিত্রগীত, 102.2 MHz FM শুনবেন T20 মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ধারা বিবরণী একদম শেষ পর্যন্ত। অন্যদিকে নিউজ অন এআইআরএ অনুষ্ঠান শেষ হবে রাত 11:00। শুনলেন চলতি অধিবেশনের বাকি কিছু অনুষ্ঠান সম্পর্কে। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবহাওয়া প্রধানত শুষ্ক ছিল, বৃষ্টিপাত হয়নি। পরবর্তী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রবি থেকে শনিবার পর্যন্ত জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী 7 দিনের আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে রবি থেকে শনিবার পর্যন্ত জেলার দুই একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চাষি ভাইদের জন্য পরবর্তী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী 5 দিনে চাষি ভাইদের জন্য

আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, জেলার দুই একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়া।

0: রাজ্য সরকার প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প চালু করতে চলেছে। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে গতকাল বাগিচা শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই প্রকল্পে 313 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে শ্রমিকদের শিক্ষা খাতে 177 কোটি, স্বাস্থ্য সুরক্ষায় 72 কোটি এবং শ্রমিকদের আশ্রয় যোজনায় 63 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সৌর বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, শৌচাগার সহ পাহাড়ি এলাকায় 88টি প্রকল্প এবং সমতলে 233টি বিশ্রামাগার তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্যে পুনরায় প্রধানমন্ত্রী জনবিকাশ কর্মসূচি চালু হতে চলেছে। কেন্দ্র সম্প্রতি এই প্রকল্পের বকেয়া 65 কোটি টাকা মিটিয়ে দেওয়ায় এই কর্মসূচি রূপায়নে আর কোনো প্রতিবন্ধকতা রইল না। উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসা পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন কেন্দ্র, বিদ্যালয়, পানীয় জল, বিভিন্ন মহিলা কেন্দ্রিক প্রকল্পের মতো অন্যান্য জনপরিকাঠামো গড়ে তোলা হয়। এই কর্মসূচিতে আগামী দিনে রাজ্যে কি ধরনের কাজ করা যেতে পারে কেন্দ্র তার বিস্তারিত তথ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের কাছে চেয়ে পাঠিয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতায় পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তার প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেওয়ার কথা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ধপধপি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় বছর 12 এক নাবালিকার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের জেরে গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, গতকাল বিকেলে খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। একটি পুকুর থেকে আজ সকালে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, 4 ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘণ্টায় এটি ওড়িশার বালাসোরের কাছে এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে উত্তর ওড়িশা, উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে রাজ্যের উপকূলীয় এবং পশ্চিমের জেলাগুলিতে আগামী 24 ঘণ্টায় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। মৎস্যজীবীদের 7 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর শুনবেন সন্ধ্যে 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানে যাব, তবে তার আগে বিজ্ঞাপন।
2: জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.moh.fw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

অনুপ ঘোষালের কণ্ঠে এই গানটির সঙ্গে সঙ্গেই শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দ্বিজেন্দ্রগীতি। প্রথম শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দ্বিজেন্দ্র গীতি। এবারের শিল্পী ইন্দ্রাণী রায়চৌধুরী।

এই গানটি সঙ্গে সঙ্গেই শেষ হলো বিভিন্ন শিল্পীর কণ্ঠে দ্বিজেন্দ্র গীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: ১০ লাখের লটারি জিতেছি আমি। পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা 139 রেল লেন সরণি কলকাতা 13।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়। আজ সন্ধ্যার আসরে উপস্থাপনায় রয়েছি আপনাদেরই বন্ধু আমি, কাউসার জামান। বন্ধুরা, আজ সন্ধ্যার আসরের চিঠিতে যাব, তবে তার আগেই প্রথমেই শুনে নেব জুলাই মাসের আজ সন্ধ্যার বিষয়। ছেলেবেলার সহজপাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালোবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, কিংবা চরিত্রহীন বা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনি আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি, কার লেখায় সেটি পড়েছিলেন, লিখুন 150 শব্দে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যার আসরে। জুলাই মাসের আজ সন্ধ্যার বিষয়, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী লেখার ঠিকানা আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। মেলেও লিখতে পারেন, আমাদের ইমেল আইডি akashvanimurshidabad@gmail.com। তো বন্ধুরা, নিশ্চয়ই শুনলেন জুলাই মাসের বাকি দিনগুলোতে লিখবেন কোন বিষয়ে। হ্যাঁ, বিষয় বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। এ বিষয়ে আজকের প্রথম চিঠি, প্রথম চিঠি পাঠিয়েছেন সর্বেশ্বর পাল, উমাঙ্গন মাহেশ হুগলি থেকে লিখেছেন। চলুন দেখি আমাদের হুগলির বন্ধু কি লিখছেন। এই জুলাইয়ের তোমার বিষয় ভাবনাই বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। সাথী, আমি বিশ্বকবিকেই সবথেকে বেশি মানবিক বলেই মান্যতা দিয়ে থাকি।

তাই তাঁর বাণীকেই দৈববাণীর মর্যাদা দিয়ে থাকি। তা আনন্দে, বেদনায়, পরিচয়ে বা বিপর্যয়ে সর্বত্রই। প্রথমত, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দ্বিতীয়ত, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। তৃতীয়ত, তবু বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না বাঁখা। চতুর্থত, ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং ভাং ভাং কারা, আঘাতে আঘাত কর, আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আরও আছে, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। উদাহরণের তালিকা শেষ করে সবাইকে মাহেশের রথযাত্রার নিমন্ত্রণ জানিয়ে বার্তার অবসান করলাম। এ বলেই শেষ করেছেন সর্বেশ্বর পাল, লিখেছেন উমাঙ্গন মাহেশ হুগলি থেকে। ধন্যবাদ বন্ধু, ভবিষ্যতেও আপনার চিঠির প্রত্যাশাই। পরের চিঠিতে যাব, তবে তার আগে শুনব এই গানখানি।

গানের পরে আবারও চিঠিতে যাব, তবে তার আগে আরও একবার বিষয়টি জেনে নেব। বন্ধুরা, একটু নতুন ধরনের বিষয় জুলাই মাসের জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা লিখুন নতুন এই বিষয়ে। বিষয়টি আরও একবার আপনাদের কাছে স্মরণ করিয়ে দিচ্ছি। ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালো বেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী, অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, কিংবা চরিত্রহীন বা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনি আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি, কার লেখায় সেটি পড়েছিলেন, লিখুন 150 শব্দে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যার আসরে। তাহলে বন্ধুরা, জুলাই মাসের আজ সন্ধ্যার আসরে লেখার বিষয় রইল বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। এ বিষয়ে বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী লেখার ঠিকানা আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। ইমেলেও লিখতে পারেন, ইমেল আইডি akashvanimurshidabad@gmail.com। বন্ধুরা, বিষয় তো পরিষ্কার হলো, এবার লিখুন চটপট আমাদের দপ্তরে। চলে যাব দ্বিতীয় তথা শেষ চিঠিতে। আজকের দ্বিতীয় চিঠি লিখেছেন মনামি দলুই, পূর্ব মেদিনীপুর জেলা, বৃন্দাবনপুর, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের বৃন্দাবনপুর থেকে লিখেছেন মনামি দলুই। চলুন দেখি আমাদের পূর্ব মেদিনীপুরের বন্ধু কি লিখছেন। জীবনের নদী কখনো শান্ত, কখনো প্রলয়ঙ্করী। যখন আকাশ ভেঙে বিপর্যয় নামে, যখন চারিদিকের সব আলো নিভে যায়, তখনই অন্তরের সবচেয়ে গভীর প্রদীপটি জ্বলে ওঠে। এর নাম সাহস। বিপর্যয় জীবনের সেই নিষ্ঠুর শিক্ষক, যে কোমলতা নয়, ভাঙন দিয়ে গড়ে। বিপদের মাঝে লুক্কায়িত আত্মবিশ্বাস। ভেঙে পড়া মানেই পরাজয় নয়, আবার উঠে দাঁড়ানোর প্রস্তুতি। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। বিপর্যয়ের দিনে এই মন্ত্র কানে বাজে, কারণ সাহস মানে অন্ধকারে নিজেকে খুঁজে পাওয়া। বিপর্যয়ের সময় না গুটিয়ে বলতে হয় আমিই পারব, এটিই সবচেয়ে বড় শক্তিশালী বাণী। সাহস আসলে নীরব সংকল্প, যা ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে বলে উদ্ধরেদাত্তনাং, অর্থাৎ নিজেই নিজেকে উদ্ধার করতে হয়, কেউই পাশে থাকে না। বিপর্যয় আমাদের ভাঙলেও সাহস নুইয়ে পড়তে দেয় না। বিপর্যয় শেষে নতুন ভোর হয়, কিন্তু পরিত্রাণ পাওয়া মানুষটা থেকে যায় আরও গভীর, স্থির, অজেয় হয়ে। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে কর জয়। এবলেই শেষ করেছেন মনামি দলুই, লিখেছেন পূর্ব মেদিনীপুর থেকে। ধন্যবাদ বন্ধু, ভবিষ্যতেও চিঠি পাব এই প্রত্যাশা রইল। চলুন শোনা যাক আরও একটি গান।

শ্রোতা বন্ধুরা, সময় প্রায় শেষের দিকে, যেতে যেতে আরও একবার স্মরণ করিয়ে দিই জুলাই মাসের আজ সন্ধ্যার বিষয়। ছেলেবেলার সহজপাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালোবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কিংবা চরিত্রহীন, বা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনি আরও কত শত লেখক লেখিকার বাক্য ছন্দ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি, কার লেখায় সেটি পড়েছিলেন? লিখুন 150 শব্দে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যার আসরে। তাহলে বন্ধুরা, জুলাই মাসের আজ সন্ধ্যার বিষয় বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। লিখুন আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। ইমেলেও লিখতে পারেন, ইমেল আইডি akashvanimurshidabad@gmail.com। তো বন্ধুরা, বেশি বেশি করে চিঠি লিখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আপনাদেরই বন্ধু আমি কাউসার জামান, নমস্কার। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

0: তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
1: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা। কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনও কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
2: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বণ্টনকে সমর্থন করুন।
1: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসুন, নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
0: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
4: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন কলকাতা কেন্দ্রের খবর।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে

0: এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মহারাষ্ট্রে আজও ভারী বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত, গাছ পড়ে একজনের মৃত্যু। লর্ডসে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প এমজি এনআরইজি এর উত্তরসূরি হিসেবে ভিবিজি রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, এমজি এনআরইজি এর বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিবিজি রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর হয়েছে।
1: মনরেগা কো পুরে দেশ মে লাগু করনে মে 3 সাল লাগে থে, লেকিন মুঝে আপ সব পর গর্ব হ্যায়, 1 সাল 2 সাল নেই, পহলে দিন হি বিকশিত ভারত জি রাম জি যোজনা এক সাথ পুরে দেশ মে লাগু হো গই। 100 দিন নেই, আব 125 দিন রোজগার, 5 সাল মে 7.5 লাখ করোড় সে জ্যাদা কি রাশি 2,86,000 পঞ্চায়েতো মে ঠিক সে লগ গই, তো গাঁও সম্পূর্ণ বিকশিত হো জায়েঙ্গে, সমৃদ্ধ আর বিকশিত গাঁও কা নির্মাণ হো জায়েগা।
0: কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপতকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হয়, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো পর্যালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন যে দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার নতুন সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য তাকে ধন্যবাদ জানান। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্বসম্পন্ন বিষয়গুলোর ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবার অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ ভারতীয় মজদুর সংঘ এবং এর সহযোগী কর্মচারী সংগঠনগুলোর একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং প্রশাসনিক সংস্কার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রাতিষ্ঠানিক আলোচনার মাধ্যমে সরকারি কর্মচারীদের পরিষেবা সংক্রান্ত বিষয়গুলো সরকারের নজরে আনার ক্ষেত্রে কর্মচারী সংগঠনগুলোর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন ডক্টর সিং। মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সুশাসনকে শক্তিশালী করে এবং সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন সমস্যার সময়োপযোগী সমাধানে সহায়তা করে। সরকারি কর্মচারী কেন্দ্রিক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য প্রতিনিধি দলটি মন্ত্রীর প্রশংসা করেন। বিশেষ করে অর্ডিন্যান্স ফ্যাক্টরির প্রায় 65,000 প্রাক্তন কর্মীকে নিয়মিত সরকারি চাকরিতে পুনর্বহাল করার সিদ্ধান্তের বিষয়টি তারা বিশেষভাবে উল্লেখ করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। তিনি আরও জানান, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণী সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী এ বিষয়ে জানান।

0: যখন প্রাইম মিনিস্টার আসবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবানতাড়া ইয়ার অফ এডুকেশন এক্সচেঞ্জেস ইনগ্রেট করব। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন, আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন। ইন্দোনেশিয়া থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন, আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতনটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে একটু পরিবর্তন হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পর তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সবশেষে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাট, কাচ্ছ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। IMD জানিয়েছে, আগামী 4 দিনের মধ্যে উত্তর আরব সাগরের আরও কিছু অংশ, গুজরাট, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশ এবং রাজস্থানের আরও কিছু এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। IMD জানিয়েছে, আগামী 2-3 দিন দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও চণ্ডীগড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মারাঠাওয়াড়া, দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে আজও ভারী বৃষ্টি চলতে থাকায় সাধারণ জনজীবন ব্যাহত। রায়গড় জেলায় খেলোলির কাছে আদর্শী জলপ্রপাতে হঠাৎ জলস্তর বেড়ে যায়। পুলিশ 10 থেকে 12 জন পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে। বর্ষাকালে নদী, জলপ্রপাত ও অন্যান্য জলাশয় থেকে দূরে থাকার জন্য কর্তৃপক্ষ জনসাধারণকে পরামর্শ দিয়েছে। মুম্বাইয়ে আজ বিকেলে ভারী বৃষ্টির সময় কুরলায় একটি দোকানের ওপর গাছ পড়ে 63 বছরের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। BMC জানিয়েছে, শহর জুড়ে গাছ পড়ে যাওয়ার 64টি এবং দেওয়াল বা আংশিক বাড়ি ধসে পড়ার 8টি ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টি ও তীব্র দমকা বাতাসের কারণে বিমান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ভারী বৃষ্টি ও দমকা বাতাসের কারণে আজ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রায় 1 ঘন্টার জন্য রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামী আজ চম্পাওয়াত জেলার তানাকপুর থেকে চলতি বছরের কৈলাস মানসরোবর যাত্রার সূচনা করেন। 49 জন তীর্থযাত্রীর প্রথম দলে 34 জন পুরুষ ও 15 জন মহিলা রয়েছেন এবং তাদের সঙ্গে একজন চিকিৎসকও আছেন। ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ ভয়াবহ ভূমিকম্পে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। রড্রিগেজ বলেন, ভেনিজুয়েলা আবার নতুন করে তৈরি হবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি উল্লেখ করেন, ব্রিটেন, কাতার, ফ্রান্স, ভারত, বার্বাডোস, ব্রাজিল ও আর্জেন্টিনার উদ্ধারকর্মীদের অমূল্য অবদান এই দুঃসময়ে ভেনিজুয়েলার প্রতি তাদের সংহতির প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ দেশটি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। লর্ডসে মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1টায়। অন্যদিকে গতকাল রাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় গত রাতে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে VBG রামজের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকা সহায়তা অনুমোদন করেছেন। কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 8:30 পত্রপাঠ রোগ বিদায়, প্রযোজনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এ মাসের গান 8:55 শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, কথা ও সুর আর্য চৌধুরী। রাত 9টায় শিক্ষাঙ্গন থেকে, ফুলিয়া শিক্ষানিকেতন থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। সুদীপ চট্টোপাধ্যায়ের কণ্ঠে শ্যামা সঙ্গীত থাকছে 9:30। গিটার শিল্পী গীতা দেব। রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা রাত 10টায়। আজ শুনবেন বাঁশি শিল্পী পণ্ডিত কৈলাস চন্দ্র শর্মা। এটি আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। দেবাশিস রায়ের পরিবেশনায় লোকগীতি রাত 11টায়। 11:10 বাংলা ছায়াছবির গান ও আধুনিক গানের অনুষ্ঠান।

সঞ্জয়দা প্রচার তরঙ্গে রাত আটটায় হিন্দি ছায়াছবির গান, নানা রঙের গান, আটটা বেজে পনেরো মিনিটে, আটটা বেজে তিরিশ মিনিটে স্পটলাইটের বাংলা রূপান্তর, স্পটলাইট নটা বেজে ষোলো মিনিটে, নটা বেজে তিরিশ মিনিটে হিন্দিতে জাতীয় রূপক অনুষ্ঠান, দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন উইশ আ সং, হিন্দি ছায়াছবির গান এগারোটা বেজে দশ মিনিটে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। স্থানীয় সংবাদ একটু পরে।
1: কমপ্রিমিয়াম জ্যাদা বোনাস আপনোকে লিয়ে সবসে সহি আরপিএলআই इससे बेहतर कुछ नहीं।
2: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस आरपीएलआई की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।
3: प्लेटफॉर्म
4: नंबर 2
3: से चलने वाली
5: सुपर फास्ट
3: एक्सप्रेस के यात्रियों
5: दीदी तो के नो एटा के मोबाइल तो चार्ज करता हूँ
4: বুদ্ধিতে চার্জ দে।
6: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
4: দেখলি
5: বাবা, দাঁড়াও আমি পে করছি, সিগন্যালই নেই।
6: এবার কি করবে?
5: আছে তো ফ্রি ওয়াইফাই।
4: বোকা, সুধরে যা।
6: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
5: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
6: আরবিআই এ কথা বলে,
7: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
8: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, একমাত্র যোগ্যরাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বলে রাজ্য সরকার আবারও জানিয়েছে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য আগামীকাল রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুর হাট এলাকায় এক নাবালিকার রহস্যজনক মৃত্যুর পর গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। চার দুষ্কৃতী মেয়েটিকে অপহরণ করে গণধর্ষণের পর খুন করেছে বলে পরিবারের অভিযোগ। রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাস ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জাকার্তায় ভারতীয় রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ায় আগামী 24 ঘণ্টা উপকূলীয় ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভারায় আবারও জানিয়েছেন যে যারা যোগ্য একমাত্র তারাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কোচবিহারে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, যাদের নাম বাতিল করা হয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করা হবে, সার্ভের পরে যোগ্য প্রাপক ঠিক করা হবে। তিনি বলেন, রাজ্যের সরকার ক্ষমতায় আসার মাত্র কয়েকদিনের মধ্যেই প্রায় 137,000 মহিলাকে অন্নপূর্ণা যোজনায় অর্থ দেওয়া হয়েছে, আরও অনেকেই এই যোজনায় অর্থ পাবেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথোচিত মর্যাদায় আগামীকাল রাজনীতিবিদ শিক্ষাবিদ শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রাজ্য সরকার আগামীকাল ছুটি ঘোষণা করেছে। এই উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা, সংগঠন ও বিজেপির পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরভবনে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বিশিষ্টজনেরা। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে অমিত শাহ যোগ দেওয়ার কথা। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলি নিয়ে অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবারের অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ধপধপি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় বছর 12 এক নাবালিকার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের জেরে গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, গতকাল বিকেলে খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। একটি পুকুর থেকে আজ সকালে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, চার ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। কলকাতার আনন্দপুর এলাকার ত্রাস গুলশান কলোনির মোহাম্মদ ফিরোজ খান ওরফে মিনি ফিরোজকে তার সঙ্গী সহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইন সহ 37টি মামলা রুজু হয়েছিল, সেই মামলাতেই এই গ্রেপ্তারি। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের হত্যার সঠিক তদন্ত অবশ্যই প্রয়োজন এবং রাজ্য সরকারের সঠিক বিচার করবেই বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন। মূল অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দিলেও সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেই বলে শ্রী মজুমদার জানিয়েছেন। আজ সকালে কামারহাটিতে এক রক্তদান শিবিরে তিনি একথা বলেন। কোচবিহারের মধ্য শীতলখুচির দাসপাড়া এলাকায় আবাস যোজনার কাটমানির টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য বাবলু বর্মনের বাড়িতে কয়েকজন গ্রামবাসী টাকা ফেরতের দাবি নিয়ে যান বলে অভিযোগ। প্রথমে বচসা, পরে তা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনায় বাবলু বর্মনের ছেলে জখম হলে তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। শীতলখুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকার প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প চালু করতে চলেছে। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে গতকাল বাগিচা শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই প্রকল্পে 313 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে শ্রমিকদের শিক্ষা খাতে 177 কোটি, স্বাস্থ্য সুরক্ষায় 72 কোটি এবং শ্রমিকদের আশ্রয় যোজনায় 63 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয়ে সৌর বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, শৌচাগার সহ পাহাড়ি এলাকায় 88টি প্রকল্প এবং সমতলে 233টি বিশ্রামাগার তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 1927 সালের 12ই জুলাই কলকাতা থেকে রওনা দিয়ে আগস্ট মাসে কবি জাকার্তায় পৌঁছন। প্রায় 3 মাস তিনি ইন্দোনেশিয়ার বিভিন্ন শহর ভ্রমণ করেন। এই অঞ্চলে প্রাচীন ভারতীয় শিল্প সংস্কৃতির যোগসূত্র খুঁজে দেখা এবং বিশ্বভারতীর জন্য তহবিল সংগ্রহ ছিল তার এই সফরের মূল উদ্দেশ্য। রবীন্দ্রনাথের এই ইন্দোনেশিয়া সফরের সফরকে স্মরণীয় রাখতে ভারত ও ইন্দোনেশিয়া একাধিক উদ্যোগ নিয়েছে বলে জাকার্তায় ভারতীয় রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তকে জানিয়েছেন।
3: যখন প্রাইম মিনিস্টার আসবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশন এক্সচেঞ্জেস ইনগ্রেট করব। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন। ইন্দোনেশিয়া থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতনটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
8: কোন জাতি ও দেশের সামগ্রিক উন্নতিতে সাহায্য করবে এমন সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই সাংবাদিকদের প্রধান শর্ত বলে রাজ্যপাল আর এন রবি মন্তব্য করেছেন। সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য নারদ সম্মান প্রদান অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, প্রাচীন ভারতে দেবর্ষী নারদ জনসংযোগের প্রথম পথের সূচনা করেছিলেন।
9: Truth is not something that you can say absolute. I mean, absolutely spiritual, when you're talking about truth is Sanatana Satya. That's not that. When you are reporting something into the world, I'm talking about Sanatana Satya. You are reporting about certain development which might not have happened or which could have happened in a manner that is not being reported. The litmus test or acid test, I think, should be whether what I am reporting, is it in the interest of my nation or not.
8: রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী নারদমুনিকে বিশ্ব বার্তাবাহক হিসেবে বর্ণনা করে বলেন, আগামী দিনের সাংবাদিকরা এরকমই নির্ভীক ও সত্যদৃষ্ট সংবাদ পরিবেশন করবেন বলে তিনি আশাবাদী। বিশ্ব সংবাদ কেন্দ্র দক্ষিণবঙ্গের তরফে 5 জন সাংবাদিক রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, বিজয় আঢ্য, ভজনলাল গঙ্গোপাধ্যায়, রথীন্দ্রনাথ দত্ত এবং রঞ্জিত রায়কে জীবনকৃতি পুরস্কার এবং এছাড়া আকাশবাণীর সংবাদ পাঠক প্রবীর ভট্টাচার্য সহ আরও 12 জন সাংবাদিককে নারদ সম্মানে ভূষিত করা হয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এখন তা ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করছে। আগামী 24 ঘণ্টায় এটি ওড়িশার বালাসোরের কাছাকাছি এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে উত্তর ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
10: আমাদের রাজ্যে কিছুটা প্রভাব থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর কয়েকটা জেলা, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং কিছুটা কলকাতাও, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে শুরু করবে ছ তারিখ থেকে।
8: মৎস্যজীবীদের সাত তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুরুলিয়ার ঝালদা এক নম্বর ব্লকের হেঁসা হাতু অঞ্চলের তানাশি গ্রামে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে বাজ পড়ে মৃত্যু হল একজনের। বৃষ্টির সময় আজ বাজ পড়লে গুরুতর আহত হন মোহিত মাঝি নামে ওই ব্যক্তি। ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মোহিতকে মৃত ঘোষণা করেন। দীপিকা মাঝি নামে জখম আরেকজন চিকিৎসাধীন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে পুলিশ কমিশনারেট এলাকায় আজ আনুষ্ঠানিকভাবে চালু হল অত্যাধুনিক ট্রাফিক মার্শাল পরিষেবা। একই সঙ্গে রাজ্যে আগত দেশি বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে চালু করা হয়েছে চব্বিশ ঘন্টার ট্যুরিস্ট হেল্পলাইন নম্বর। শিলিগুড়ির মাল্লাগুড়িতে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। একমাত্র যোগ্যরাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বলে রাজ্য সরকার আবারও জানিয়েছে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য আগামীকাল রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর শুনবেন খেলার খবর 8:10।
11: ग्रामीण विकास मंत्री शिवराज सिंह चौहान ने विकसित भारत रोजगार और आजीविका गारंटी मिशन ग्रामीण 2025 के 1 जुलाई से सफलतापूर्वक लागू होने पर प्रसन्नता व्यक्त की है। केंद्रीय मंत्री ने वीडियो कॉन्फ्रेंसिंग के जरिए इस मिशन के अंतर्गत राज्यों के लिए 25,000 करोड़ रुपए की सहायता राशि जारी की। उन्होंने कहा कि मनरेगा को लागू होने में 3 साल से अधिक का समय लगा था, जबकि विकसित भारत जी राम जी को पूरे देश में सिर्फ 1 दिन में लागू कर दिया गया। सरकार ने तरल प्राकृतिक गैस एलएनजी की आपूर्ति से आपातकालीन पाबंदियां हटा ली हैं। यह निर्णय पश्चिम एशिया संघर्ष में युद्ध विराम के बाद होर्मुज जलडमरू मध्य से प्राकृतिक गैस की आपूर्ति फिर से शुरू होने के बाद किया गया है। पेट्रोलियम और प्राकृतिक गैस मंत्रालय ने एक अधिसूचना में कहा है कि प्राकृतिक गैस आपूर्ति नियमन आदेश 2026 में संशोधन किया गया है। इस बीच पेट्रोलियम निर्यातक देशों के संगठन ओपेक प्लस ने वैश्विक तेल बाजार की स्थितियों की समीक्षा के लिए आयोजित वर्चुअल बैठक के बाद इस वर्ष अगस्त से प्रतिदिन 188,000 बैरल तेल उत्पादन बढ़ाने पर सहमति व्यक्त की है। आज हुई बैठक के बाद जारी वक्तव्य में तेल उत्पादक समूह ने कहा कि यह निर्णय बाजार स्थिरता को बढ़ावा देने के उद्देश्य से लिया गया है। कौशल विकास और उद्यमिता मंत्रालय ने अपने प्रमुख राष्ट्रीय नवाचार मंच नवाचार मंत्र के लिए पंजीकरण की अंतिम तिथि 15 जुलाई तक बढ़ा दी है। मंत्रालय ने कहा कि देश भर के नवोन्मेषकों की अत्यधिक रुचि को देखते हुए यह निर्णय लिया गया है। मंत्रालय ने कहा कि आधिकारिक नवाचार मंत्र पंजीकरण पोर्टल पर अब तक हजारों इच्छुक उद्यमियों और नवोन्मेषकों ने पंजीकरण कराया है। केंद्रीय मंत्री ज्योतिरादित्य सिंधिया और मध्य प्रदेश के मुख्यमंत्री डॉ. मोहन यादव ने आज मध्य प्रदेश के शिवपुरी में रक्षा विनिर्माण संयंत्र की आधारशिला रखी। यह संयंत्र अडानी समूह द्वारा लगभग 2,500 करोड़ रुपए के निवेश से बनाया जाएगा। इस अवसर पर केंद्रीय मंत्री ने कहा कि आज शिवपुरी के इतिहास में एक नया अध्याय लिखा जा रहा है। उन्होंने इसे एक ऐतिहासिक कदम बताया। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर ने आज दोहा में कतर के प्रधानमंत्री और विदेश मंत्री मोहम्मद बिन अब्दुल रहमान बिन जासिम अस्सानी से मुलाकात की। दोनों नेताओं ने द्विपक्षीय सहयोग के विभिन्न पहलुओं, विशेष रूप से ऊर्जा, व्यापार, निवेश, संपर्क, सुरक्षा और जनसंबंधों की समीक्षा की। सोशल मीडिया पोस्ट में विदेश मंत्री ने कहा कि उन्होंने रणनीतिक साझेदारी को और गहरा करने के नए अवसरों पर विचार विमर्श किया। डॉ. जयशंकर ने भारतीय समुदाय की सुरक्षा तथा कल्याण सुनिश्चित करने के लिए कतर के प्रधानमंत्री को धन्यवाद दिया और पश्चिम एशिया संघर्ष तथा उसके प्रभाव पर उनके आकलन साझा करने की सराहना की। प्रधानमंत्री नरेंद्र मोदी कल इंडोनेशिया, ऑस्ट्रेलिया और न्यूजीलैंड की 6 दिन की यात्रा पर रवाना होंगे। श्री मोदी इंडोनेशिया के राष्ट्रपति प्राबोवो सुबियांतो के निमंत्रण पर जकार्ता जाएंगे। इस दौरान श्री मोदी श्री सुबियांतो के साथ द्विपक्षीय वार्ता करेंगे। प्रधानमंत्री मोदी की इंडोनेशिया यात्रा दोनों देशों के बीच वर्तमान संबंधों को मजबूती प्रदान करेगी और सहयोग के नए क्षेत्रों के द्वार खोलेगी। ब्रिटेन की सेना ने बताया कि लाल सागर में यमन के तट पर आज एक मालवाहक जहाज पर हमला हुआ। ब्रिटेन की यूनाइटेड किंगडम मैरीटाइम ट्रेड ऑपरेशंस UKMTO ने बताया कि यह हमला होदेइदा के पास हुआ, जो ईरान समर्थित हूती विद्रोहियों के नियंत्रण वाले क्षेत्र में है। UKMTO ने बताया कि जहाज के होदेइदा से 55 किलोमीटर दक्षिण पश्चिम में अज्ञात सशस्त्र हमलावरों द्वारा हमले की सूचना दी है। मामले की जांच की जा रही है, हालांकि अभी तक किसी भी समूह ने हमले की जिम्मेदारी नहीं ली है। महाराष्ट्र में लगातार हो रही तेज बारिश से जनजीवन प्रभावित है। मौसम विभाग ने मुंबई, ठाणे, पालघर, रायगढ़ और रत्नागिरी सहित कोंकण जिलों में अगले 24 घंटों के दौरान कई स्थानों पर मूसलाधार वर्षा का रेड अलर्ट जारी किया है। और खेलों में महिला T20 क्रिकेट विश्व कप के फाइनल में लंदन के लॉर्ड्स में ऑस्ट्रेलिया ने इंग्लैंड के खिलाफ मैच में टॉस जीतकर गेंदबाजी का फैसला किया है। उधर फीफा फुटबॉल विश्व कप के प्री क्वार्टर फाइनल में आज ब्राजील का सामना नॉर्वे से होगा। यह मैच भारतीय समयानुसार रात 1:30 बजे से न्यूजर्सी में खेला जाएगा। वहीं कल सुबह 5:30 बजे इंग्लैंड का मुकाबला मैक्सिको से होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
12: This is Akashvani. The news read by Abhineet Shukla. External Affairs Minister Dr. S. Jaishankar met Qatar Prime Minister and Foreign Minister Mohammed bin Abdul Rahman bin Jassim Al Thani in Doha today. Both the leaders reviewed various facets of bilateral cooperation, especially energy, trade, investments, connectivity, security, and people-to-people ties. In a social media post, External Affairs Minister said the two leaders explored new opportunities for deepening the strategic partnership. Union Minister of Agriculture and Rural Development Shivraj Singh Chauhan today released the first installment of over 25,000 crore rupees to the states under Viksit Bharat Guarantee for Rozgar and

0: মনোবিক্ষণ সুস্থ মনের ঠিকানা। নিবেদনের মনোবিক্ষণ রানীবাগান বহরমপুর।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত অনুষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনের ঠিকানা। মনোবিক্ষণ রানীবাগান বহরমপুরে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক মানের স্নায়ু ও মানসিক চিকিৎসা কেন্দ্র। এখানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞরা নিয়োজিত রয়েছেন মৃগী, নেশা, মানসিক অসুখ, স্নায়ু ও যৌন রোগের চিকিৎসাতে। এছাড়াও এখন এখানে বিভিন্ন অন্যান্য বিষয়ের ডাক্তারবাবুরাও বসছেন এক ছাদের তলাতে মনোবিক্ষণ পলিক্লিনিকে। মনোবিক্ষণ প্যাথোলজি এতদঞ্চলের বৃহৎ ল্যাবরেটরিগুলোর অন্যতম, যা NABL, CMC ভেলোর এবং এইমস নিউ দিল্লি দ্বারা গুণমান নিয়ন্ত্রিত এবং স্বীকৃত। মনোবিক্ষণ সুস্থ মনের ঠিকানা অনুষ্ঠানে আমরা প্রত্যেক এপিসোডে আলোচনা করি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে, বিভিন্ন অসুখ নিয়ে এবং তার প্রতিকার নিয়ে জনমনে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে।
0: মনোবিক্ষণ সাইকোলজি বিশদ জানতে ফোন করুন 7477799516। আবার বলছি 7477799516 এই নাম্বারে।
1: আজকে এরকমই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি আমি, ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী। আজকের বিষয় কোনো অসুখ নিয়ে নয়, রাদার কয়েকটা ভুল ধারণা বা ভুল ডায়াগনোসিস নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। সেই ভুল ডায়াগনোসিস বা ভুল ধারণা এবং সঠিক সেক্ষেত্রে কি হয় বা না হয় সেইটা নিয়ে, এক কথায় বলা যেতে পারে আজকের আলোচনা কিছু ভুল ধারণা নিয়ে। শ্রোতা বন্ধুরা, যখন এই কথাটি বলছি আজকের এই বিষয়টি নির্বাচন করবার সময়, আসলে মনে পড়ছে বিগত দিনে বহু এরকম রোগীর কথা যারা দীর্ঘদিন ধরে ভুগছেন বিভিন্ন সমস্যা, বিভিন্ন লক্ষণ নিয়ে, এবং তারা বিভিন্ন জায়গাতে চিকিৎসা করে সেরকম সুরাহা না পেয়ে যখন আমাদের কাছে আসছেন, আসার পর যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি যে ঠিক কী সমস্যা, তখন তারা বলছেন দুটো কথার যে কোনো একটা বা দুটোই কারো কারো ক্ষেত্রে। সেটা হচ্ছে এক, যে টাইফয়েড হয়েছে, টাইফয়েডে ভুগছি, আর একটা হচ্ছে ফ্যাটি লিভার হয়েছে বা লিভারে চর্বি জমেছে। প্রচুর মানুষ তারা ধারণা করেন যে তাদের যা কিছু সমস্যা তা এই ফ্যাটি লিভার বা এই টাইফয়েড, এই দুটোর একটার জন্য মূলত হচ্ছে বা তার জন্য দায়ী। মজার কথা, এই টাইফয়েডের দীর্ঘদিন ধরে চিকিৎসা করেও এদের কোনো সুরাহা হয় না। ফ্যাটি লিভারের জন্য দীর্ঘদিন তারা ওষুধ খাচ্ছেন, খেয়ে চলেছেন, কিন্তু মূল সমস্যা যেটা নিয়ে তারা প্রথম ডাক্তারবাবুর কাছে গেছিলেন, সেটা গ্রামের কোয়াক ডাক্তারবাবুই হন বা অন্য কোনো জেনারেল ফিজিশিয়ানই হন, মোদ্দা কথা সেই লক্ষণগুলো, সেই প্রাথমিক লক্ষণগুলো, সেগুলো কোনোটাই কিন্তু নিরাময় এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। টিপিক্যালি এই ধরনের মানুষদের জিজ্ঞাসা করলে পরে তারা যে উত্তর যেগুলো তারা দেন সেগুলো হচ্ছে যে একটা দীর্ঘকালীন অবসাদ, গা ম্যাচম্যাচে ভাব, জ্বর জ্বর ভাব, হালকা জ্বর জ্বর, আমাদের এই জেলার বা পার্শ্ববর্তী জেলার ভাষায় বা বিশেষ ভাষায় অন্তরে জ্বর, বাইরে বোঝা যাচ্ছে না, বোঝা যায় না, থার্মোমিটারে জ্বর ওঠে না, গ্যাস, অম্বল, বদহজম, পেটে ব্যথা ইত্যাদি নানান রকম অস্পষ্ট বা আমরা বলি ভেগ সিমটমস। এদের জিজ্ঞাসা করলে জানা যায় যে এদেরকে কেউ একজন বা একাধিকজন বলেছেন যে এনারা টাইফয়েডে ভুগছেন বা এনারা ফ্যাটি লিভারে ভুগছেন। আসলে এরা কিসে ভুগছেন সেটাতে যাওয়ার আগে শ্রোতা বন্ধুরা আসুন এই দুটো জিনিস সম্বন্ধে একটু জানি। টাইফয়েড মূলত একটি জলবাহিত রোগ। টাইফয়েডের লক্ষণ হচ্ছে অত্যন্ত তীব্র মাত্রায় জ্বর, মানে রীতিমতন 103-104 এরকম জ্বর উঠে যাবে, তীব্র জ্বর, ইন্টেন্স ফিভার হবে, এবং তার সঙ্গে আরও যা যা বিভিন্ন রকম লক্ষণ, যেমন নাকি কনস্টিপেশন বা প্রচণ্ড রকম শারীরিক দুর্বলতা, এগুলো থাকবে। মূলত যেটা হবে সেটা হচ্ছে খুব বেশি মাত্রায় জ্বর। এই জ্বর কখনোই ঘুষঘুষে জ্বর, অন্তরে জ্বর, থার্মোমিটারে ধরা পড়ে না এমন জ্বর, গায়ে হাত দিয়ে তেমন লাগে না, খুব সামান্য জ্বর, এরকম কখনোই হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এই সব মানুষদের টাইফয়েডের ভুগছেন এই কথাটা বলেন সেই সব গ্রামীণ ডাক্তারবাবুরা বা অন্যরা যাদের হয়তো টাইফয়েড সম্বন্ধে বিশেষ সেরকম ধারণা নেই।
0: মনোবিক্ষণে আসতে ফোন করুন 7477799516। 9 9 5 1 9, আবার বলছি 7 4 7 7 9 9 5 1 9, এই নাম্বারে।
1: এনারা একটা পরীক্ষা করেন, যে পরীক্ষাটাকে বিডাল পরীক্ষা বলে, অনেকে উচ্চারণ ভুল করে এটাকে ওয়াইডাল পরীক্ষাও বলে।

0: UIDAL কিন্তু উচ্চারণটা ভিডাল টেস্ট। তো ভিডাল টেস্টে কত এই আমরা বেসিক্যালি দেখা হয় যে অ্যান্টিজেন অ্যান্টিবডির বিক্রিয়ার যে টাইটার সেই টাইটার দেখা হয়। একটা নির্দিষ্ট টাইটারের ওপরে গেলে তবে টাইফয়েডের সম্ভাবনা পজিটিভ বলে ধরা হয়। তাও আরও অনেক অন্যান্য অসুখ আছে যাতে করে এরকম ভিডাল টেস্ট ফলস পজিটিভ হয়, সেটা মাথায় রাখার পরই ভিডাল টেস্ট থেকে বলা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা এরকম টাইফয়েড আছে বা টাইফয়েডের চিকিৎসা করছেন বলে আমাদের কাছে আসেন, তাদের কাছে আমরা দেখি তারা একটি কোনো জায়গা থেকে করা একটি ভিডাল টেস্টের রিপোর্ট বার করেন, এবং যে রিপোর্টে হয়তো খুবই 1.40 বা 1:80 ডাইলিউশনে তাদের ভিডাল পজিটিভ এরকম একটা দেখা যায়, মানে যেটা একদমই একটা নর্মাল রিপোর্ট। মুশকিল হচ্ছে যে গ্রামীণ ডাক্তার বন্ধু সেটি দেখছেন বা যে ওষুধের দোকানদার সেটি দেখছেন বা যে কোয়াক প্র্যাকটিশনার সেটি দেখছেন, তিনি জাস্ট একটা পজিটিভ দেখেই তিনি তার ডায়াগনোসিস করে দিচ্ছেন যে ভিডাল টেস্ট পজিটিভ হয়ে গেছে। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা একেবারেই নয়, এক্ষেত্রে ভিডাল টেস্ট একেবারেই পজিটিভ নয়, সে মানুষটি একদমই টাইফয়েডে ভুগছেন না। দ্বিতীয় কথা হচ্ছে টাইফয়েড অসুখ কখনো ওইরকম সারা বছর ধরে ঘুষঘুষে জ্বর নিয়ে হয় না, তীব্র জ্বর এবং সেটা কিছুদিনের জন্য। যদি টাইফয়েড ঠিক করে চিকিৎসা না করা হয় টাইফয়েড থেকে মানুষ মারাও যেতে পারেন, আর যদি ঠিক করে চিকিৎসা করা হয় তাহলে অল্প কিছুদিনের মধ্যে টাইফয়েড পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু দীর্ঘদিন ঘুষঘুষ করে জ্বর কখনো টাইফয়েডে থাকে না। টাইফয়েডের টিপিক্যাল ডায়াগনোসিস বা টাইফয়েডের কনফার্মেটরি ডায়াগনোসিস করা হয় ব্লাড কালচার করে, অর্থাৎ সোজা কথায় রক্ত নিয়ে একটা জায়গাতে একটা আগার আমরা বলি তাতে চাষ করে, রক্তে চাষ করে তার মধ্যে জীবাণু আছে কিনা সেটা মাইক্রোস্কোপের তলায় দেখে, এবং সেই জীবাণু যদি থেকে থাকে তাহলে কোন অ্যান্টিবায়োটিক দিলে সেটা মরবে সেটাকেও সেই মাইক্রোস্কোপের তলায় পরিলক্ষিত করে আমরা বলি ব্লাড কালচার সেন্সিটিভিটি টেস্ট। এই ব্লাড কালচার সেন্সিটিভিটি টেস্ট খুব ভালো ল্যাবরেটরি ছাড়া হয় না, এবং আমরা প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রায় 100% ক্ষেত্রেই আমরা দেখি যারা যারা এরকম দীর্ঘকালীন টাইফয়েডে ভুগছেন বলে এসে দাবি করেন তাদের কারোরই ব্লাড কালচার রিপোর্ট করা হয়নি বা করলেও তাতে কিছু পাওয়া যায়নি, অথচ তারা টাইফয়েড টাইফয়েড টাইফয়েড বলে তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন দৌড়ে দৌড়ে ঘুরছেন, কপাল ঘুরে মরছেন, কারণ তাদের কোনোরকম কোনো উন্নতি হচ্ছে না। একই কথা সেই পেটে চর্বি জমা বা এই জেলার ভাষাতে পেটে চরব জমা বা ফ্যাটি লিভারের ক্ষেত্রেও প্রযোজ্য। ফ্যাটি লিভার খুব সাধারণ একটা অসুখ, খাদ্যাভ্যাসের একটু ভুলভাল বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জন্য পেটের লিভারে চর্বি জমা হয় এবং তার একমাত্র চিকিৎসা হচ্ছে তৈলজাতীয় খাবার বা স্নেহজাত পদার্থ জাতীয় খাবার না খাওয়া। একটু ঠিকঠাক খাদ্যাভ্যাস করলেই, একটু ব্যায়াম ট্যায়াম করলেই ফ্যাটি লিভার একদম ঠিক হয়ে যায়। সেইভাবে ফ্যাটি লিভারের যে ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধগুলোর একটাও কোনো প্রুভেন ওষুধ নয়, বা এক কথায় বলা যেতে পারে ফ্যাটি লিভারের কোনো ওষুধই নেই। ওষুধ নিয়ে মানে যে ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তার প্লাসেবো এফেক্ট হয়, অর্থাৎ খেলেও যেমন না খেলেও তা, এইরকম একটা ব্যাপার ঘটে। অথচ দেখুন এগুলো না জানার ফলে এক বিরাট সংখ্যক মানুষ অন্য একটি অসুখ সেই অসুখের লক্ষণ বয়ে নিয়ে বেড়ান, তাতে ভুগতে থাকেন, তাতে কষ্ট পান এবং তাদের কোনো ছুড়া হয় না, কারণ তারা নিজেরা ভাবেন বা তাদেরকে ভাবানো হয় যে তারা ফ্যাটি লিভারে ভুগছেন বা তাদের লিভারে চর্বি জমেছে বা তারা টাইফয়েডের শিকার। আসলে ঘটনাটা কি ঘটছে?
1: মনোবীক্ষণ সাইকোলজি বিশদ জানতে ফোন করুন 7477799516। আবার বলছি 7477799516 এই নাম্বারে।
0: আসলে শ্রোতা বন্ধুরা, এই সমস্ত মানুষরা যারা দীর্ঘদিন ধরে অবসাদ রোগ, অনিদ্রা, কোনো কিছু করতে ইচ্ছে করে না, খাবারে অরুচি, শরীরে ঘুষঘুষে একটা জ্বরের মতন একটা অনুভূতি, এই সব নিয়ে যারা ভুগছেন তারা আসলে প্রত্যেকেই অবসাদ বা ডিপ্রেশন রোগের শিকার, যেটা একটা ব্রেনের রোগ। ডিপ্রেশন বা অবসাদ রোগে একদম এই প্রত্যেকটা সিমটম হয়, অর্থাৎ শরীরে একটা ম্যাজমেজে ভাব, শরীরে দুর্বলতা, কাজকর্ম করবার ইচ্ছার অভাব, কোনো কথা শুনে ভুলে যাওয়া, ঘুম না হওয়া বা ঘুম হলেও উঠে তরতাজা বোধ না থাকা, খিদে না হওয়া, পেট ভার ভার লাগা, এই সমস্ত যা কিছু সিমটম আমরা তথাকথিত পেটে চর্বি বা ফ্যাটি লিভার বা টাইফয়েডের জন্য ভেবে থাকি, এই সমস্ত কিছু কিন্তু এই ডিপ্রেশন বা অবসাদ রোগ দিয়ে এক্সপ্লেইন করা সম্ভব। মানে এই প্রত্যেকটি মানুষই হয়তো ডিপ্রেশন বা তার কোনো একটা ভ্যারিয়েশনে ভুগছেন, কেউ বাইপোলার ডিপ্রেশনে, কেউ নিউপোলার ডিপ্রেশনে। মোদ্দা কথায় এনারা প্রত্যেকেই ব্রেনের অসুখে ভুগছেন, কিন্তু যে ডাক্তারবাবুকে তারা দেখাতে গেছেন ব্রেনের অসুখ সম্বন্ধে তার যেহেতু সম্যক ধারণা নেই, সেই জন্য তিনি ব্যাপারটি ধরতে পারেননি। অতএব শ্রোতা বন্ধুরা, একটাই কথা, যে বা যারা আপনার আশপাশে, আপনার পরিবারে, বন্ধু স্বজনের মধ্যে, পরিচিত জনের মধ্যে যদি কেউ এমন দেখেন যিনি বলছেন আমি দীর্ঘদিন ধরে টাইফয়েডে ভুগছি, দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারে ভুগছি, দীর্ঘদিন ধরে আমার লিভারে চর্বি জমা হয়েছে, একদম সরাসরি তাকে ধরে মনোবীক্ষণে নিয়ে আসুন। খুব সম্ভবত সেই মানুষটি ব্রেনের অসুখের শিকার এবং দীর্ঘদিন ধরে তার কোনো চিকিৎসা হচ্ছে না, আস্তে আস্তে অসুখটা একটা দুরারোগ্য রোগের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিদিন রানীবাগানে মনোবীক্ষণে আমরা আছি আপনাদের জন্য। সুতরাং আজ থেকে আর এই রকম ভুলভাল ডায়াগনোসিসের শিকার আমরা হব না, হতেও দেব না। এই অঙ্গীকার নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করি। সঙ্গে ছিলাম মনোবীক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী। নমস্কার।
1: মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। আরো বিশদ জানতে ফোন করুন 7477799517। আবার বলছি 7477799517। মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। শুনুন প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। শুনছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। অনুষ্ঠানটি প্রযোজিত হল মনোবীক্ষণ রানীবাগান বহরমপুরের সৌজন্যে।
2: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন আরও একটি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।
1: পতাকার বন্ধু তোমারই জন্য নিবেদনে পতাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, পতাকা বন্ধু তোমার জন্য অনুষ্ঠানে আজকে জেলার 3 শিল্পীদের নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী মৃগাঙ্ক মণ্ডল।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকে আমাদের দ্বিতীয় শিল্পী সুমন্ত দাস, উনি হাওয়াইন গিটারে শোনাবেন একটি জনপ্রিয় বাংলা গান।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নম্বর 0333987-3987।
1: আজকের অনুষ্ঠানের শেষ শিল্পী বিদীপ্তা দত্ত, উনি শোনাবেন বাংলা চলচ্চিত্রের একটি বিখ্যাত গান।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেনিন সরণী, কলকাতা 13, ফোন নম্বর 0333987-3987।
1: শ্রোতা বন্ধুরা, পতাকা বন্ধু তোমারই জন্য এই অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগলো, সঙ্গে থাকবেন এই শিল্পীদের উৎসাহিত করবার জন্য। এই কামনা রেখে আজকে শেষ করছি এই অনুষ্ঠান। নমস্কার।
2: পতাকার বন্ধু তোমারই জন্য, পরিকল্পনা হাতেমুল ইসলাম,
3: সম্পাদনা শুভময় ব্যানার্জি।
4: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন 102.2 মেগাহার্জ এফএম এ শুনবেন আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচের ধারা বিবরণী, যেটি অনুষ্ঠিত হচ্ছে লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। অন্যদিকে নিউজ অন এআইআর অ্যাপে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। প্রথম শিল্পী শ্যামল মিত্র।

আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন অনুষ্ঠান যুবজগৎ।

সকল যুবা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যুব জগৎ অনুষ্ঠান। কি বন্ধুরা, ভালো আছো তো সকলে? আবার কি বর্ষা তো এসে গেছে, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো গরম, কখনো বা শীতল। প্রকৃতির এই লুকোচুরি খেলা মন্দ লাগছে না আমাদের, কি বলো? বৃষ্টি হলেই গাছেরা কেমন সতেজ হয়ে উঠছে আর ঝকঝক করছে সবুজ। বন্ধুরা, অরণ্যে গিয়েছো কি কখনো? তাই আবার হয় নাকি, অরণ্যে ভ্রমণ করেনি এমন মানুষ আছে নাকি? বেশ, তা নয় হলো, অরণ্যে থাকাকালীন বৃষ্টি পেয়েছো কখনো? আমি পেয়েছিলাম। সে কি সৌভাগ্য হয়েছিল জানো? সে যে কী দেখলাম জন্ম জন্মান্তরেও ভুলিতে পারবো না। বন মহোৎসব দিবস হলো জুলাই মাসের প্রথম সপ্তাহ, 1-7 পর্যন্ত। তাই অরণ্য বা বন নিয়েই আজ আমি তোমাদের সাথে কথা বলবো। তবে তার সাথে তোমাদের গান তো আছেই। আমরা আজ আলোচনা করব বন বা অরণ্য সংরক্ষণ বা তার গুরুত্বের ইতিবৃত্ত নিয়ে। আমাদের মাঝে আছে দেবলীনা মুখোপাধ্যায়। দেবলীনা মুখোপাধ্যায় আমাদের রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলাম দেবলীনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। যে কথা বলছিলাম, রবীন্দ্রনাথ লিখেছিলেন বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে আছে মাছ, অর্থাৎ যে যার নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে। বন্যেরা থাকবে বনে, শিশু থাকবে মাতৃ করে। তাহলেই বন এবং বনেরা এবং শিশু এবং মাতারা পারস্পরিক আঙ্গাঙ্গিক সম্পর্ক যেমন প্রতিষ্ঠিত হবে, তেমনি উভয়ের অস্তিত্ব সার্থক হবে। কিন্তু বর্তমানে নগরায়ণের ফলে বন কেটে বসতি স্থাপিত হচ্ছে, ফলে বন্য প্রাণীদের অস্তিত্বের সংকট দেখা দিচ্ছে। বনের পশু ঢুকে পড়ছে লোকালয়ে। সমাজ বিকাশের ক্ষেত্রে পরিবেশের শৃঙ্খলার প্রয়োজনে এই লক্ষণ আদৌ শুভ নয়। বন্য প্রাণীদের নিয়ে বিভিন্ন সংগ্রহশালা থাকা সত্ত্বেও তাদের রক্ষণাবেক্ষণ যথেষ্ট অভাব আছে। তাই সকলকেই অরণ্য সংরক্ষণ জরুরি। জাতিসংঘের মতে প্রতি বছর 190 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড বন শোষণ করে। বন আমাদের স্বাস্থ্যের জন্য অনেক কিছু দেয়। এটি আমাদের মঙ্গল নিশ্চিত করতে, জল বিশুদ্ধ করতে, বায়ু পরিষ্কার করতে, কার্বন ক্যাপচার করতে এবং আরও অনেক কিছু সহায়তা করে। 60,000টিরও বেশি গাছের প্রজাতির সাথে সারা বিশ্বের স্থলজ জীব বৈচিত্র্যের প্রায় 80% আবাসস্থল হল বন। তাহলে বন আমাদের জীবনে কতখানি তা বুঝতে পারছো তো বন্ধুরা? আমরা এবার শুনে নেব গান। আমাদের লোকগীতি গেয়ে শোনাচ্ছে মৌসুমী মণ্ডল।

এতক্ষণ লোকগীতি গেয়ে শোনালো মৌসুমী মণ্ডল। বনের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক অনেক দিনের। মানুষ আসার অনেক আগেই পৃথিবীতে এসেছে বৃক্ষলতা, ছিল শুধুই বনভূমি অরণ্য। মানুষের খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করে অরণ্য অপেক্ষা করেছে মানুষের। প্রথম যুগে মানুষ লজ্জা নিবারণের জন্য গাছের ছাল, হিংস্র জন্তুর হাত থেকে বাঁচতে গাছের ডালকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছে। কিন্তু মানুষ যখন সভ্য হতে শুরু করল, সেই বৃক্ষকেই কাটতে শুরু করল মানুষ। কিন্তু অরণ্যকে ধ্বংস করা মানেই মানব সভ্যতাকেই ধ্বংস করা। এই কথা যেদিন বুঝল, সেদিন থেকে অরণ্য রক্ষায় মন দিল মানুষ। কিন্তু তা সত্ত্বেও কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের স্বার্থে এখনও অরণ্য নিধন করে চলেছে। রবীন্দ্রনাথ বৃক্ষ বন্দনা কবিতায় লিখেছিলেন, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ, ঊর্ধ্ব শীর্ষে উচ্চরিলে আলোকের প্রথম বন্দনা গান। বৃক্ষের প্রাণে আমরা প্রাণবান, তার স্নেহের ছায়ায় শীতল, তার তেজে আমরা তেজিয়ান। বৃক্ষের সঙ্গে মানবের চিরপুরাতন আত্মিক সম্বন্ধ অনুভব করে রবীন্দ্রনাথ বৃক্ষকে প্রণাম জানিয়েছিলেন। বৃক্ষের সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক অনুভব করে আর্য ঋষিরা বৃক্ষকে দেবতা জ্ঞানে প্রণাম জানিয়েছেন। 1950 সালে পয়লা জুলাই প্রথম এদেশের নানা স্থানে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বন মহোৎসবের সূচনা করেন। আজও তার আহ্বান সর্বত্র ধ্বনিত হয়, দাও ফিরে সে অরণ্য লও হে নগর। এখন আমরা শুনব সেতার বাদন। কিরিয়ানির আগে সেতার বাদন বাজিয়ে শোনাচ্ছে অরিন্দম মণ্ডল।

আমরা কিরিওয়ানির আগে এতক্ষণ সেতার বাদন শুনলাম, শিল্পী ছিল অরিন্দম মণ্ডল। বন মহোৎসবের প্রধান উদ্দেশ্য হল বৃক্ষরোপণ করে অরণ্য প্রকৃতির বিস্তার করা। আমরা জানি নগর সভ্যতা অরণ্য সভ্যতার মূলে কুঠারাঘাত করছে, ফলে বিশ্ব পরিবেশ দূষিত হয়ে পড়ছে। পৃথিবীর প্রতিটি মানুষকে বন সংরক্ষণ এবং তার উন্নয়নের ব্যাপারে উদ্ভূত করার জন্য, তাদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলবার জন্য প্রতি বছর পালিত হয় অরণ্য সপ্তাহ বা বন মহোৎসব সপ্তাহ, সরকারি এবং বেসরকারির উদ্যোগে। ভারতের মোট আয়তনের শতকরা 33.3 ভাগকে অরণ্য অঞ্চলে পরিণত করার লক্ষ্যে প্রতি বছর জুলাই মাসে এই অরণ্য সপ্তাহ পালন করা হয়। তাই বন্ধুরা, আমরা শপথ নিই, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। যারা অরণ্য ধ্বংস করছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব, এই হোক আমাদের প্রতিশ্রুতি। আজকের সময় প্রায় শেষ, তাই সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা নিয়ে আজকের যুবজগৎ এই পর্যন্ত। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি পাপিয়াধর, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।

শুনলেন অনুষ্ঠান যুবজগৎ, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে।

পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা 139 রেল লেন সরণি কলকাতা 13।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে। এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত। চিত্রগীতের আসরে আজকের প্রথম গানটি শুনবেন মুঘল এ আজম ছায়াছবি থেকে। গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন লতা মঙ্গেশকর এবং শামশাদ বেগম।

এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং এম জি শ্রীকুমার, ভুল ভুলাইয়া ছায়াছবিতে।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত। চিত্রগীতের আসরে এবারের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন অনুরাধা পাড়োয়াল এবং মাহমুদ আজিজ, ছবি মীরা কা মোহন।

শুনছেন হিন্দি সাহাসবির গানের অনুষ্ঠান চিত্রগীত। চিত্রগীতের আসরে এবারের গানটি গেয়েছেন কিশোর কুমার, ছবি দৌলত।

কিশোর কুমারের কণ্ঠে এই গানটির সঙ্গে সঙ্গেই শেষ হলো বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুদের এখন জানাবো আগামীকাল অর্থাৎ 6 জুলাই সোমবারের অনুষ্ঠান সূচি। আগামীকাল অধিবেশন শুরু হবে ভোর 5:50, 6:20 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 6:30, 6:50 নজরুলগীতি। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ 7:35, বাংলা ছায়াছবির গান শুনবেন 7:45 থেকে। 8:00 অনুষ্ঠান শুভ সকাল, সকাল 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 9:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:10 থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে, 1:30 থেকে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 2:20 বাংলা আধুনিক গানের অনুরোধের আসর। দিনান্তিকা এই অনুষ্ঠানটি শুনবেন 3:10, 3:40 থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে। 5:00 থেকে শুরু হবে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের অনুষ্ঠান, প্রথমেই রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুলগীতি, ক্ষেত খামারের কথা এই অনুষ্ঠানটি শুনবেন 5:30 থেকে। 6:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 দ্বিজেন্দ্রগীতি এবং রজনীকান্তের গান।

6:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, ভক্তিগীতি 6:40 থেকে, অতুল প্রসাদী গান 6:55 থেকে, 7:10 আজ সন্ধ্যায়। ৭:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ 7:50 থেকে, 8:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। বাংলা রাগ প্রধান গান শুনবেন 8:10 থেকে, 8:30 বাংলা আধুনিক গান, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। বিবিধ ভারতীর অনুষ্ঠান 9:15 থেকে 10:00 পর্যন্ত, রাত 10:00 কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 বাংলা ছায়াছবির গান। লোকগীতির অনুষ্ঠান মাটির সুর শুনবেন 10:30 থেকে, 10:58 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি, রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল অর্থাৎ 6 জুলাই সোমবারের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার আবহাওয়া প্রধানত শুষ্ক ছিল, বৃষ্টিপাত হয়নি। পরবর্তী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোম থেকে শনিবার পর্যন্ত জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী 7 দিনের আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, জেলার কোনো কোনো জায়গায় ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সোম থেকে শনিবারের মধ্যে। চাষী ভাইদের জন্য পরবর্তী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী 5 দিনের জন্য চাষি ভাইদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলার অনেকাংশেই ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ। নিউজ অন এআইআর অ্যাপের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। 102.2 মেগাহার্জে শুনছেন মহিলা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচের ধারা বিবরণী।

0: आप सोचिए 180 रन होते तो यहां पर आपको द मैच देखने को मिलता जो सभी फाइनल्स में देखना चाहते हैं।
1: राइट देन मैं बाकी एक्सपर्ट से भी उनके व्यू लूंगा। मोना पार्थ सारथी सीनियर जर्नलिस्ट हैं और वैशाली माथुर मैं कहूंगा कि
2: এতক্ষণ শুনছিলেন লন্ডনের লর্ডস ক্রিকেটস গ্রাউন্ডে অনুষ্ঠিত মহিলা আইসিসি উইমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে তার ধারা বিবরণী। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছিলেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:20:25। আমাদের অধিবেশন এখানে শেষ হল। জয় হিন্দ।